0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম হৃদয় ভৌরি দাও, রিজওয়ানা চৌধুরী বন্যার গলায়। আর গল্প শেষ, কেননা এই গল্পের শেষ হয় না। অর্কুরা সকলের মধ্যে মেচে থাকে, স্বপ্ন হয়ে, উপলব্ধি হয়ে। তাই তো জনে জনে, প্রজন্মে প্রজন্মে অর্কুরা ফিরে ফিরে এসে স্বপ্ন পূরণ করে, নিজের অপরের। আজকের এই গল্পটা আপনার কেমন লেগেছে জানাবেন আপনার মতামত হোয়াটসঅ্যাপে আর মেসেজে। আপনার বার্তার অপেক্ষায় রইলাম 9903653922 তে। চটপট লিখে চটপট করে চলে আসবেন, কেমন? প্রথমে চলে যাই মেসেজে। দেখছি কে লিখেছেন প্রথম। গুড মর্নিং ইন্দ্রানিদি, টুডে অলসো আই এম হিয়ার ইন চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ টু বি কমপ্লিট বাই ইউর সুইট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসোনা। গুড মর্নিং, একদম তাই। আজকে আজকে কেন, কয়েকদিন ধরে না আসলে চিরন্তনীর জন্য নানান রকম বিষয়ে ভাবা, নানান রকম গল্প ভাবতে গিয়ে অনেক রকম ভাবনা আসে। আজকেই হয়তো দেখবো আকাশবাণী থেকে বেরিয়ে যখন হাঁটতে হাঁটতে যাব বাইরে, তখনই মনে হবে আচ্ছা চারপাশের এত কিছুর মধ্যে এরকম একটা মেসেজ আছে। এই যে গাছের পাতাগুলো এক এক রকম, না সূত্র বলে দেব না, অনেক অনেক গল্প আমাদের চারপাশের প্রকৃতিতে ছড়ানো থাকে, আর সেই কথাগুলোই গল্প হয়ে, বিশেষ কিছু বার্তা নিয়ে চিরন্তনের গল্প হয়ে আসে। চলে যাই এরপরে কে লিখছেন। রঞ্জন কি লিখেছেন, এটা কে, গৌরাখে? আচ্ছা আমি বোঝার চেষ্টা করছি, আপনি শর্টে লেখেন, কিন্তু এটাতে আপনি কি লিখেছেন, এটা রঞ্জন জল থেকে আমি খুব অসুপ্তবু

0: কিছু
1: না, আপনি এতটাই মানে অ্যাব্রিভিয়েশন করেছেন, ওটা একমাত্র আপনার পক্ষেই পড়াশ মানে এত ছোট করে লিখলে আবার বোঝা খুব মুশকিল। অনেকেই আছেন AS6I আছি, মানে এটা প্রথম প্রথম বেশ অসুবিধে হতো যে কোথার থেকে কোথায় মানে লেটার্স এবং ডিজিট এক হয়ে গিয়ে কিছু যে কথা হতে পারে, বাট তারও একটা কিন্তু মোটামুটি মিনিমাম একটা সূত্র দিতে হয়, হোয়াট এভার মেবি। এরপরে দেখি কে লিখছেন। ভোরের আকাশে তুমি, প্রিয় চিরন্তনী, ভালো লাগা তুমি মোদের, বেতারের ইন্দ্রাণী, চিরতরুণ ছায়াসঙ্গী, সদা চির চঞ্চল, সপ্তাহে তিন দিন সমুজ্জ্বল উজ্জ্বল। গুড মর্নিং ইন্দ্রাণী ম্যাম, আপনাকেও গুড মর্নিং। আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, তোমার টোটাল পরিবেশনা মন ভালো করে দিয়েছে, আজ ন্যাশনাল সিম্পলিসিটি ডে, অনেক শুভেচ্ছা। একদম ঠিক বলেছেন, প্রত্যেকটা দিন আমরা হয়তো পালন করি আজকে সিম্পলিসিটি ডে, ঠিক কথাই, কিন্তু চিরন্তনীর প্রত্যেকটা ভাবনা, প্রত্যেকটা বার্তা, একটা গল্পকে সত্যি সত্যি একদম খুব সিম্পলি আমাদের কাছে কিছু একটা বক্তব্য নিয়ে উপস্থিত হয়, তাই না? আচ্ছা দেখছি এবার কে আছেন। না, এবার একটু হোয়াটসঅ্যাপে চলে যাই, হোয়াটসঅ্যাপে। আচ্ছা, অনেকে লিখেছেন, ফলে তাড়াতাড়ি করে পড়তে শুরু করে দিই। রাইট, শ্রবণ সাথী ইন্দ্রাণী, সুপ্রভাত, সামনেই রথ, পূরণ হোক সবার মনোরথ, গল্পে গানে চিরন্তনী আমাদের দেখায় যে পথ। বাহ, ছন্দে ছন্দে ছোট্ট করে লিখেছেন, থ্যাংক ইউ। উত্তর পাউলি থেকে সুভাষ চক্রবর্তী, অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রভাত দিদি, শুরু হলো চিরন্তনী গল্প গান, ভরে গল্প গান ভরে উঠবে চিরন্তনী, বিশেষ করে গল্পগুলো অসাধারণ বার্তা দিয়ে যায়, আজও তাই হবে। সৌভিক ঢাকুরিয়া, নিশ্চয়ই বার্তা তো অবশ্যই দিয়েছে, শুধু একা সম্পূর্ণ হওয়া নয়, বাকি সবাইকে পরিপূর্ণ করার প্রচেষ্টা। শুভ সকাল দিদিভাই, সাথে আছি, শুনছি আবার সামনের সপ্তাহের জন্য অপেক্ষা করে থাকবো। শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকরাইল, হাওড়া থেকে। তাই তো, একটু একটু করে একটা একটা দিন পেরোতে পেরোতে আবার চলে আসবে শুক্রবার, হয়ে যাবে অপেক্ষার অবসান। আচ্ছা এবার কে লিখছেন। সুপ্রভাত দিদিভাই, অর্কের মতো আমার জীবনও ছিল অভাব অনটন, তবু কোথাও আমার বাবা মা কারোর কাছে সাহায্য বা সহযোগিতা চাননি। আমাদের চাহিদা বেশি ছিল না, কিন্তু কল্পনা শক্তি ছিল অপার। হেরিকেনের আলোয় রাত জেগে বই পড়া, মনের মধ্যে ঐশ্বরিক শক্তি পেতাম, কিন্তু এই প্রজন্ম সব কিছু হাতের কাছে, সব রকম সুযোগ সুবিধা পেয়ে সামান্য সম্মানটুকুও দিতে জান না। আজকের গল্প বেশ ভালো লাগলো, অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখেছেন, থ্যাংক ইউ। আপনাকে সুপ্রভাত। আসলে তাই, আমাদের সত্যি সত্যি ভেতরে একটা শক্তি যোগায় এই অভাব বা এই কমতি ঘাটতি, যেভাবেই একে ব্যাখ্যা করি না কেন, কম আছে বলেই মন চায়, যা কিছু কম আছে বলে সে ভাবছে সেটাকে পূরণ করার। তাই এক একজন এক এক রকমভাবে তার স্বপ্নকে পূরণ করতে চায়, তার অভাব বোধকে পূরণ করতে চায়। যদিও একটু হালকা চালের ছোট্ট একটা দু লাইনের গল্প, কিন্তু শুধু লিঙ্ক করার জন্যই বললাম, মানে এটাকে খুব সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। যে সরস্বতী পুজোর সময় প্রণাম করার পর বাবা যখন জিজ্ঞেস করছে পুত্রকে যে পিতা পুত্রের কথোপকথন, বাবা বলছেন যে কি চাইলি মায়ের কাছে, জ্ঞান ভক্তি শিক্ষা, তাই তো? তো সে বলল, না আমি অনেক টাকা চেয়েছি। বাবা বলছেন, সে কি জানিস না মায়ের কাছে কি চাইতে হয়, বিদ্যার দেবী উনি। বলে, না না ওসব ছাড়ো, যার যেটা কম থাকে সে সেটা চায়। তো এখানে হয়তো মজা করে কথাটা বলা, কিন্তু অ্যাকচুয়ালি আমরা আমাদের জীবন বোধ দিয়ে, জীবন দর্শন দিয়ে এটাই উপলব্ধি করি, আমার এইটা কম আছে, আমাকে এটা দাও। মানে ঈশ্বরের কাছে যখন আমরা প্রার্থনা করি, আমাদের প্রার্থনা এটাই থাকে যে আমরা কম বলে নিজের যা কিছুকে ভাবছি সেইটা আমরা চাহিদা বলে নিজের মনকে জানাই, আর মন সেটা পূরণ করার জন্য একদম তেড়ে ফুড়ে ওঠে, আমাদেরকে দিয়ে চালিয়ে নেয়, করিয়ে নেয়।

আমাকে যেতে পারিনি, ঘরে বসে ব্যায়াম করছি আর চিরন্তনী শুনছি। আজ সপ্তাহের শেষ চিরন্তনীর আসরের গল্পটা শুনছি, বেশ ভালো লাগছে। মোহাম্মদ আকবর মোল্লা, ভুসওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র। এইটা একটা ব্যাপার, বর্ষাকালে মর্নিং ওয়াক করাটা না একটুখানি মুশকিলের, কখনো কখনো সত্যি সম্ভব হয় না, বা কখনো হ্যাঁ ছাতা নিয়েও অনেককে দেখেছি মর্নিং ওয়াক করতে। যাই হোক, আপনি এত দূর থেকে লেখেন, প্রত্যেক দিন খুব ভালো লাগে, খুব ভালো লাগে। মেঘলা এখানেও, আমি হয়তো আকাশবাণী থেকে বেরোনোর পর বুঝতে পারবো বাইরে মেঘলা না ঝলমলে। যাই হোক, খুব ভালো থাকবেন, আবার সামনের শুক্রবার, শনিবার, রবিবার আপনাদের সঙ্গে কথা হবে। এবারকে লিখছেন অরিজিৎ দাস অধিকারী, সেঞ্জতি বিবেক নগদে মাথানি সবং, পশ্চিম মেদিনীপুর থেকে। বাড়িধারার সাথে শুরু আজকে রবির প্রাতে, তাই বুঝি। আচ্ছা, আছি আজও এই সকালে চিরন্তনীর সাথে, অভাবের সংসারে অর্কের গল্প, অপূর্ব নিবেদন, নিবেদনের অভিনবত্বে ভরেছে প্রাণ মন, জাগরণের গল্প হতে জাগাই মোদের কাজ, অসাধারণ সেই সব কথন চিরন্তনীর মাঝ, অর্কের অভাব শিক্ষক। আমার জীবনেও তাই, নিজের জীবনকে গল্পে যেন ফিরে ফিরেই পাই, পাওয়া নয় চাই, অপূর্ণ থেকে পূর্ণ ক্রমে আসা, একেবারে গল্পকথন, আজকের গল্পকথন একেবারে খাসা, শিক্ষাই তো আলোর জ্যোতি, অভাবকে ছড়ায় দূরে, আজকের গল্প মানবাত্মার সেই রূপটিকেই ধরে। বৃষ্টির সাথে সুধাকণ্ঠে অপূর্ব সমাপতন, সপ্তাহের শেষ নিবেদনে প্রাণ করেছ হরণ, চারাইবতী চিরন্তনী, বেশ লাগলো বেশ, না পাওয়ার অনন্য সুধা, থাকবে মননের রেশ। বেশ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর করে বলার জন্য। ঠিক, কত কথা, কত কিছু ভাবনা, কত দর্শন আপনাদের লেখার মধ্যে দিয়ে চলে আসে, আর তারই মধ্যে আবার থাকে ছন্দের ব্যবহার, আহা অপূর্ব। এবার কি লিখছেন সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাই, সপ্তাহের শেষ চিরন্তনীর আজ খামতি বা কমতি বা ঘাটতি নিয়ে গল্প শুনছি। সত্যি পরিশ্রমের কোনো বিকল্প নেই। আজকের গল্প, গান আর আপনার অসাধারণ উপস্থাপনা ভীষণ ভালো লাগছে। রথযাত্রার আগাম শুভেচ্ছা জানাই সকলকে। ভালো থাকবেন, মাধবী শীল, রহিমপুর, হুগলি। একেবারে সত্যি তো, কত কিছু ভাবনা, ছোট্ট ছোট্ট বিষয়ে কত রকমের এক্সপ্রেশন, কতজনের কত রকম ভাবে কথা বলার ভঙ্গি, এই সব কিছু আমাদের মনের মধ্যে না অসংখ্য অসংখ্য দর্শন তৈরি করে, এবং ওই দর্শনগুলো থেকে অনায়াসে গল্প তৈরি হয়ে যায়। আপনারা কি সুন্দর করে বলেন, এটা আরও ভালো লাগে জানেন। সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাই, চিরন্তনী নেহাত গল্প তো নয়, সুস্থ মনের দিশা, গল্পে গানে নানান কথায় জাগায় মোদের আশা। আজকের প্রসঙ্গে ইন্দ্রাণী ম্যামের সুরে সুর মিলিয়ে বলি, জীবনে কিছু খামতি উন্নতির চাবিকাঠি, সহজেই সব কিছু পেয়ে গেলে পাওয়াটা মূল্যহীন হয়ে যায়। আজকের গল্প চরিত্রে অর্কের বিদ্যা বুদ্ধি চেতনায় বড় হয়ে ওঠার মূলমন্ত্র তার অভাব ও মায়ের সহযোগিতার হাত। সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে লিখেছেন। বাহ, ঠিক বলেছেন যে কিছু খামতি আসলে কি হয় জানেন তো, আমরা দেখবেন প্রত্যেকেই আমার যে একটা প্রয়োজন আছে, একটা জায়গা আছে, একটা মূল্য আছে, আমার অস্তিত্বের একটা দরকার আছে, এইটা সবাই প্রুফ করতে চাই, এটাই আমাদের জীবনের একটা বড় মোটিভেশন। এবং সেই জায়গাটায় দাঁড়িয়েই যখন দেখি একটা কোনো প্রবলেম হয়েছে এবং আমি সেটাকে সলভ করছি, এবং সেই সলিউশন শুধু আমার জন্য নয় আরও অনেকের জন্য অনেক রকমের দিশা এনে দেয়, সত্যি তখন নিজেকে মনে হয় যেন ধন্য, সত্যিই যেন ধন্য হয়ে গেলাম।

তখনই আসছে, কিন্তু ঘড়ি যা বলছে মনে হচ্ছে আজকে শোনানো যাবে না। আগেও শুনিয়েছি, পরে হয়তো শোনাবো। আমরা এমনিই এসে ভেসে যাই। আমরা সত্যি সত্যি এই তো ছোট থেকে বড় হলাম, ছোটবেলায় বাবা মায়ের হাত ধরে স্কুলে গেলাম, স্কুল জীবন একটা একটা করে পেরিয়ে গেল, তারপর কলেজ জীবন, ইউনিভার্সিটি জীবন, হোয়াট এভার মেবি, এরকম আর কি করে করে করে করে একটা জীবনে আমরা মানে সেই কৈশোর থেকে, শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, এমন করে আমরা আমাদের জীবনটা অতিক্রম করে ফেলি। কিন্তু সেই জীবনের নানান কিছু আমাদের এত কিছু শেখায়, সত্যি সত্যি আমার যেন মনে হয়, অর্ক যেমন বলেছে যে অভাবই ওর বড় শিক্ষক, আমার যেন মনে হয় আমাদের জীবনই আমাদের সবথেকে বড় শিক্ষক। আমরা অনেক কিছু শেখার চেষ্টা করি থিওরিটি, মানে থিওরিক্যালি, থিওরি দিয়ে আমরা অনেক কিছু শেখার চেষ্টা করি, কিন্তু জীবন আমাদের বাস্তবতা বোধ আমাদের এত কিছু শেখায়, যার মুখোমুখি না হলে ওই শিক্ষাটা অপূর্ণ থেকে যায়। থ্যাংক ইউ সংযুক্তাদি, ভালো থাকবেন। এবারে কি লিখছেন দেখি, এবারে লিখছেন সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদিভাই, তপতিদি হিন্দমোটর থেকে। আজ রবিবারে চিরন্তনী গল্পে গানে ভরে উঠেছে, শুনে মনও ভরে গেল। অপূর্ব ভঙ্গিমায় দিদিভাইয়ের কণ্ঠে শুনতেও ভালো লাগে। বৃষ্টি ভেজা প্রভাতে শুভেচ্ছা জানাই সকলকে। আচ্ছা, সব জায়গায় বৃষ্টি চলছে, তার মানে আজকে ঘরে ঘরে খিচুড়ি, ডিম, ইলিশ ইত্যাদি প্রভৃতি। এবার কি লিখছেন সুপ্রভাত ইন্দ্রাণী দিয়ে, আজকের আকাশবাণী চিরন্তনী অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষামূলক গল্প শুনে খুব ভালো লাগলো। নিষ্ঠা ও একাগ্রতা নিয়ে কাজ করলে একদিন না একদিন সাফল্য অর্জন করা সম্ভব। ভবানী শঙ্কর রায় চক ঝাউডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে সুপ্রভাত। এবার কি লিখছেন সুপ্রভাত, চিরন্তনীর আসরে অভাব থেকে উত্তরণ এবং প্রেরণা হয়ে ওঠার গল্প সুকণ্ঠী ইন্দ্রাণী ম্যাডামের উপস্থাপনায় ভালো লাগলো। সবাই ভালো থাকবেন। বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে লিখেছেন, সুপ্রভাত আপনাকেও। সুপ্রভাত চিরন্তনী, অর্কের সংগ্রামের গল্প খুব ভালো লাগলো। আমি ভাবি এক্ষেত্রে অর্কের মার ভূমিকা গুরুত্বপূর্ণ, কারণ ওর মা ওকে পথ না দেখিয়ে দিলে হয়তো পথভ্রষ্ট হয়ে যেত। অর্কের পরিশ্রমেরও প্রশংসা করতে হবে। ধন্যবাদ আলপনা মণ্ডল, কলপাড় আসাম। অনেক ধন্যবাদ, সেই আসামে বসে বসে গল্প শুনছেন, মতামত জানাচ্ছেন, থ্যাংক ইউ। সুপ্রভা চিরন্তনী এবং স্নেহের বোন ইন্দ্রাণী, গতকাল বিকেলে বাজার থেকে ফেরার পথে আমার বাইকের পেছনে একটা টোটো সজোরে আঘাত করে হাঁটুতে বেশ চোট লেগেছে। শুয়ে শুয়ে তোমার অনুষ্ঠান শুনছি। এতে নিরঞ্জন সাউ, বিশপুর, হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা। ইস, কী মুশকিল এই। আসলে তাই, মানে বিভিন্ন সময় আমরা এমন কিছু অবস্থার মুখোমুখি হই যেটা অনভিপ্রেত, কিন্তু কিছু করার থাকে না। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এই প্রার্থনা করি, ভালো হয়ে উঠুন। আর চিরন্তনী তো সঙ্গেই আছে, সুতরাং ভালো হতে হতে গল্প শুনবেন আর মন ভালো করবেন, কেমন? আর বাড়ি খামতি আছে সবার, এক একজনের এক এক ধরনের। তবে আমার খামতি লেখাপড়া নিয়ে, ছোট্টবেলায় অভাবের সংসার, কিন্তু তবু চালিয়ে যাচ্ছি। আপনার মাধ্যমে অনেকজন আসে আমাদের বাড়িতে, তথ্য নিয়ে যায়। দিদিভাই দিয়ে দি। আচ্ছা, বাহ, দণ্ডবত প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং। আপনি যে কত বড় কাজ করেন আমাদের চিরন্তনীর জন্য, আকাশবাণীর জন্য, অনেক ধন্যবাদ আপনাকে। শুভ সকাল, রবিবারের সকালে চিরন্তনী, যা সত্যি অভাব শেখায়, যেমন শিক্ষা করে শিক্ষিত এবং মেরুদণ্ডকে সোজা রাখতে। আমি শিবশঙ্কর সাঁত, পোয়াগড়, হরিপুর, আরবিআর ভবন, পশ্চিম মেদিনীপুর। শুভ সকাল, শুভ রবিবাসরীয় সকাল, খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। এরপরে কে রয়েছেন হোয়াটসঅ্যাপে, সম্ভবত কেউ নেই, একবার চেক করে নিচ্ছি। হ্যাঁ, মোটামুটি হ্যাঁ পড়া হয়েছে দেখছি, একটু দেখে নি মেসেজে আর কেউ। হ্যাঁ, মেসেজে পাঠিয়েছেন, গুড মর্নিং ইন্দ্রাণী দিদি, চিরন্তনীর আজকের বার্তা সকলের হৃদয়ে ভরে দিল। অনেক অর্কর জীবন গড়ে দেবে। ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে লিখেছেন, আমাদের অনেক পুরনো শ্রোতা, অনেক দিনের শ্রোতা, থ্যাংক ইউ আর গুড মর্নিং।
আজকে আর কে লিখেছেন দেখছি, হ্যাঁ লিখেছেন হৃদয়তুল্য পাল। এই ভোরের আলোর আবেশে মন যেন হারিয়ে গেল মায়াবী এক দেশে, দূর আকাশে আজ শুধু মেঘের মায়া খেলা, হৃদয় পায়ে বৃষ্টি এলো, হৃদয় পাড়ায়, আচ্ছা হৃদয় পাড়ায় বৃষ্টি এলো আজ এই ভোরবেলা। বাহ, সবুজ ঘেরা কাননে আজ পাখির কূজন শুনি, প্রকৃতির এই মায়ায় আজই ছন্দের জাল বুনি। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে। পড়তে পড়তে মাঝখানে আর কি আবার অন্য একটা মোড়ে চলে গিয়েছিল, তাই একটু হোঁচট খেতে হলো। খুব ভালো লাগলো সবারই, আপনাদের প্রত্যেকের লেখা, প্রত্যেকের মানে মেসেজ বা হোয়াটসঅ্যাপ বুঝিয়ে দেয়। আপনারা প্রত্যেকে অত্যন্ত মননশীল এবং প্রতিটি ভাবনা আপনাদের ভেতরে গিয়ে নাড়া দেয়, তাই এভাবে বলতে পারেন। এবার কে লিখলেন বলতে বলতে মানে আমি ভেবেছিলাম শেষ করব। হাই ইন্দ্রাণীদি, চিরন্তন কথা সাজানো চিরন্তন অনুষ্ঠানে অর্কের কথা শুনলাম, সাথে উপভোগ করলাম আজকের অনুষ্ঠান ও রথযাত্রার আগাম শুভেচ্ছা উত্তল মাইতি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি জানিয়েছিলেন। যাই হোক, আর কেউ কি রয়েছেন? জাস্ট একবার লাস্ট একবার চেক করে নিই। হ্যাঁ বলতে বলতেই চলে এসেছেন। আচ্ছা 5:55, হ্যাঁ আর কেউ পাঠাবেন না প্লিজ, হ্যাঁ আবার সামনের সপ্তাহে কথা হবে। গুড মর্নিং দিদি ভাই, চিরন্তনী শুনছি, খুব ভালো লাগছে। সোনালী ঘোষ দেবগ্রাম নদিয়া থেকে, বেশ খুব ভালো লাগলো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং এইভাবেই চিরন্তনী নানান গল্প নিয়ে, নানান ভাবনা নিয়ে আমাদের মনের মধ্যে আলোড়ন তুলুক। চিরন্তনীর সঙ্গে আপনারা সবাই যেমন আছেন, আরও বেশি করে শুনুন। আজ ইন্দ্রাণী বিদায় নিচ্ছি আমাদের বন্দে মাতরম এই গানের মধ্যে দিয়ে, শেষ করব চিরন্তনী। আবার আপনাদের সবার সঙ্গে সামনের সপ্তাহে কথা হবে, কেমন? সুফলা মলয় যশীতলা।

আর এরপরে কি লিখছেন? এরপর লিখছেন, আজেন্দ্রানীর অপূর্ব একটি বিষয়ে এত সুন্দর বলা মুগ্ধ করল। অভাব আমাদের সত্যিকারের মানুষ তৈরি করে। ভালো থেকো সংযুক্তাদি। থ্যাংক ইউ। আমরা মাঝে মাঝেই সংযুক্তাদির গান শুনি। তো আজকে দিদির একটা গান আমার এই মুহূর্তে খুব জাস্ট

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ডে।
2: নমস্কার। নবজাতক ভরে পৃথিবী নিজেকে সাজায় নিত্য নবীন সুরে। আজও সেরকম এক ভাবনা নিয়ে এফএম গোল্ড স্টুডিওয় আপনার কথা মিতা সংযুক্তা।

কে সহজিয়া এক ছন্দময় সকালের আভাস এ গানে। আলোর কুড়ি থেকে ফুটে উঠছে যেন একটা আস্ত সকাল, যে সকাল একলা পথের গান শোনায় না, সকলকে নিয়ে যাত্রা শুরুর মন্ত্র বলে। কি পবিত্র, তাই না? জীবন মানেই তো বড় বড় থিওরি লেখা নয়, জীবন হলো চায়ের কাপে চুমুক, রাস্তার জ্যামে আটকে থাকা, হঠাৎ পা পিছলে গিয়েও আবার দৃঢ় পদক্ষেপ, ভাঙার মধ্যেও গড়ে নেওয়ার অঙ্গীকার। এমন সব সহজ পাঠ যেগুলো কোনো বইতে লেখা থাকে না, কিন্তু রোজকার জীবনে বইতে হয়, সইতে হয়, আর এভাবেই জীবন গড়তে গড়তে এগিয়ে চলা, এক পা করে।

আজ আন্তর্জাতিক সরলতা দিবস। আন্তর্জাতিকভাবে 12ই জুলাই দিনটি ন্যাশনাল সিম্প্লিসিটি ডে হিসেবে পালিত হয়, আর এই দিনটা বেছে নেওয়া হয়েছে বিখ্যাত লেখক ও দার্শনিক হেনরি ডেভিড থোরোর জন্মদিন উপলক্ষে। তিনি 12ই জুলাই 1817 সালে জন্মগ্রহণ করেছিলেন। তার বিখ্যাত বই ওয়ালডেনে তিনি সহজ সরল জীবনযাপনের কথা বলছেন বারবার। যদিও আমাদের দেশে এই দিনটি অর্থাৎ ন্যাশনাল সিম্প্লিসিটি ডে নামে কোনো নির্দিষ্ট দিন পালন করা হয় না, তবে বিশ্বের অনেক জায়গায় স্কুল, কলেজ আর এনজিওরা 12ই জুলাই দিনটি পালন করে থাকেন। সহজভাবে জীবনকে দেখতে শিখতে কোনো দেশে যেতে হয় না, কোনো পার্টিকুলার দিন, বিশেষ দিন চিহ্নিত করে রাখতে হয় না। প্রত্যেকটা দিন সকাল থেকে রাত আমাদের জীবনে পদে পদে যা ঘটে সেখান থেকেই আসলে আমরা শিখতে শিখতে শেষ দিনটার দিকে এগিয়ে যাই, তাই না? তো সহজভাবে জীবনকে দেখতে শিখলে কোনো প্রতিকূলতাকেই বিপর্যয় বলে মনে হয় না, বরং এই শিক্ষাগুলোই আমাদের জীবনের সহজ পাঠ হয়ে ওঠে। এ নিয়ে কথার মাঝে মাঝে গানে থাকুক অভয় মন্ত্র।

Boy.

0: মেজবানি এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

আজকাল জীবন বড় জটিল ছন্দে বাঁধা, তাই না? মেপে মেপে কথা বলা, মেপে মেপে মেলামেশা, মেপে মেপে পা ফেলা। একটু তলিয়ে ভাবলে দেখব যে এত যে মাপ পরিমাপ, তবু কি আলো সত্যিই ফুটছে ভোরের গানের মতো? মন বলবে না তো, অথচ জীবনের সমীকরণকে যদি থিওরি পাল্টে, ব্যাকরণ পাল্টে, যদি একক থেকে অনেকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করি, প্রয়োজনে পাশের মানুষটার হাত ধরি, ঠকে গিয়েও তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলি, ধন্যবাদ আমার টিচার, ভালো থেকো, এক মুহূর্তেই না জীবন হেসে উঠে হাত বাড়াবে আমার দিকে। না, সারল্য মানে হেরে যাওয়া নয়, পিছিয়ে থাকা নয়, কম পাওয়া নয়, কম থাকা নয়, এর মানে হলো জীবন থেকে বাড়তি জিনিসপত্র পরিত্যাগ করা, টেনশন জটিলতাকে মনের ওপর চেপে না বসতে দেওয়া। হেসে জীবনের ক্ষতকে মলম লাগানো সহজ কাজ নয় জানি, কিন্তু কেউ কেউ তো পারেন, এবং তারাই আমাদের সামনে, পরবর্তী প্রজন্মের সামনে দৃষ্টান্ত হয়ে ওঠেন, তাই না?

লেখক দার্শনিক থোরো দু বছর জঙ্গলে একটি ছোট্ট কুটিরে একা থেকে সহজ সরল জীবন কাটিয়েছিলেন। আমরা তা নাই করতে পারি, কিন্তু অল্প জিনিসে বেশি শান্তি খুঁজে পাওয়ার টেকনিক আয়ত্ত তো করতেই পারি। ভোগ সর্বস্ব এই জীবন থেকে বাড়তি বোঝাখানা নামিয়ে ফেলুন, যতটুকু প্রয়োজন ততটুকুই রাখুন, ততটুকুই কিনুন, ততটুকুই ব্যবহার করুন। আমার এক শিক্ষক বলেছিলেন, জানেন, চোখ তো আমাদের সকলের রয়েছে, আমাদের তার ব্যবহারখানা শিখতে হবে। শুধু পড়ার বই নয়, পড়ার বাইরের বই পড়ো, বাইরের জগৎটাকে দেখতে শেখো, দৃষ্টি নয় দর্শন করো।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা। শুনছেন 100.1 এফএম গোল্ডে প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ডে।

জীবন একটা সপ্তকের মতো, শুদ্ধ করিতে কোমলে মিলে নিত্য নবীন রাগরাগিনীর জন্ম হয় জীবনে। কোনোটা থেকে যায়, কোনোটা রেখে যায়, গান দিয়ে দ্বার খোলার কথা বলছেন রবীন্দ্রনাথ। আচ্ছা, সে গান কি শুধুই কথার কথা, নাকি কথা আর সুর মিলে শুধুই গান? সব দরজা তো একসঙ্গে খুলবে না, কিছু দরজার সামনে শুধু দাঁড়িয়ে থাকতে হয়। অপেক্ষা করাটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেমন ধরুন, একটা শুদ্ধ সা লাগানোর অপেক্ষা করেন জ্ঞানীগুণী মানুষ, যেমন সমে ফেরার অপেক্ষা করেন বিশিষ্ট তবলিয়ারা। অপেক্ষাও তো একরকম সাধনা, জীবনের দর্শনের সাধনা।

জীবনের প্রথম পাঠ কোনো কিছুতেই তাড়াহুড়ো না করা। পড়াশুনো, খেলা, শিল্পকর্ম, পথে পা ফেলা সবটাই করব, কিন্তু ধীরে ধীরে, নইলে দু মিনিটের রান্নার মতো দু মিনিটের পাঠ হয়েই কেটে পড়বে। চাকরি হলো না, সম্পর্কটা জটিল, ভবিষ্যৎ অন্ধকার, মাথার ভেতর একশোটা কেন নিয়ে জীবনকে অন্ধকার না করে বরং বেশিক্ষণ ধরে মন দিয়ে নিজেকে গড়তে হবে। হ্যাঁ, জীবন শেখাবে কাজটা কঠিন, কিন্তু করতে যে হবেই সেটাও শেখাবে ওই জীবন, জীবনের সহজ পাঠ। হোঁচট খাওয়া মানেই তো সামনে অতলান্ত খাদ নয়।

বৃথাই যায় সময় শুনতে শুনতে সত্যি সত্যি সময়টা একেবারে শেষের দিকে। আমার এক বন্ধু ছিল জানেন তো, দুবছর ধরে চাকরি খুঁজেছে সে। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলতো, আমার দ্বারা হবে না। তারপর একদিন ছোট্ট একটা ফ্রিল্যান্স কাজ পেল, ওটা করতে করতেই আজ ওর নিজের একটা বড় সড় টিম রয়েছে। একদিন সে আমাকে বলেছিল, ওই দুটো বছর জানিস তো নষ্ট হয়নি, আমি ওই সময়টায় ধৈর্য শিখেছি।

শিখেছি যেটা চাকরি করতে গিয়ে শেখা যায় না। আশপাশের সব মানুষ জিতলে আমিও জিতব, আজ না হলেও একদিন জিতবই। মানুষকে জেতাতে হয়, হারাতে নয়। আমরা তর্কে জিততে চাই, গ্রুপে নিজের কথাই ঠিক প্রমাণ করতে চাই, অফিসে ক্রেডিটটা নিজে নিতে চাই, কিন্তু পাঁচ বছর পর জানেন তো কেউ মনে রাখে না যে আমি কোন তর্কে জিতেছিলাম, মনে রাখে আমি কেমন ব্যবহার করেছিলাম। জীবনের একটা সহজ পাঠ বলি, পরের বার ঝগড়া বা মতের অমিল হলে নিজের দিকে শুধু একটা প্রশ্ন ছুঁড়বেন, আমি কি সম্পর্কটা বাঁচাতে চাই নাকি পয়েন্টটা। উত্তরটা যদি সম্পর্ক হয় তাহলে দেখবেন কথা বলার ধরনটা নিজে থেকেই নরম হয়ে যাবে। জীবন তো কোনো প্রতিযোগিতা না, বলুন, এটা তো একটা টিম গেম, আর টিমে সবাই জিতলে তবেই তো মজা। আমরা রোজ কত কিছুই তো কিনি, কত টেনশন করি, কত জটিল করে ফেলেছি জীবনটা। আজকের দিনে চলুন তিনটে ছোট্ট ছোট্ট কাজ করি। ফোনটা এক ঘন্টার জন্য দূরে রাখি, ঘরের বাড়তি জিনিসপত্র বের করে কাউকে দিয়ে দিই, আর আর সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটিয়ে ফেলা। সে খোলা আকাশের নিচে হোক, ছাদে দাঁড়িয়েই হোক, ব্যালকানিতে দাঁড়িয়ে হোক, নিচে বাচ্চাদের সঙ্গে খেলতে খেলতে হোক, যেভাবেই হোক, খানিকটা সময় নিজের সঙ্গে নিজের মুখোমুখি এবং নিজের সঙ্গে প্রকৃতিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখা। না, তার জন্য দূরে কোথাও যেতে হবে না, ছুটির কোনো প্রয়োজন হবে না, টাকা পয়সারও দরকার নেই তেমন। একটু বেরিয়ে পড়ুন খোলা আকাশের নিচে, প্রকৃতির কাছে। জীবনের সহজ পাঠ কেমন লাগলো একটু জানাবেন, কেমন? আমি অপেক্ষায় থাকি সংযুক্তা। আমি আজ রিয়া দত্তকে নিয়ে ফিরবো 8:30 মিনিটে। সুর মহলে কথা দিয়ে গেলাম, থাকছেন তো আমার সঙ্গে?

0: সুরমহলে আপনি শুনছেন সুরমহল, সুরমহল শুধুমাত্র 100.1 FM গোল্ডে।
1: নমস্কার, শুভ সকাল। আমাদের জীবনের নানা পল অনুপলে, সুখে দুঃখে, ভালো লাগা ভালো না লাগায় গান হয়ে থাকে আমাদের জীবনের আশ্রয়, আমাদের আন্তরিক বন্ধু, যে কোনো সময় আমাদের হাত ছেড়ে যায় না। আর ঠিক সেই কারণেই একটা কর্মব্যস্ত উইকেন্ডে আমরা নিয়ে আসি আপনার জন্য সাজিয়ে সুরমহল। আজ তার ব্যতিক্রম নয়, গত সপ্তাহে যেমন কথা দিয়ে গিয়েছিলাম, আজ একজন তরতাজা শিল্পী আমাদের মধ্যে এসেছে, রিয়া। রিয়া, ওয়েলকাম।
2: থ্যাংক ইউ।
1: খুব ভালো লাগছে, অনেকদিন ধরে নানা জায়গায় তোমাকে দেখা আমাদের শোনার সুযোগ হয়েছে, কিন্তু আজকে একেবারে সরাসরি আকাশবাণীর স্টুডিওতে এসে কেমন লাগছে বলো?
2: আমার খুব ভালো লাগছে, আর আমি খুব এক্সাইটেড ছিলাম তোমার সাথে দেখা করার জন্য।
1: তাই
2: মানে অনেক দিন থেকে ফোনে কথা হচ্ছে, এবার আমি ভাবছিলাম না মানুষটা কেমন হবে,
1: কেমন হবে,
2: মানে তোমাকে, মানে তোমার সাথে কথা বলেই আমার খুব ভালো লেগেছিল প্রথম। এবার প্রথম দেখা তোমার সাথে, মানে সেজন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। আমার যারা বাকি বন্ধু বান্ধবরা আছে যারা গান বাজনা করে এখানে আসে, তাদের মোটামুটি অনেক আগে থেকে তোমার সাথে পরিচয়, কিন্তু আমার এই প্রথম পরিচয়, সেটার জন্য এক্সাইটেড ছিলাম।
1: না, অনেকেরই এখানে এসেই প্রথম দেখা হয় আমাদের, কিন্তু ওই গলাগুলি ভাব আর কি, গলায় গলায় ভাব বলা যায় আমাদের। তো প্রথমেই গলায় গলায় আমাদের বন্ধুত্ব হয়, এবং তারপরে মুখোমুখি যখন দেখা হয়, আমি জানি যে অনেক সময় গলাটা শুনে যেমন একজন মানুষকে দেখা, মানে প্রথমে মনে হয় যে এরকম দেখতে হতে পারে, যদিও আজকাল সামাজিক মাধ্যমে সবাই সবাইকে চিনি আমরা, কিন্তু একটা সময় রেডিওর রহস্যটা বেশ এনজয় করতাম আমরা, কিন্তু সেই রহস্যটা এখন আর নেই। গলায় গলায় যখন কথা হয় তখন এক রকমের চেহারা মোটামুটি আমাদের আঁকা হয়, তারপরে সামনাসামনি এসে আপনারাও জানেন আমি কীরকম। প্রত্যেক দিনের মতো অনেক অনেক ভালোবাসা পাবো, লাভ লাইক রিয়াকশন পাবো, আমাদের ফেসবুক লাইভ শুরু হয়ে গেছে রেডিও সেটের পাশাপাশি, যারা জয়েন করেছেন আমাদের ফেসবুক লাইভে 100.1 FM গোল কলকাতা আর আকাশবাণী কলকাতা, এই দুটো ফেসবুক পেজে আমরা শুরু করে দিয়েছি আমাদের লাইভ সেশন। আর শুধু আমরা নই, আমাদের সঙ্গে আরও অনেকে আছে নতুন নতুন বন্ধু বান্ধব, তাদেরকেও অবশ্যই আমরা স্বাগত জানাতে চাই। গিটারে রয়েছে শুভজিৎ, ওয়েলকাম। রয়েছে রিদমে দীপাঞ্জন, যাকে সবাই দুবাই বলে ডাকে। আর কিবোর্ডে রয়েছে অরিত্র। আমরা সবাই মিলে আজকে একটা সুন্দর হই হই করা সকাল কাটাবো। আপনারা টেলিফোনে আসবেন 2248808 এই নাম্বারে, আর অবশ্যই অবশ্যই অবশ্যই SMS এবং হোয়াটসঅ্যাপ যারা করবেন ভাবছেন তারা করে ফেলুন চটপট 9903059992 এই নাম্বারে। আমরা গানে গানে আপনাদের অপেক্ষা করি। চলো রিয়া, আমরা কিভাবে শুরু করব ভাবছো বলো তো?
2: প্রথমে একটা একটা সফট মেলোডিয়াস একটা গান দিয়ে শুরু করি।
1: হ্যাঁ হ্যাঁ, প্রথমে একটু একটু আমরা সফট থেকে ধীরে ধীরে ধামাকার দিকে যাব, নাকি?
2: ধামাকা আজকে সবকিছু সফট মোটামুটি হবে,
1: সকাল তো, সেই জন্য একটুখানি ঠান্ডা পবিত্র একটা সৌম্য সকাল। চলো
2: একদম
1: শুরু করে দিই।

0: আমরা এই গান শুনি এবং কবিতা প্রথমে, তারপর তো গান। আপনি কি বলছেন? নমস্কার।
1: নমস্কার।
0: নমস্কার।
1: সুপ্রভাত।
0: সুপ্রভাত।
1: ঝালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: বলুন বলুন।
1: সাতাশে আষাঢ়ের সুন্দর সুরমহলে আপনার সুন্দর উপস্থাপনা, শিল্পী রিয়া দত্তের গান আনন্দে ভরাচ্ছে মোর প্রাণ।
0: একেবারে।
1: আমি দুটি গানের অনুরোধ জানাচ্ছি, যদি সম্ভব হয় শোনাবেন। প্রথম গানটি হলো, তুমি এত ভালোবাসো কেন যে আমায়, কেন ফিরে আসো কোন সে আশায়।
0: আচ্ছা।
1: দ্বিতীয় গানটি হলো, মানে না মানা পথ আজানা।
0: বাহ, চমৎকার দুটি গানের অনুরোধ করেছেন। এরকম আরো অনুরোধ আপনার মনের মধ্যেও জমা হয়েছে তো? নিশ্চয়ই জমা হয়েছে, সেসব খবর আপনি আমাকে দিতেই পারেন 2248808585 এই নাম্বারে, আর অবশ্যই 9903059992 এই নাম্বারে। অনেক অনেক হোয়াটসঅ্যাপ অলরেডি এসে পড়েছে, একটা দুটো করে একটু একটু পড়তে পড়তে এগোই, তাই না? নইলে আবার শেষ হয়ে যাবে অনুষ্ঠানের সময়, তখন আপনারা আমাকে প্রচুর বকবেন এবং পরের সপ্তাহে সেই অভিমান ভরা SMSগুলো আবার আমি পাবো, আমি সেইটা তো আমি হতে দিতে পারি না। সংযুক্ত গুড মর্নিং কে লিখছেন, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন, গানে গানে রিয়া ভরাবে এ হিয়া, গানে গানে রিয়া ভরাবে এ হিয়া, জনে জনে বলি শোনো মন দিয়া, সুরমহলকে সংযুক্তা নৃত্য করে ধন্য, অপেক্ষায় থাকি এ আসরের জন্য। বাহ, ক্যা বাত, ক্যা বাত, কি সুন্দর করে লিখেছেন। বলো একটু, বলো তোমার নাম করে কি সুন্দর সকাল সকাল উঠে লিখে ফেলেছেন ছন্দ। তোমাদের, তোমাকে নিয়ে কবিতা লেখেন কেউ?
2: আমার নামটা আসলে এরম না, মানে যে কোনো আমি মিমেও আমি আমার নাম দেখতে পাই, যে কোনো কবিতাতেও আমি আমার নাম দেখতে পাই, এত কমন একটা নাম।
0: তো এবং রিয়ার সঙ্গে হিয়াটা ভালো মিলিয়েছে, তাই না? সুপ্রভাত সংযুক্তা, গতকাল সঙ্গীত জগতের নক্ষত্র পতন হয়েছেন। হ্যাঁ হ্যাঁ, এস জানকী চলে গেছেন, অনেকটা বয়সেই গেছেন, যদিও যে কোনো চলে যাওয়াই আমাদের কাছে অত্যন্ত বেদনার, অত্যন্ত ব্যথার, কিন্তু তারা যা রেখে গেছেন আমাদের জন্য সেইটা নিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মও নিশ্চয়ই প্রচুর প্রচুর পথ এগোবে বলেই আমাদের ধারণা, এবং তাঁর আশীর্বাদ আমাদের মাথার ওপরে রয়েছে অবশ্যই। এবার একটু আমরা ফেসবুকে চোখ রাখি। তিলকদা জয়েন করেছেন সকাল সকাল উত্তরপাড়া থেকে, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়েও না গানটি রিকোয়েস্ট করেছেন, আষাঢ় শ্রাবণ মানে না তো মনে, এই গানটা রিকোয়েস্টও করেছেন পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে। রিয়া, আমার অনুরোধ থাকবে, যেহেতু আজ প্রথমবার তোমার সঙ্গে আমার মিষ্টি বোন সংযুক্তার সঙ্গে বন্ধুত্ব পরিচয় হলো, তাই কোনো একটা গান তোমার পছন্দের তুমি সংযুক্তাকে ডেডিকেট করো। সব গানই তো আমাকেই শোনানো, আর আপনারাও আছেন সঙ্গে, আপনার পছন্দের গানও ডেফিনেটলি একটু একটু করে গাওয়ার চেষ্টা করবে, কিন্তু ওই যে সবসময় বলি না যে

0: প্রত্যেক শিল্পীর নিজস্ব একটা জায়গা থাকে, নিজস্ব একটা তালিকা থাকে, সেই তালিকার সঙ্গে অনেক সময় মিলে যায়। আমাদের গানের মহিমাই তাই যে আমরা সুরে সুরে সেতু বাঁধতে পারি। সেরকম কিছু গান যদি আপনার মনের মধ্যে এখন আপনি গুনগুন করছেন তাহলে অবশ্যই আপনি জানাতে পারেন রিয়াকে। রিয়া চেষ্টা করবে নিজের মতো করে। আর আপাতত আমি একটু থামি, রিয়ার কাছে যাই। বলো এরপর কী শোনাবে ভাবছো বলো।
1: এবার ভাবছি শ্রদ্ধেয়া সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া একটি গান গাই।
0: নিশ্চয়ই তুমি ভাবছো না তো যে বাবা কি কথা বলেন?
1: না না না না, একদমই না, আমিও প্রচুর কথা বলি।
0: আচ্ছা,
1: এখানে এসে হয়তো একটু শান্ত হয়ে গেছি।
0: তাই আমি মানে ভাবছিলাম যে তোমরা, তোমাকে যে রূপে আমরা যে অবতারে পেয়েছি সেখান থেকে এবার আজকে একটু অন্যরকম পাচ্ছি, তো তাই জন্য আমি একটু মাঝে মাঝে একটু থমকে গিয়ে দেখছি যে আমাকে ভাবছে না তো বাবা কি কথা বলে। আচ্ছা ঠিক আছে, আপনারা মানিয়ে গুছিয়ে নেবেন আমি জানি। চলো পরের গান শুনি।

0: এই গানগুলো জয়যাত্রা কোথায় অব্যাহত থাকে বলুন তো, প্রজন্মের পর প্রজন্ম নিজের মতো করে সাজিয়ে নিজের মতো করে প্রেজেন্ট করে আপনাদের কাছে, এবং আপনাদের যে ভালো লাগে সে খবরাখবর তো আপনারাই আমাদের দেন। নমস্কার, কে টেলিফোনে রয়েছেন?
1: নমস্কার দিদি।
0: নমস্কার,
1: বেশ অনেকদিন পর এলাম ফোনে। সৌভিক বলছিলাম।
0: হ্যাঁ সৌভিক, অনেকদিন পরে কথা কেন গো, কোথায় ছিলে
1: অনেকদিন পর? না আসলে অন্যদের একটু সুযোগ দিতে হয় তো।
0: হ্যাঁ সেটা ঠিকই, কি ভালো ছেলে ভাই, বলো বলো।
1: এমনি রিয়াদি খুব সুন্দর গান করছে সত্যি, মানে এত সুন্দর আবহাওয়া বাইরে, আর সত্যি গান শুনতে খুব ভাল লাগছে। আর একটাই রিকোয়েস্ট আছে, সেটা হলো দিদি যদি

0: প্রচুর প্রচুর মেসেজ করেন, হোয়াটসঅ্যাপ করেন আর কমেন্ট করেন, তেমন উনি ফোনে আসেন অনিমেষদা। অনিমেষদা আমাদের প্রচুর পুরনো একজন শ্রোতা এবং খুব নিবিষ্ট মনের মানুষ, খুব আমাদের ভালোবাসেন, আমাদের আমরাও খুব শ্রদ্ধা করি। আকাশে আজ মেঘের আনাগোনা, সুরমহলে শিল্পী রিয়ার গান শোনা, কাটছে দারুণ একটা সকাল আজ, দিদির মিষ্টি কথার সঙ্গে নানান সাজ, যন্ত্রশিল্পীদের যন্ত্রের সুরের কলতান শুনে অবাক হলাম, শান্ত হলো কান। এমনি করে সুরমহলে হোক সুরের সাধনা, জনপ্রিয়তা অর্জনে সক্ষম হোক পিছিয়ে পড়ে না, আন্তর্জাতিক স্তরে উন্নীত হোক সুরমহল, চারদিকে এই নিয়ে বারুক মনোবল। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আন্তর্জাতিক স্তর উন্নীত হতে পারবো কিনা জানি না, তবে আন্তর্জাতিক স্তরে অনেক অনেক বন্ধুদের মধ্যে আমরা ছড়িয়ে পড়তে পারি ফেসবুকের মাধ্যমে। আমাদের দুটো পেজ, আকাশবাণী কলকাতা এবং 100.1 FM গোল্ড কলকাতা, এই দুটো পেজের মাধ্যমে তো সারা পৃথিবীর মানুষ আমাদের সঙ্গে থাকেন। বিভিন্ন দেশ থেকে আমরা মেসেজ পাই, কমেন্ট পাই, আপনারাও তার মধ্যে রয়েছেন। আর আমাদের নিউজ অন এয়ার অ্যাপটির মাধ্যমেও আমরা পৌঁছে যাচ্ছি বিশ্বের দরবারে, শুধুমাত্র কলকাতা নয়, কলকাতার বাইরে নয়, আমাদের দেশের নানা জায়গায় নয়, বিদেশের নানা জায়গা থেকে ফোন আসে না ঠিকই, কিন্তু হোয়াটসঅ্যাপ অবশ্যই আসে আর প্রচুর প্রচুর কমেন্ট আসে আমাদের ফেসবুক লাইভে। আচ্ছা, সংযুক্ত আমাদেরও ইচ্ছে করে মাঝে মধ্যে প্রথম কথা বলি, কিন্তু আমার দুর্ভাগ্য আমাদের ফোন কল একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে তো, নবদা এরকম দুঃখ পেলে হবে? কারণ প্রথমে একটুখানি গুছিয়ে বসতে বসতে একটু 5-7 মিনিট লাগে, তো সেইটা করার পরে টেলিফোনের দিকে হাত বাড়াই। আরেকটা জিনিস আমি একটু চুপি চুপিয়ে বলি, আপনারা সবাই শুনুন, সেটা হচ্ছে যে গান শুনতে শুনতে যখন আমার চোখটা বন্ধ হয়ে যায় না, তখন আমার হাতটাও থেমে যায়, তখন আর হাতটা, ডান হাতটা আপনারা দেখবেন আমি ওই দিকে আর বাড়াতে পারি না, ঠিক আছে? একটু একটু প্লিজ একটু কিছু মনে করবেন, হ্যাঁ একটু একটু ট্রাই করতে থাকবেন, ডেফিনেটলি আপনার ফোনও আমি কোনো দিন না কোনো দিন একেবারে প্রথমে রিসিভ করব। রকি ভাই লিখেছেন, আমি একটা গানের রিকোয়েস্ট জানাচ্ছি, গানটির নাম হায় রামা, হায় রাম রাম রাম, আমি জানি না কোন দিকে রাম শ্যাম যদু মধু সব হতে পারে, আজকে রিয়ার গানে কাবু হতে পারে, জানি না রিয়া কি ভাবছো, ভাব সেটা বলে ফেলো এবার।
1: আমি ভাবছি মানে আমি এটা দেখে খুব ভালো লাগছে যে সবাই খুব সুন্দর কবিতা লেখে এখানে, মানে আমি তো প্রথম আসলাম,
0: কবি বানিয়ে নিয়েছি,
1: হ্যাঁ আমি তো এখানে প্রথম আসলাম, সবাই এত সুন্দর গুছিয়ে লিখছে,
0: অনেকে সুন্দর লেখে,
1: হ্যাঁ এত সুন্দর গুছিয়ে লিখছে, সেটা আমার খুব ভালো লাগছে। আর সবাই মানে যারা আপনারা গান রিকোয়েস্ট করছেন, আমি চেষ্টা করব গাওয়ার, আর বেশ এটুকু।
0: চলো চলো পরের গান কি শোনাচ্ছো বলো।
1: পরের গান এখন মানে এখনকার সময়ের একটা গান, একটা সফট সফট গান, যেটা হচ্ছে দুজন গেয়েছেন এখনকার দিনের, তিনি হচ্ছে একজন হচ্ছেন ইমন ম্যাম আর অনুপম স্যার, দুজনেই গেয়েছেন।
0: চলো
1: হ্যাঁ শুনি।

0: একেবারে এখনকার সময়ের একটা প্রতিচ্ছবি এই সমস্ত গান, মানে আমাদের সময়ের তো অবশ্যই এবং মনের খুব কাছাকাছি থাকা একটি গান। নমস্কার, কে আছেন সঙ্গে? মনের কাছাকাছি একজন মানুষ, নমস্কার। আমার এইরকম অবস্থা হলো নুন, কিন্তু নুন খুব ইম্পর্টেন্ট পার্ট,
1: তুমি না থাকলে জমে, তোমার কথা এত সুন্দর লাগে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে জলে নেবো না আর তুই পাবে না, কারণ এখন তো বর্ষা
0: একেবারে তুই তুই করে নদী এখন যে ভরসা। অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দর একটি গানের অনুরোধ করেছেন। অর্ণব বোস বলেছেন তৃষ্ণারও শান্তি গানটি শোনালে ভালো হয়। আমি খালি অনুরোধগুলো পৌঁছে দিচ্ছি, আপনারা যা যা অনুরোধ করছেন সেগুলো আমি পৌঁছে দিচ্ছি। এবার রিয়া কি করবে, তার হিয়ায় কি গান চলছে আমি তো জানি না। টিয়া টিয়া টিয়া অজপাড়া গায়ে থাকে, রিয়ার সঙ্গে টিয়াটাও মেলে ভালো। আচ্ছা, যাদবেন্দ্র পণ্ডা লিখেছেন খুব সুন্দর গান হচ্ছে, খুব দারুণ গাইলেন গুণী শিল্পী দিদিভাই, অসাধারণ সুর, অসাধারণ সঙ্গত সঞ্চালনা, লিখেছেন কাঁথি জুকিয়া বাজার থেকে। বেশ, রেডিওতে আগে আগে শুনতে পাচ্ছি, হ্যাঁ রেডিওর সাথে ফেসবুকের একটু কয়েক সেকেন্ডের একটা মুহূর্তের তফাৎ থাকে। জয়দীপ রায় লিখেছেন সুপ্রভাত জানাই সমস্ত শ্রোতা বন্ধুদের, আজকে শিল্পী আর জে দিদি এবং সমস্ত যন্ত্রসঙ্গীত শিল্পীদের। আরে সৌরভের কথা ভুলে গেলেন, এক্ষুনি লাইভটা কেটে দেবে কিন্তু, তখন বুঝতে পারবেন মজাটা। সৌরভ আছে আমার সঙ্গে প্রত্যেক দিনের মতো, সৌরভ থ্যাংক ইউ। আমাদের সঙ্গে কন্ট্রোল রুমের সমস্ত পুরো ইউনিট রয়েছে, তারা তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ সকাল থেকে সমস্ত সাজিয়ে গুছিয়ে আপনার কাছে নিয়ে আসার জন্য, আমাকে আর রিয়াকে অবশ্যই। আর আমাদের পায়েল ম্যাডাম থাকেন প্রত্যেক দিন, আর আমাদের অ্যাবাভ অল শুভায়ন স্যার থাকেন, সকলের মিলে আমরা আসলে আপনাদের কাছে আসি। আমাদের অনেক বড় একটা ফ্যামিলি রয়েছে, সেই ফ্যামিলিকে আপনারা দেখতে পান না, তারা নেপথ্যের কারিগর, কিন্তু তাদেরকে বারবার করে আমাকে স্বীকার করতেই হবে তাদের ঋণ, সেই কারণে আপনাদের সঙ্গে নামে নামে পরিচয় করিয়ে দিই। আচ্ছা, জয়দীপ রায় কয়েকটি গানের অনুরোধ করেছেন, উনি একটি গানের অনুরোধ করেন না, সবসময় কয়েকটি অপশন রাখেন। আজকাল তো অপশনের সময়, মানে এটাও আছে ওটাও আছে, তার মধ্যে তুমি বেছে নিতে পারো। আমার সারাটা দিন মেঘলা আকাশ, উফ কি প্রিয় গান, ও নদীরে, আচ্ছা যেতে দাও আমায় রেখুন, এখনই যাওয়ার কথা নয়। জয়দীপ রায় বাঘা যতীন থেকে লিখেছেন, আচ্ছা প্রয়াসে আছি,

0: এরকম একটা প্রোফাইল, নাম জানি না, ধাম জানি না, কিছুই জানি না, অভূতপূর্ব আপনার উপস্থাপনা মোহিত হয়ে শুনছি, দেখছি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, আপনার নাম এবং ধামটি জানতে পারলে আরও বেশি আনন্দ পেতাম আমি। গুড মর্নিং সংযুক্তাদি অ্যান্ড রিয়াদি, আরও সকলের জন্য শুভকামনা জানাই। একটি নজরুল সঙ্গীত শোনার অনুরোধ রাখলাম, ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে, খুব পুরনো শ্রোতা আমাদের। আচ্ছা, এরপরে দেখি বেলঘরিয়া থেকে পায়েল কি লিখেছে। সুরের মায়া লাগলো আজ শিমুল পলাশ বনে, কোথায় শিমুল, কোথায় পলাশ, কোথায় পেলে আমি জানি না। এখন তো যা সুন্দর সুন্দর সুগন্ধিযুক্ত ফুলেরা এসেছে পশরা সাজিয়ে, সাদা রং, দারুণ লাগছে। যাই হোক, কবির মন এভাবেই রঙিন থাকে সারা বছর ধরে। সুরের মায়া লাগলো আজ শিমুল পলাশ বনে, এই ছোঁয়া লাগলো এসে অবুজ এই মনে, হৃদয় বিনায় তান তুলেছে মুখ তো মেঘমল্লার, আজই এই তো মেঘমল্লার পেয়েছি, প্রাণের খেয়া ভিড়ল এসে ওই দেখো মন মাঝি, হৃদয়ে আজ গানের মায়া প্রাণে উঠল ঢেউ, চুপি চুপি হৃদয় রাঙানো দেখেনি তো কেউ, দেখেনি তো কেউ, গানের এই মিলনমালা প্রাণে আবেশ আনে, এই সকালের যাত্রা তাই শুরু গানে গানে, পায়েল লিখেছে খুব সুন্দর করে প্রত্যেক দিনের মতো। চলো আর কথা না বাড়িয়ে এবার পরের গানের দিকে চলে যাই, নয়তো গান কম হয়ে যাবে, তখন আবার এই যে ভালো ভালো কথা যারা বলছে তারাই বলছে উফ কি বক বক করেন ভদ্রমহিলা। চলো কি শোনাবে ভাবছো বলো।
1: এবার ভাবছি শোনাবো কালজয়ী একজন শিল্পী, শ্রদ্ধেয়া লতা মঙ্গেশকর। ওনার গাওয়া একটি এমন গান যেটা সবাই জানে,
0: সবাই জানে, সবাই গুনগুন করবে।
1: আমি, হ্যাঁ, আমি আশা রাখবো আমি এখান থেকে গাইবো এবং বাকিরা সবাই ফোনের ওই পার থেকে বা যেখান দিয়ে যেভাবে
0: শুনছে সবাই গুনগুন করবে। আমরা ফেসবুকে লাইভ থাকবো যেমন থাকি, কিন্তু একটা নিউজের অপশন রয়েছে আমাদের কাছে 9 থেকে 9:10 অবধি। আপনারা যারা রেডিও সেট টিউন করে রয়েছেন তারা একটু নিউজে কান রাখবেন, তারপর 9:10 যেই হয়ে যাবে সঙ্গে সঙ্গে আবারও আপনার রেডিও সেটে সুরমহলকেই পাবেন। ফেসবুক ছেড়ে কোথাও যাবেন না, সেখানে কিন্তু আমরা রয়েছি লাইভ। চলো গান শুনি।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. সোনালী সকালে সোনালী দিনের গান, রবিবারের সুরমহলে আপনি শুনছেন সুরমহল, সুরমহল শুধুমাত্র 100.1 FM Gold.
1: আমরা যে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম এবং বিরতির মধ্যে, ওই ছোট্ট বিরতির মধ্যে রিয়া কিন্তু বলে দিয়েছে পরে কি কি গান হবে। হরপাল সিং আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছেন, কি লিখেছেন চট করে পড়ে ফেলি রিয়া পরের গান নিয়ে রেডি হতে হতে। হরপাল সিং লিখেছেন, সংযুক্তাদি আপনাকে, শিল্পী রিয়াকে আর সবাইকে শুভ সকাল জানাতে চাই, আমি হরপাল ডানলপ থেকে। এই বর্ষার ভিজে ভিজে দিনে বেশ মন আর প্রাণ ভরা গান শুনছি আর দেখছি, কোনো ফরমাইশ করে শিল্পীকে ডিস্ট্র্যাক্ট করতে চাই না, নিজের তৈরি করা গান শোনাচ্ছেন, খুবই ভালো লাগছে, খুব খুব শুভেচ্ছা আর ভালোবাসা রইল। অনেক অনেক ধন্যবাদ হরপালজি, আপনি সবসময় আমাদের সঙ্গে থাকেন, দেশের যে প্রান্তেই থাকুন না কেন আপনি এক এক সময় এক এক দিন এক এক জায়গা থেকে আপনি কমেন্ট করেন, আমাদের খুব খুব ভালো লাগে, সঙ্গে থাকবেন, থ্যাংক ইউ। জয়দীপ রায় লিখেছেন অসাধারণ, তারক বেড়া লিখেছেন খুব সুন্দর, মহেশ্বর বাটি চুঁচুড়া হুগলি থেকে, আচ্ছা। তিলক দা শেয়ার করে দিয়েছেন আমাদের এই ফেসবুক লাইভটা, আপনারাও একটুখানি যদি লাভ লাইক রিয়াকশনটা দিয়ে দেন তাহলে অনেক মানুষের মধ্যে আমরা একটু ছড়িয়ে পড়তে পারি, আর অবশ্যই অবশ্যই একটু যদি শেয়ার করে দেন টাইম লাইনে তাহলে আরও অনেক বড় হয়ে যাবে আমাদের পরিবার, এটুকু তো আমরা একটু বলতেই পারি। অভিমান্না লিখেছেন অপূর্ব অপূর্ব, খুব খুব সুন্দর হচ্ছে, শুভ সকাল দিদিভাই, খুব ভালো লাগছে, পামাগারেসা এই গানটি শুনতে চাইছি। ও শর্মিষ্ঠা মুখার্জি কোথা থেকে লিখেছেন, সাঁকড়াইল হাওড়া থেকে, আচ্ছা। শুভ সকাল সংযুক্তাদি, আষাঢ়ে ঝরছে বর্ষা ঘন কালো মেঘে, রিয়ারানী গাইবে গান মেঘমল্লার রাগে, নদী তীরে বইটা নিয়ে আছেন প্রিয় সংযুক্তাদি, যদি যেতে পারতাম একটু নদীর ধারে, নদীটা এই সময় এত সুন্দর লাগে দেখতে, বিশেষ করে পাহাড়ি নদী, ওই যে পাহাড়ি নদী এসেছে তো আমার স্টুডিওয়ে আজকে, ওই গল্পটা একটু একটু শুনবো অবশ্যই। যাই হোক, আপনি কি লিখেছেন দেখি, সঙ্গে রয়েছেন গুণীজন মাঝিমাল্লা ইত্যাদি, সুরে সুরে বইছে নাও সবার সেরা সুরমহল, শ্রবণ সঙ্গীর হৃদয় আজ আনন্দে করছে কোলাহল, কলরোল বললে আরও সুন্দর হতো। ছোট্ট একটা অনুরোধে সবার হবে সেই গান শোনা, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, এই গানটি রিকোয়েস্ট করেছেন শ্যামসুন্দর দাস, নারকেল বাগান লস্করপুর গড়িয়া 153 নম্বর কলকাতা থেকে, আচ্ছা। বেশ অনেক অনেক রিকোয়েস্ট এসে গেছে, অনেক অনেক ফরমাইশ এসে গেছে, জানি না আমাদের কোথায় নিয়ে যাবে রিয়া, রিয়ার উপরেই ছেড়ে দিলাম, রিয়া ছোট্ট মেয়ে, সবে একটা বিশাল জার্নি শেষ করে একটু ছুটি নেবো নেবো ভাবছিল সেই সময়ই সংযুক্তাদির ডাক পাঠিয়েছে, তাই না?
2: না সেরম না, আমার বাড়িতে গেলেই ওটা ছুটি হয়ে যায়।
1: ও বাড়িতে গেলেই ছুটি হয়ে যায়, আচ্ছা। এই যে বাড়িতে যাও, বাড়িটা যেন কোথায়,
2: লাটাগুড়ি,
1: লাটাগুড়ি, আমার মানে যেই না বলেছে সঙ্গে সঙ্গে আমার মনটা হারিয়ে গেছে জানেন তো, ওই ওই দিকে ডুয়ার্স নর্থ বেঙ্গল, এই জায়গাটা যে এই সময়টা কি সুন্দর হয়ে যায় বর্ষায়, যারা পাহাড় জঙ্গলে ঘোরেন তারা ভালো করে বলতে পারবেন, অনেকে বলেন চোখের উপদ্রব, আমার কিন্তু দুর্দান্ত লাগে ওই যে মেঘগুলো নেমে আসে পাহাড়ের গায়ে, তুমি সেইখানে বড় হয়ে এই কলকাতা শহরে কংক্রিটের জঙ্গলে চলে এলে আমার ভাবতেও কিরকম একটা লাগছে।
2: এই তো গান শোনাতে চলে,
1: গান শোনাতে চলে এসেছো, খুব ভালোই করেছো, মানে একেবারে বিভাগী পাখি চলে এসেছে একেবারে আমাদের কলকাতা শহরে, খুব ভালো। চলো পরের গান শুনি আমরা,
2: একদম। এবারে একটা রিকোয়েস্টের গান ছিল একটা, সেটাই গাইছি, ওরে নীলদরিয়া।

একেবারে অন্যদিকে ভাসিয়ে দিল রিয়া একেবারে। ওই গানটা অনেকক্ষণ ধরে লুকিয়ে রেখেছে, একরকম একরকম ভাবে সাজিয়েছিল, তার মাঝখানে একটা ছোট্ট করে গুঁজে দিয়েছে। আর আমরা মন, আমাদের ওই যে বিভাগী মনের কথা বলছিলাম, মনটা কোথায় যেন সত্যি সত্যি হারিয়ে গেল। আচ্ছা, রিমো মুখার্জি আমাদের আকাশবাণী কলকাতা পেজে জয়েন করেছেন, পোরাসকোল, এটা কি জায়গার নাম আমি জানি, বুঝতে পারছি না, আপনি একটু মেনশন করে দেবেন কেমন। সন্দীপ দত্ত লিখেছেন, নাইস, জয়দীপ রায় এখানেও জয়েন করেছেন, সমস্ত শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন। শ্যামসুন্দর দাস লিখেছেন, রবিবারের সকালটা গানে গানে খুব সুন্দর হয়ে যাচ্ছে দিদি। হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়েছি, হ্যাঁ পড়লাম তো আপনার মেসেজ। আচ্ছা, হোয়াটসঅ্যাপে আরও অনেক মেসেজ এসেছে, সেগুলো একটু একটু করে পড়তেই তো হবে, না হলে তো সকলে দুঃখ পেয়ে অন্য জায়গায় চলে যাবেন, তাই না। ঝরঝর ঝরে আষাঢ়ের বৃষ্টি ধারাপাত, রিমঝিম মিষ্টি সুরে আমরা কুপকাত, বৃষ্টি ঝরা মিষ্টি সুরে আমরা যখন মত্ত, সুরে সুরে দেয় বুলিয়ে, আচ্ছা সুরে সুরে দেয় দুলিয়ে শিল্পী রিয়া দত্ত।

0: সুরমহল উঠছে ভরে, ভরছে মোদের হিয়া, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে দিচ্ছে মোদের রিয়া। সকলকে শুভেচ্ছা জানিয়েছেন শঙ্কর চন্দ্রদেব বারাসাত থেকে। বেশ খুব ভালো লাগছে আপনাদের সকলের মেসেজ পেয়ে। শুভ সকাল বৃষ্টি ভেজা মিষ্টি কণ্ঠী সংযুক্তা দিদিভাই। ওরে বাবা, কত কী ভালো ভালো উপমা দেন আমাকে, কত কী বিশেষণ দেন, আমি না লজ্জা পেয়ে যাই জানেন তো। আমি পুনে থেকে উৎপল মুখার্জি, অনুষ্ঠানে কান পেতে মিষ্টিকণ্ঠী শিল্পী রিয়া দিদিভাই এবং সহশিল্পীদের সাথে সুন্দর সুন্দর গান শুনে মন ভালো করছি। রিয়া দিদিভাই ও সংযুক্তা ও সকলকে শুভেচ্ছা জানাই। রিয়া অনেক উন্নতি করুক এই প্রার্থনা করি, আমার আলাদা কোনো অনুরোধ নেই। দারুণ জমিয়ে গান বাজনা হচ্ছে, এইটা হচ্ছে সঙ্গে থাকা জানেন তো। এই যে অনুরোধ না করে শিল্পীর ওপর ছেড়ে দেওয়া, তার পছন্দের গান সে সুন্দর করে শোনাতে পারে, নিশ্চয়ই আপনাদের পছন্দের গানও শোনাচ্ছে মাঝে মাঝে। আপনারা সঙ্গে থাকুন, আমরা রিয়াকে বলছি পরের গানের জন্য। মানে আমাদের 9টা বেজে প্রায় 22 মিনিট হলো তো, আর বেশি সময় তো নেই, হুড়মুড়িয়ে ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে, ফলে বেশি বেশি করে গান হোক।
1: একদম একদম,
0: চলো
1: এবার আমি আমার জনরায় চলে যাই।
0: হ্যাঁ চলে যাও অবশ্যই।
1: ওকে,

0: ওহো, একেবারে অন্য একটা জায়গায় নিয়ে চলে গেল। রিয়া, কোনো আমি একটা প্রশ্ন করব, কিন্তু তার আগে একজনকে টেলিফোনে নিয়ে নিই। নমস্কার, কে আছেন সঙ্গে?
1: নমস্কার দিদি ভাই, আমি শাহপুরি থেকে অশোক দত্ত বলছি।
0: বলুন বলুন।
1: রিয়ার গান শুনছি, খুব ভালো লাগছে, ও আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং ঠাকুর করে ওর মঙ্গল হোক। মানে এত সুন্দর গান গাইছে, কিছু রিকোয়েস্ট করবার নেই। নমস্কার।
0: নমস্কার নমস্কার। এভাবে ভালো লাগাগুলো জানিয়ে গেলে সেটাও সত্যি সত্যি একজন শিল্পীর কাছে অনেক বড় প্রাপ্তির জায়গা। রিয়া মোটামুটি সবেই শুরু করেছে ওর সঙ্গীত যাত্রা, আমরা বলতে পারি। খুব বেশি বয়স না, সকলে আপনারা দিদি দিদি বলছেন ঠিকই, কিন্তু রিয়া তো বাচ্চা মেয়ে। একটুখানি আশীর্বাদ করবেন বেশি করে, যাতে ওর সমস্ত যা স্বপ্ন আছে, গানকে নিয়েই তো তোমার এগিয়ে যাওয়ার স্বপ্ন, তাই না?
2: হ্যাঁ, একদম
0: একদমই তাই। কোনো রিয়েলিটি শোর নাম না করে যদি আমি জিজ্ঞেস করি যে তোমার এখনও অবধি যে জার্নিটা, মিউজিক্যাল জার্নিটা, সেখানে কার কার সান্নিধ্য তোমাকে ভীষণভাবে এনরিচ করেছে?
2: প্রথমেই তো আমার মা বাবা। ছোট থেকে আমি দেখেছি বাড়িতে একটা মিউজিক্যাল মানে পরিবেশ, একটা গান বাজনাই চলছে, মা গান গাইছে, বাবা তবলা বাজাচ্ছে, সেখান থেকেই শুরু। তারপর আমি গান শেখা শুরু করেছি, আমি লাটাগুড়ি স্কুলে পড়তাম। লাটাগুড়ি স্কুলে একজন টিচার ছিলেন, শ্রীমতী অর্চিতা সিহি নাম ওনার, ওনার বাড়ি মুর্শিদাবাদে, ওই স্কুলে পড়াতেন এবং উনি আমাকে গানও শেখাতেন।
0: আচ্ছা।
2: হ্যাঁ, এবার একদম যত দিন অবধি না আমি স্কুল থেকে পাস আউট হয়ে যাই ততদিন অবধি আমি ম্যামের কাছে গান শিখেছি, এবং ভাগ্য দেখো আমি পাস আউট হয়ে গেছি, ম্যামও ট্রান্সফার হয়ে চলে এসেছে মুর্শিদাবাদে।
0: ও আচ্ছা।
2: হ্যাঁ,
0: তারপরে ধীরে ধীরে কখন ঠিক করলে যে মিউজিকটাই তুমি নিয়ে এগোবে?
2: মিউজিকটা নিয়ে এগোবো যে সেটা ঠিক করার মতো কোনো বিষয় ছিল না, কারণ ছোটবেলা থেকে আমি মিউজিকটা মানে মিউজিক ছাড়া আর কিছু পারি না আমি। আমাকে যদি কেউ বলে মিউজিক ছাড়া
0: মানে আমরা হবি কি বা কিছু, পড়াশোনা করি তার সঙ্গে গান বাজনা করি, বা যে যারা খেলাধুলো করে তো পড়াশোনাটা মুখ্য থাকে, তার পাশাপাশি আরেকটা প্যাশনকে নিয়ে আমরা চলি, চলতে চলতে কোনো এক সময় প্যাশনটাই প্রফেশন হয়ে যায়, তাই তো? তো সেইটা তোমার একটা খুব আনন্দের জায়গা,
2: কিন্তু আমার মিউজিকটাই সবকিছু ছিল,
0: সবকিছু
2: ছিল, আর পড়াশোনা তো করতেই হতো, না করলে মার খেতাম আর কি।
0: আচ্ছা, কোনো স্পেশাল মোমেন্ট তুমি শেয়ার করবে আমাদের সঙ্গে?
2: স্পেশাল মোমেন্ট মানে কি রকম?
0: মানে কোথাও কোনো স্টেজে গাইছো, সেখানে তেমন কেউ একজন এসে তোমাকে খুব আশীর্বাদ করলেন, বা তুমি যেখানে যেখানে শোতে গেছো গান গাইতে, সেখানে সেরকম কোনো স্পেশাল কিছু তোমার খুব সারা জীবন মনে থাকবে এরকম একটা মনে হয়?
2: সারা জীবন মনে থাকবে এরকম অনেক কথা আছে। আমি যে কোনো স্টেজে গেলেই মানে অডিয়েন্স থেকে যে মানুষ চিৎকার করে, বা এরকম একটা স্টেজ মানে এরকম একটা শোতে গেছিলাম, শো থেকে নামার পরে মানে তখন তো আমি কোনো রিয়েলিটি শোতে যাইনি, আমাকে কেউ চেনে না, হঠাৎ করে এরকমটা আমার আনএক্সপেক্টেড ছিল যে স্টেজ থেকে নামার পরে এক মানে মানে একদল লোক এসে আমাকে বলছে যে ছবি তুলো, আমার সাথে একটু ছবি তোলো, আমাকে একটু অটোগ্রাফ দাও। এবার আমি তখন সেই বিষয়গুলোর সাথে একদমই ধাতস্থ না, আমি ভাবছি এ বাবা আমি কি, আমার সাথে কেন ছবি তুলবে বলছে, বা আমার কেন অটোগ্রাফ চাইছে, মানে ওটা আমার কাছে প্রথম তো সব, মানে তার মধ্যে তখন এই সব আমি আমি ভাবছি আমি কে, আমার সাথে কেন এরকম করছে। তো ওইটা আমার খুব মেমোরেবল।
0: বাহ, দারুণ ব্যাপার। লিখেছেন সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে। সুপ্রভাত জানিয়েছেন, ভোর হতেই আকাশ মেঘলা, একলা মোর হিয়া, গানে মন ভরিয়ে দিচ্ছে গায়িকা বোন হিয়া রিয়া, আর সার বেঁধে যাচ্ছে ওরা অজানা ঠিকানার তরে, বাক্যহীন পিপিলিকা সব, খাবার নাই ঘরে, মানুষ বড্ড স্বার্থপরাজ, পড়ে না চোখের জল, প্রাণীদের কষ্ট নিয়েই আমি শুনছি সুরমহল। সত্যি সত্যি এই সময়টা অনেকের, অনেক প্রাণীর কাছে খুবই কষ্টের, কিন্তু পিঁপড়েরা খুব চালাক, মোটামুটিভাবে আগেই সার বেঁধে নিজের গর্তে খাবার ভরে নেয়, এটাও আমরা জানি, আপনি আরও ভালো করে বলতে পারবেন, কারণ বৃষ্টি পড়ার আভাস আমরা পাই পিঁপড়েদের সারবদ্ধ মুখে খাবার নিয়ে এগিয়ে যাওয়া দেখে।

0: রূপা দত্ত নন্দী লিখেছেন আমাদের ফেসবুক লাইভে, ওয়াও লিখেছেন। অরিন্দম বিশ্বাস লিখেছেন রিয়া বাড়ির পাশে। আচ্ছা মধুমালতী শুনবো, মধুমালতী অনেকক্ষণ আগে
1: বাড়ির পাশে মধুমতি অ্যাকচুয়ালি, এটা এটা নিয়ে আরো এক ঘটনা আছে তোমাকে বলবো।
0: আচ্ছা ঘটনাটা বলো। আমি কলকাতার লোক এক, আচ্ছা প্রয়াসে আছি, যেই প্রোফাইল থেকে আপনি মেসেজ করেছিলেন, আপনি নিজের পরিচয়টা দিয়েছেন, কিন্তু সেই মেসেজটা এই মুহূর্তে আমি হারিয়ে ফেলেছি, কিন্তু তার পরের মেসেজটা পেয়েছি, কমেন্টটা, রাইট। এখন জলদাপাড়া মাদারিহাটে আছি, এটাও তো আরেকটা খুব পছন্দের জায়গা। লাটাগুড়ি ছিলাম দুদিন আগে, অভূতপূর্ব অনুভূতি, আরও অনেক কথা আর গান শোনার অপেক্ষায় রইলাম, ব্যতিক্রমী অনুষ্ঠান। অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন এভাবেই। 9903055992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এসএমএস এর প্লাবন বইছে, আর 2248808 আপনারা ফোন করতে পারেন অবশ্যই। আর 100.1 FM গোল্ড কলকাতা, আকাশবাণী কলকাতা, এই দুটো পেজে আপনারা অনেকেই কমেন্ট করছেন, কমেন্ট করতে থাকুন, আমি পড়বো। আপাতত গানের দিকে যাই, বলো এরপর কি কোন দিকে ভাসাবে ভাবছো?
1: আবার শ্রদ্ধা লতা মঙ্গেশকর জির গাওয়া রেহে না রেহে হাম গানটি গাইছি,
0: শুনি।

গান শুনতে শুনতে দেখছি যে খুব সুন্দর একটা মেসেজ করেছেন হাওড়া বেলগাছিয়া রোড থেকে নন্দা রায় পোড়েল। কি লিখেছেন একটু পড়ে ফেলি চটপট করে। সংযুক্তাদি হাসি কথায় জমে ওঠে সুরমহল। আচ্ছা, আপনি প্রত্যেক দিন আমাকে সংগীতাদি বলেন, আর আমার আমার স্যারকে মনে পড়ে যায়। স্কুলে যেহেতু একটু গান বাজনার সঙ্গে যুক্ত ছোট থেকেই, ফলে আমাকে আমার স্যার একজন ছিলেন, খুব ভালোবাসতেন তিনি আমাকে, সংযুক্তা বলে ডাকতেন না, সংগীতাদি সংগীতা বলতেন। তো সেইটা মনে পড়ে গেল। আপনি যখনই লেখেন সংগীতাদি বলেন, সেই কারণে আমার খুব স্যারকে মনে পড়ে যায়। সংগীতাদি হাসি কথায় জমে ওঠে সুরমহল, সংযুক্তাদি না থাকলে পরে রবিবার হয় অচল। মেঘলা দিনের বাদলা বাতাস ঝরঝরি বৃষ্টি, ছোট্ট রিয়ার গান শুনছি লাগছে ভারী মিষ্টি। ও পদ্মকলি গো কিংবা মাঝি তুমি মাঝ গাঙে, শোনাও যদি কোনো একটা ভাসব মনের নাই। আর যারা আছেন তাদের জানাই শুভেচ্ছা, তারা ছাড়াও

0: সুরমহল ভরায় না মনের ইচ্ছা। সবাইকে ভালোবাসা জানিয়েছেন নন্দাদি, নন্দা রায় পোড়েল, হাওড়া বেলগাছিয়া রোড থেকে। আচ্ছা, বেশ ভালো হচ্ছে, জমিয়ে হচ্ছে, গান বাজনা চালিয়ে যান। রকি ভাই লিখেছেন, কোথা থেকে লেখেননি। আচ্ছা, অরিন্দম বিশ্বাস আবার মনে করিয়ে দিয়েছেন, রিয়া প্লিজ বাড়ির পাশে মধুমতি। গল্পটা বলে ফেলো।
1: গল্পটা হচ্ছে আমার প্রথম ভাইরাল ভিডিও এটা, মানে আমি তখন কেউ আমাকে চেনে না, আমি ময়নাগুড়ি কলেজে পড়তাম।
0: আচ্ছা,
1: সেই কলেজে একটা নবীনবরণ বা এরকম কিছু একটা ছিল, আমার তাও মনে পড়ছে না, নবীনবরণই ছিল হয়তো, সেখানে আমি একটা গিটার নিয়ে গান গেয়ে দিয়েছি। আমি জানি না, প্রচুর মানুষ ভিডিও করে আপলোড করে দিয়েছে, এবার পুরো ভাইরাল।
0: তারপর সেটা তো একটা মজা,
1: এইবার তখন থেকে অনেকে আমাকে বাড়ির পাশে মধুমতি বলেই ডাকতো।
0: সেটা হবে না আজকে?
1: হ্যাঁ, সেটাই, সেটার কথাই হয়তো বলছে।
0: হ্যাঁ, সেটার কথাই তো বলছে।
1: হুম,
0: তো হোক হোক,
1: একদম
0: চলো।

0: ওহো, এই গানটা অনেকেই শুনতে চাইছিলেন এবং সত্যি সত্যি এরকম ভাইরাল হওয়া গান হওয়াই উচিত। আর এই গানটা শুনতে শুনতে আমার আবার সম্পূর্ণ একটা অন্য গান মনে পড়ছিল, আমি জানি না কিভাবে যেন হামে তুমসে প্যার কিতনা, আমার আমি আমি মনের মনে সেই গানটা গাইছিলাম। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার
1: দিদি। নমস্কার।
0: নমস্কার,
1: আমি নীলাঞ্জন দেবমান্না বলছি, এশিয়ান ব্যানার্জি রোড থেকে।
0: আচ্ছা, প্রথম কথা হচ্ছে নাকি আপনার সঙ্গে?
1: আমি একটা অনুরোধ করবো, যদি স্বাদের লাউ বানাইলো মোড়ে বই রাগি গানটা যদি শোনান তো আমরা সবাই মিলে শুনতে পাই।
0: আমরাও সবাই মিলে শুনতে খুশি হব শুনলে, তাই তো? আপনি, আপনার গলাটি পেয়ে খুব ভালো লেগেছে, আপনার কণ্ঠটি আমি পেতে চাই বারবার, প্রত্যেক দিন ফোন করবেন কেমন, কথা হবে। নমস্কার। নমস্কার, খুব ভালো থাকবেন। এরকম নিত্য নতুন মানুষের সঙ্গে কথা বলতে সত্যি সত্যি আমার খুব ভালো লাগে, আমাদের পরিচিতিটা আরও অনেক অনেক বাড়ে এবং বৃত্তটা বাড়লে না মনের আনন্দটা আপনি আরও আরও বাড়তে থাকে। নবকুমার কর্মকার আমাদের ফেসবুক লাইভে রয়েছেন অনেকক্ষণ ধরে। শ্বেতা দত্ত লিখেছেন দারুণ দারুণ, মিলি পাল লিখেছেন খুব সুন্দর, জয়দীপ রায় লিখেছেন আরে নচিদার গান। হ্যাঁ, আমিও তো ভাবছি যে নচিদার গান কখন হবে, রিয়াকে পেয়েছি নচিদার গান হবে না, এটা হয় জানি না, হবে না, হবে তো,
2: হতেই পারে,
0: হতেই পারে। আচ্ছা, শিল্পী সাংবাদিক এই প্রোফাইল থেকে কেউ একজন লিখেছেন। আচ্ছা, সোমনাথ খাঁ সাংবাদিক, তিনি লিখেছেন হাওড়া ময়দান থেকে। শিল্পী ও সঞ্চালিকা, বাদ্যযন্ত্র শিল্পী সহ সমস্ত কলাকুশলীদের অনেক শুভেচ্ছা, মায়ের স্মরণে কোনো একটি গান শিল্পীর যা জানা আছে সেটা আমরা সবাই মিলে উপভোগ করতে থাকব। আচ্ছা বেশ, গুড মর্নিং জানিয়েছেন কে আমাদের 2248-8085-এ তো কথা হয়ে গেল, তার সঙ্গে সঙ্গে 9903055992-তে লিখেছেন সৃষ্টি সহ নীলগঞ্জ থেকে। আচ্ছা, বন্দে মাতারাম গানটির অনুরোধ এসেছে, সত্যি সত্যি আমরা সবাই মিলে এখন বন্দে মাতারামে মেতে রয়েছি এবং অবশ্যই আমরা চেষ্টা করব কোনো একটা দিন নিশ্চয়ই এই গানটি সবাই মিলে গাইব। নমস্কার সংযুক্তা, রিয়া এবং সুরমহলের নেপথ্যে থাকা সকল সদস্যগণ এবং অবশ্যই সকল যন্ত্রশিল্পীগণ, আমি দিলীপ বোস লিলুয়া হাওড়া থেকে রিয়াদির কণ্ঠে শিপ্রা বসুর গাওয়া কোনো একটি নজরুলগীতি শুনতে চাই। নজরুলগীতি না হলেও কোনো একটি গান এরকম রিয়ার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে আমি জানি, যেটি হয়তো শিপ্রাদির গাওয়াও রয়েছে কিন্তু আমরা যার কণ্ঠে শুনে অভ্যস্ত সেই সেই মানে অসামান্য একজন শিল্পী, অবশ্যই শিপ্রাদিও আমাদের খুব প্রিয় শিল্পী, আমি জানি না সেই গানটা এখন হবে কি না, দেখি, নজরুলগীতি না হলে অন্য গান তো হবে, দেখা যাক। রিয়া কি ভাবছো, মনের কথাগুলো কিরকম কিরকম মিলে যাচ্ছে না?
2: হ্যাঁ একদম,
0: আমি ওই যে শুরুতে বলেছিলাম না যে সুরে সুরে সাঁকো বাঁধা হয়,
2: হ্যাঁ
0: একদম তাই। চলো কি শোনাবে ভাবছো বলো?
2: এখন শোনাচ্ছি অলিরও কথা শুনে বকুল হাসি,
0: মিষ্টি একটা গান, চলো শুনি
2: একদম।

0: হিগানের যে আবেদন সেটা কোনো দিন পুরনো হবে না। আমাদের সময়টা হুড়মুড়িয়ে এগিয়ে প্রায় 10-12 মিনিট মোটে মোটে বাকি আছে। কিভাবে রিয়া প্ল্যান করবে বাকি সময়টা, ও প্ল্যান করতে করতে আপনাদের কয়েকজনের নাম আমাকে বলতেই হবে। পঞ্চগড় বাংলাদেশ থেকে রয়েছেন দীপক চক্রবর্তী। দীপক, সিএ আশিস কুমার দাস লিখেছেন, পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই অনুরোধ করেছেন। সোনালি দে লিখেছেন, রিয়াদির একটা পছন্দ মতো গান হলে ভালো হয়। ডানকুনি থেকে সুতপা আচার্য জয়েন করেছেন, খুব সুন্দর গানের গান হচ্ছে বলেছেন, এবং যে গানটির কথা বলেছেন সেই গানটি অলরেডি আপনি শুনে ফেলেছেন। আচ্ছা, আলাউল মল্লিক লিখেছেন আমতা থেকে, অর্ক ব্যানার্জি জয়েন করেছেন, বেঁচে থাকার গান যদি হয় একটু প্লিজ করবেন। যাদবেন্দ্র পণ্ডা, মানালি ঘোষ দত্ত, রিমো মুখার্জি খুব সুন্দর, রবীন মান্না শেষ সময় অনুষ্ঠানে চলে এলাম, এই অনুষ্ঠানটা অনেক দামি, আপনাদের মন্তব্য আমার কাছে আরও অনেক বেশি দামি। পাপিয়া দে এক্সেলেন্ট পারফরমেন্স লিখেছেন, সত্যি আজকের অনুষ্ঠানের জন্য কোনো মন্তব্য যথেষ্ট নয়, শুধুই মুগ্ধতা। বিপাশ সরকার, অসাধারণ ভয়েস। পূর্ণা ঘোষ লিখেছেন, খুব সুন্দর অনুষ্ঠান, সকলকে ভালোবাসা জানিয়েছেন হাওড়া জগাছা থেকে। সুপার ডুপার সুইট ভয়েস আশিস কুমার ভারতী দীঘা রামনগর তাজপুর জোড়া শিব মন্দির থেকে লিখেছেন। আচ্ছা, আর কথা নয়, এবার চটপট করে যদি দুটো গান হয় হয়ে যাবে 10-11 মিনিট মতো।
1: একদম একদম,
0: চলো
1: আমার পছন্দের একটা গান গাইছি।
0: ওকে

0: হায় হায়, কতদিন আগের এই গান! এবং সেই গানের আজকের যে রূপটি আমরা পেলাম রিয়ার কণ্ঠে, সত্যি সত্যি মানে এই গানগুলো তো কালোত্তীর্ণ গান, মানে যুগের পর যুগ ধরে, প্রজন্মের পর প্রজন্মের হাত ধরে গান বয়ে চলে। আমি সবসময় এটাই বলি, পরম্পরার মাধ্যমে গান প্রবাহিত হয় পরের প্রজন্মের কাছে। তো এভাবেই নিত্য নতুন সাজের আমরা আসব আপনার সঙ্গে, সুরমহলে গল্প করতে, অবশ্যই গান শোনাতে আসবেন বিভিন্ন সময় বিভিন্ন শিল্পীরা। আর মোটামুটি ছ মিনিট মতো আছে, তা যেতে যেতে অবশ্যই মানসীদের কথা বলবো। কন্যাগর থেকে মানসী বৈদ্য আমাদের সঙ্গে ছিলেন, একেবারে শেষ বেলায় আপনার মেসেজ পেয়েছি, পুরোটার পড়ার সময় নেই। আর যারা যারা এই গোটা সময়টায় যেভাবেই হোক, যে মাধ্যমেই হোক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। রিয়া, একটা গানই হবে তো যেতে যেতে? তার আগে আমি একটু সবাইকে তোমাদের থ্যাংক ইউ বলে নিই। নিশ্চয়ই তোমার এই গানের যাত্রা দীর্ঘায়িত হোক, এটাই আমরা চাইব।
1: আপনাদের সকলের আশীর্বাদ, যারা মোবাইলের ওই পার থেকে বা যে যেখান থেকে দেখছেন, সকলের আশীর্বাদ আমি চাইছি। মানে আরো অনেকটা বড় জার্নি বাকি এখনো,
0: সত্যি কথাই, মানে এত বড় পথ, দীর্ঘ পথ, সকলের আশীর্বাদ ছাড়া সত্যি।
1: তোমার শুভকামনা, তোমার আশীর্বাদ
0: থাকবে সঙ্গে। আর গিটারে শুভজিৎ ছিল, রিদমে ছিল দীপাঞ্জন, কিবোর্ডে ছিল অরিত্র। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সৌরভকে ধন্যবাদ, খেলা ত্যাগ করে, খেলা দেখা ত্যাগ করে নয় কিন্তু ওই দেখতে দেখতে চলে আসার জন্য, এবং আমাকে এই পুরো সময়টায় এত সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য। সৌরভ ছাড়া আমি চোখে অন্ধকার দেখি, আপনারা প্রত্যেকে জানেন। আমাদের কন্ট্রোল রুমের দাদারা রয়েছেন সঙ্গে, এবং রয়েছেন পায়েল এবং অবশ্যই শুভায়ন স্যার। সকলকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদের সবাইকে জানিয়ে রাখি। আগামী পর্বে আরও কোনো নতুন শিল্পী বন্ধুকে সঙ্গে নিয়ে আমি আর যে সংযুক্তা চলে আসবো আপনার কাছে, সুরমহলকে সঙ্গে নিয়ে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, গানে থাকবেন, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। যেতে যেতে একটা গান অবশ্যই হবে, সেই গানের রেশ সারা সপ্তাহ আমাদের ভালো রাখবে। চলো যেতে যেতে কোন গান হবে সেই গান শুনতে শুনতে বিদায় নেব।
1: তুমি আসবে বলে তাই আমার জনরার একটি গান গে
0: শুনি।

মন তো আশা করেই যাবে, করেই যাবে যে কত দিনে রিয়া আবার আসবে, আবার আসবে, আর আমরা তো ফিরে আসবই আবারও। আর অবশ্যই আপনাদের প্রত্যেক দিনের মতো আগামী দিনেও সঙ্গে পেতে চাইবো। এভাবেই সঙ্গে থাকবেন, সুরমহলকে ভালো রাখবেন, সুরমহল এগিয়ে যাওয়ার, এগিয়ে নিয়ে যাওয়ার কারিগর আসলেই আপনারা। আপনারা প্রত্যেকে খুব খুব ভালো থাকবেন। আজকের মতো আরজে সংযুক্তা পুরো টিমকে সঙ্গে নিয়ে, পুরো পরিবারকে সঙ্গে নিয়ে আপনাদের বলবে টাটা, নমস্কার, খুব ভালো থাকবেন। কিছুক্ষণের মধ্যেই সংবাদ।

উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী চার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। আসছি বিস্তারিত খবরে। ছদিনের সফর ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ফিরে এসেছেন। ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে তিনি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবেয় সুবিয়ান্তোর আমন্ত্রণে 6-8 জুলাই ইন্দোনেশিয়া সফর করেন। এবারের সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে দুটি দেশের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। সফরের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী শ্রী মোদী অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছন। সেখানে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়াও ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামের বৈঠকে তিনি অংশ নেন। প্রধানমন্ত্রী দুটি দেশের শীর্ষ বাণিজ্য নেতাদের জমায়েতেও বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীর ত্রিদেশীয় সফরের শেষ পর্যায়ে তিনি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুসকনের আমন্ত্রণে 10-11 জুলাই অকল্যান্ড সফর করেন। দীর্ঘ 40 বছর পর এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর করলেন।

0: हम एक स्टेबिलाइजिंग फोर्स बन के इंडो पैसिफिक और इंडियन ओशन में आज उभर पाए हैं। प्रधानमंत्री जी ने अपने परिश्रम से, अपने स्टेट्समैनशिप से अपने पॉलिसी को भारत में लागू करके बाकी देशों को दिखाया और सभी देशों ने एक्सेप्ट किया कि यस, लेट दिस बी द फ्रेमवर्क, लेट इंडिया डिसाइड द फ्रेमवर्क। हम इस फ्रेमवर्क पे एक लॉन्ग टर्म कोऑपरेशन, आप सोचिए ये कितनी बड़ी जीत है।
1: বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র এই প্রসঙ্গে এই বক্তব্য রাখেন। ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুন ফু কুয়োক দ্বীপের কাছে স্পিডবোট দুর্ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। এই দুর্ঘটনায় 15 জন ভারতীয় পর্যটক প্রাণ হারিয়েছেন। মুম্বাইতে ভিয়েতনামের কনসুলেট জেনারেলের এক বিবৃতিতে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী হুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করতে, দুর্ঘটনার কারণ নির্ণয় করতে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। এছাড়া দুর্ঘটনার জন্য দায়ী কোনো নিয়ম লঙ্ঘনের ঘটনা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, গতকাল এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 4 জন ক্রু সদস্য সহ 36 জন আরোহী নিয়ে স্পিডবোটটি রুত এনগোয়ে দ্বীপপুঞ্জ কাছে হঠাৎ একটি ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভিয়েতনামে নৌকাডুবির ফলে ভারতীয় যাত্রীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। উপরাষ্ট্রপতি তার বার্তায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রস্তাবিত এক দেশ এক নির্বাচন বিলগুলি খতিয়ে দেখার জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটি গোয়ায় তাদের 2 দিনের আলোচনা পর্ব শেষ করেছে। এই সফরকালে কমিটি রাজ্য সরকার, রাজনৈতিক দল, বিধায়ক, সাংবিধানিক বিশেষজ্ঞ, সরকারি খাতের সংস্থা, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমের সঙ্গে আলোচনা করেছে। সংবিধান বিল 129তম সংশোধনী 2024 এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল 2024 উপর গঠিত যৌথ সংসদীয় কমিটি একযোগে নির্বাচনের প্রস্তাবের বিষয়ে গোয়ায় তাদের 2 দিনের আলোচনা পর্ব শেষ করেছে। এর আগে এই সফরকালে কমিটির চেয়ারম্যান ও সংসদ সদস্য পিপি চৌধুরী বলেন, একযোগে নির্বাচন সুশাসনকে শক্তিশালী করবে, ব্যয় হ্রাস করবে এবং ঘন ঘন নির্বাচনের কারণে সৃষ্ট বিঘ্ন কমাবে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক 14 জুলাই তৃতীয় নমস্তে দিবস পালন করবে। 2023 সালে ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে এই দিবস পালিত হবে। মূল অনুষ্ঠান এবং দিব্য কলা মেলা অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের রবীন্দ্র সদনে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানীয় নগর সংস্থায়ও সমান্তরাল কর্মসূচির আয়োজন করা হবে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকার কথা। 350 টাকা প্রসেসিং ফি জমা দিলে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় 5 লক্ষ টাকার ঋণ পাওয়া যাবে বলে যে অনুমোদিত চিঠির কথা বলা হয়েছে তা প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট ভুয়ো বলে ঘোষণা করেছে। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, মুদ্রা যোজনা সরাসরি কোনো ব্যক্তি বা উদ্যোক্তাকে ঋণ দেয় না। মুদ্রা যোজনা মূলত বিভিন্ন ঋণ প্রদানকারী সংস্থাকে সহায়তা প্রদান করে, এরপর সেই প্রতিষ্ঠানগুলি বিভিন্ন ক্ষুদ্র ও ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে থাকে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে বিনিয়োগ আকর্ষণে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির জন্য এক জানালা পদ্ধতি গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আগের নীতির পরিবর্তন করে রাজ্য সরকার নিজেই জমি কিনে শিল্প সংস্থাগুলির হাতে তুলে দেবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। সরকার ল্যান্ড সিলিং আইনেও পরিবর্তন আনছে। হুগলির ডানকুনিতে গতকাল একটি

0: হুঁশিয়ারি সংস্থার কারখানা সম্প্রসারণ অনুষ্ঠানে যোগ দিয়ে গতকাল তিনি এই কথা বলেন।
1: সব সরকারি কাজ দিয়ে বেকারত্বের সমস্যা সমাধান করা যায় না। এই সরকার ত্রিস্তরীয় এমপ্লয়মেন্ট দিতে চায়। আগামী কয়েক মাসের মধ্যে 1,00,000 সরকারি চাকরি যেমন হবে, মেধা অনুযায়ী হবে, তার সাথে বেসরকারি বিনিয়োগকারীরা তাদের প্ল্যান্ট এক্সপেনশন করবে, নিউ প্ল্যান্ট লাগাবে, এই প্ল্যান্টকে কেন্দ্র করে অ্যান্সিলিয়ারি তৈরি হবে, তত বেশি করে আমাদের ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট তৈরি হবে।
0: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও প্রভিডেন্ট ফান্ড প্রদানকারী প্রতিষ্ঠানগুলির জন্য সুরাহা প্রকল্প 2026 চালু করেছে। আয়কর আইন 1961 অধীনে এই প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠানগুলিকে নিজেদের অবস্থান নিয়মিত করার জন্য এককালীন একটি সুযোগ দেওয়া হচ্ছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে 6 মাস এই প্রকল্পটি চলবে। উল্লেখ্য, 1961 আয়কর আইনের অধীনে স্বীকৃত সংস্থাগুলি এই সুযোগ পাবে। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে সাইপ্রাসের একটি জাহাজে ইরান হামলা চালিয়েছে বলে অভিযোগ। এরপর মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই পাল্টা হামলা শুরু করেছে সেদেশের সেনাবাহিনী। কেশমদ্বীপ, বন্দর আব্বাস, সিরিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইরানের হামলায় সাইপ্রাসের পতাকাবাহী জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং একজন নাবিক নিখোঁজ রয়েছেন বলে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে। অন্যদিকে হরমুজ প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ইরান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সমুদ্রপথ বন্ধ থাকবে বলে জানিয়েছে তেহরান। বিদেশমন্ত্রক ভারতীয় নাগরিকদের ইয়েমেনে ভ্রমণ সংক্রান্ত বিশেষ শর্ত সম্বলিত 2017 সালের বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে। উল্লেখ্য, ইয়েমেনে গৃহযুদ্ধ ও সশস্ত্র সংঘাতের কারণে নিরাপত্তা পরিস্থিতি প্রতিকূল থাকায় ভারত সরকার এই বিজ্ঞপ্তি জারি করেছিল। একই সঙ্গে বিদেশমন্ত্রক বর্তমানে ভারতীয় নাগরিকদের ইয়েমেনে ভ্রমণ অত্যন্ত জরুরি না হলে এড়িয়ে যেতে বলেছে। একান্তই জরুরি ভ্রমণের ক্ষেত্রে বা ইয়েমেনে অবস্থানরত ভারতীয় নাগরিকদের রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি সংঘাতবিঘ্ন এলাকাগুলি এড়িয়ে যেতে বলা হয়েছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা সেমিফাইনালে উঠেছে। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে আজ কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে দেয়। 10 মিনিটে আর্জেন্টিনার হয়ে প্রথম গোল করেন ম্যালেক্সিস ম্যাকালিস্টার। এরপর 67 মিনিটে সুইজারল্যান্ডের ড্যানো এন্ডো সমতা ফেরান। 72 মিনিটে রেফারি সুইজারল্যান্ডের ব্রিল এম্বোলোকে লাল কার্ড দেখান। নির্ধারিত সময়ে খেলা 1-1 থাকার পর অতিরিক্ত সময়ের 112 মিনিটে আর্জেন্টিনার জুলিয়ান আলভারেজ এবং সংযুক্ত সময়ে লাউতারো মার্টিনেজ গোল করে দলকে জিতিয়ে দেন। সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। এদিকে গতরাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। নরওয়ের হয়ে আন্দ্রেয়াস শেলদেরুপ 36 মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধে সংযুক্ত সময়ে তা শোধ করেন ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় অতিরিক্ত সময় খেলা গেলে 93 মিনিটে ইংল্যান্ডের হয়ে বেলিংহ্যাম আরও একটি গোল করলে ইংল্যান্ড জিতে যায়। ইতিমধ্যেই ফ্রান্স ও স্পেন সেমিফাইনালে উঠেছে। উইম্বলটন টেনিসে পুরুষদের সিঙ্গলসে আজ বিশ্বের 1 নম্বর ইয়ানিক সিনার জার্মানির আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবেন। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। অন্যদিকে গতকাল লন্ডনের সেন্টার কোর্টে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে স্বদেশী ক্যারোলিনা মুচোভাকে 6-2, 5-7, 6-3 সেটে পরাজিত করে চেক প্রজাতন্ত্রের 21 বছর বয়সী লিন্ডা নস্কোভা তাঁর প্রথম গ্র্যান্ডস্ল্যাম খেতাব জিতেছেন। উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী 4 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। বৃষ্টি হবে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি, পূর্ব উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা ও উত্তর পূর্বের রাজ্যগুলিতে। উত্তরবঙ্গ, বিহার, সিকিম, আসাম, মেঘালয়ে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ত্রিদেশীয় সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লি ফিরেছেন। ভিয়েতনামে স্পিডবোট দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক 14 জুলাই তৃতীয় নমস্তে দিবস পালন করবে। খবর শেষ হলো, পরবর্তী খবর 1:30।
2: আকাশবাণী সমাচার কে সাথ মে বিশাল শর্মা। प्रधानमंत्री नरेंद्र मोदी इंडोनेशिया, ऑस्ट्रेलिया और न्यूजीलैंड की 6 दिन की यात्रा पूरी कर आज नई दिल्ली लौट आए। 3 देशों की यात्रा के पहले चरण में श्री मोदी ने 6 से 8 जुलाई तक इंडोनेशिया का दौरा किया। इस दौरान श्री मोदी ने राष्ट्रपति प्राबोवो सुबियांतो के साथ द्विपक्षीय वार्ता की और दोनों देशों के बीच साझेदारी की प्रगति की समीक्षा की। यात्रा के दूसरे चरण में प्रधानमंत्री ऑस्ट्रेलिया के मेलबर्न पहुंचे, जहां उन्होंने प्रधानमंत्री एंथनी अल्बनीज के साथ 3रे भारत ऑस्ट्रेलिया शिखर

0: এই গানের গীতিকার সুরকারের নাম বলা বোধহয় নিষ্প্রয়োজন।
1: না, একেবারেই নিষ্প্রয়োজন। রবীন্দ্রসঙ্গীত শুনছিলাম আমরা ইন্দ্রাণী সেনের কণ্ঠে, আর এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। পরের গান শুনব মৃণাল চক্রবর্তীর কণ্ঠে। কোন গান?
0: মৃণাল চক্রবর্তীর গান আমরা শুনব, তার আগে বলে দিই কারা শুনতে চেয়েছেন। পবিত্র সাহা, সীমা সাহা, 2 নম্বর এয়ারপোর্ট গেট থেকে শুনতে চেয়েছেন, এবং আসমানি পটে আঁকা মেঘ বলাকা। যদিও এই মুহূর্তে পটটা ঠিক আসমানি নেই, কিন্তু হ্যাঁ, মাঝে মধ্যে তো সে তার আসমানি ঝলক আমরা দেখছি। তো সারাক্ষণ এই মেঘলা একটু বৃষ্টি মাখা আকাশের মধ্যে থেকে একটু যদি আসমানি পটের গান আমরা শুনতে পারি, সেটা তো বেশ ভালোই লাগে।
1: শুনি, কল্পনা করে নিতে তো দোষ নেই
0: একদম,
1: এবং গান মানেই সেখানে কল্পনা, নিজের মনের কি বলবো মাধুরী মিশিয়ে সেই যে আলপনা আঁকা আকাশের গায়ে, সেটাই তো মৃণাল চক্রবর্তী।

0: ধরুন দীনেন্দ্র চৌধুরীর কথা এবং প্রশান্ত চৌধুরীর অসামান্য সুর,
1: কি অপূর্ব গান না, মানে দেখো কি সহজ কথা, সহজ সুর কিন্তু এত মন ছুঁয়ে যায়। আসলে 50-60 দশকের গানগুলো তো এমনই ছিল, 1961 গান এটা আমরা শুনলাম, আর মৃণাল চক্রবর্তীর গায়কের মধ্যে একটা সেই ভীষণ মানে ভীষণ আপন করে নেওয়া ব্যাপার তো সবসময় রয়েছে। এই গানের অনুরোধের জন্য বন্ধুদের বিশেষভাবে ধন্যবাদ। আমরা সবসময় চাই যে আমাদের বন্ধুরা যদি একটু অপ্রচলিত গান আমাদেরকে অনুরোধ করেন, আমাদের শোনাটা আরো সমৃদ্ধ হয়, তাই না?
0: একেবারে। আমরা পরের গানে যাব। এই গানটি অবশ্য মানে বেশি শোনা গান কিন্তু সকলেরই প্রিয় গান, হৈমন্তী শুক্লার কণ্ঠে শুনব। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন রাহুল সুরাই, রাজকুমার সুরাই, শর্মিলা সুরাই, বিপ্রণ্ণপাড়া, কামারশাল, হাওড়া থেকে।
1: বেশ, হৈমন্তী শুক্লা।

0: পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে অসামান্য গান শুনছিলাম আমরা
1: হৈমন্তী
0: শুক্লার কণ্ঠে।
1: এরপরে আমরা শুনবো রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে আর একটি গান, যে গানটি শুনতে চেয়েছেন শ্যামসুন্দর দাস, কাকলি দাস, নারকেল বাগান, লস্করপুর, গড়িয়া 153 থেকে, কলকাতা 153।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: অনুরোধ করেছিলেন শুভ্রা ভট্টাচার্য, মাঝদ্রোণী, কলকাতা 70 থেকে।
1: নচিকেতা ঘোষের কথা, পুলক বন্দ্যোপাধ্যায়ের সুর, উল্টোটা বললাম,
0: পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা, নচিকেতা ঘোষের সুর, 1982 সালের গান। এর পরের গানে আমরা যাব, তরুণ বন্দ্যোপাধ্যায় শুনবো না মহেন্দ্র কাপুর, কোনটা আগে শুনি?
1: মহেন্দ্র কাপুর শুনে নি আগে,
0: দুটোই বন্ধুদের অনুরোধ।
1: হ্যাঁ হ্যাঁ, মহেন্দ্র কাপুরের গানে আমরা যাই। কে শুনতে চেয়েছেন সেটা তুমি একটু বলে দাও। 66 সালের গান, মুকুল দত্তের কথায়, শঙ্কর গাঙ্গুলির সুর। আর অনুরোধ কারা করেছেন সেটা?
0: অনুরোধ করেছেন আমাদের বন্ধু মহেন্দ্র কাপুরের, নাম দিয়েছেন শুধু, গান উল্লেখ করেনি। গানটা কিন্তু আমাদের পছন্দের। আর কোন বন্ধু শুনতে চেয়েছেন সেটা অবশ্যই আমরা কি গানের পরে
1: গান, হ্যাঁ গান শুনে এসে বরং বলি,
0: পেয়েছি এটা নরগোড়া 36 থেকে। অনেকে মিলে শুনতে চেয়েছেন মহারাজ কীর্তনপুরী গোস্বামী, লক্ষ্মীদেবী গোস্বামী, যোগেশ পুরী, তারপরে টুইঙ্কল, ডিম্পল, মীনাক্ষী, নিশা, তুলসী, দিশা, সব এরা সবাই গোস্বামী পরিবারের সদস্য, সবাই মিলে শুনতে চেয়েছেন।
1: আমাদের দূরের বন্ধুদের জন্য আপাতত রইলেন মহেন্দ্র কাপুর।

0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
1: নারায়ণপুর থেকে রাখি সাহা আমাদের ফোনের বন্ধু, শুনতে চেয়েছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গান।

0: প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের পর আমরা শুনব তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে একটি গান। আর এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন বরবিল উড়িষ্যা থেকে কনিষ্ক চৌধুরী। শ্যামল ঘোষের কথা প্রবীর মজুমদারের সুরে, 1967 সালের।
1: আর একটু বলি শাশ্বতী, এই প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের যে গানটি শুনলাম,
0: হ্যাঁ,
1: কি কম শোনা গান এবং কি অসম্ভব একটা আবেদন আরতি বেদনায় গানের
0: কথা, সুরের মেলবন্ধন।
1: অপুলক বন্দ্যোপাধ্যায় মানে সত্যি করে যেন কলমে সোনা ফলিয়েছেন, সেটা তো মানে প্রশ্নাতীত ভাবে তাই মানে। এবং তারটি যে কনসেপ্ট, তোমার দ্বীপের আলোতে নয় ছায়াতে যেন রই, মানে এই এই যে এই যে কনসেপ্ট, এ তো বাংলা গানের একটা অমূল্য সম্পদ, আমাদের এটা সত্যি আলাদা করে উল্লেখের দাবি রাখে। এবং
0: আসলে আমরা তো সবসময় আলোতেই নিজেদের মানে রাখার দাবি করি, কিন্তু ছায়াতেও যে থাকা যায়, এই এই গানগুলো শুনলে বোধ হয় আমাদের সেই ভেতরের আলোটা জেগে ওঠে।
1: একদম একদম। এবং আমাদের যে বন্ধু অনুরোধ করেছিলেন তাকে অজস্র ধন্যবাদ। আমি প্রত্যেককে এটাই বলি যারা অনুরোধ করছেন, আপনারা তো আকাশবাণীর দীর্ঘদিনের শ্রোতা, ঘনিষ্ঠ শ্রোতা, যে গান সবসময় শোনা যায় তা তো আমরা শুনি, আপনারা এই গানগুলোর, এই ধরনের গানের অনুরোধ একটু করুন, তাহলে হয় কি এই গানগুলো না হলে একদম হারিয়ে যায়, একদম হারিয়ে যায় আর কি।
0: হ্যাঁ, দোলন, আমার আমার যেটা তোমার কথার প্রসঙ্গে মনে পড়লো, এখন

0: দেখো, আমরা নানা রকম ভাবে মানসিক অবসাদে মানে মানে অবসাদগ্রস্ত হয়ে পড়ছি। এই গানের কথা যদি আমরা সত্যি শুনি এবং অনুধাবন করার চেষ্টা করি, আমাদের বোধহয় কোনো মানে মানে এক্সপার্টের কাছে যাওয়ার প্রয়োজন হবে না। এই গানগুলোই কাউন্সেলিং করিয়ে দেবে
1: এবং মেন্টাল এক্সারসাইজ এর থেকেই হয়ে যায়। একটু মানে 50-60-এর দশকের গানগুলো না, 30-40-50-এর অসামান্য মানে তার মধ্যে একটা দর্শন রয়েছে, শুধু গান নয়। তো সে গান আমরা শুনলাম, তেমনই ওই সময়েরই আরেকটি গান
0: 1967 সালের। এই গানও মানে আমাদের কানে সবসময় যেন বেজে চলেছে, গুনগুন করছে। তরুণ বন্দ্যোপাধ্যায় আমার তো মানে ব্যক্তিগতভাবে ভীষণ প্রিয় শিল্পী। চলুন সেই গানটি, যেটি আমি একটু আগে বললাম আপনাদের, সেই গানটি শুনে নিই।

0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
1: এবারে শোনাবো অল্পনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আপনাদের পছন্দ করা গান। শুনতে চেয়েছেন বাণী বন্দ্যোপাধ্যায়, দানিশ শেখলেন হাওড়া থেকে।

শেষ গান শুনব হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে পরেশ ধরের কথা এবং সুরের 1953 সালের গান, যে গান শুনতে চেয়েছেন পৃথা চক্রবর্তী বউবাজার থেকে।

0: স্টুডিওর ঘড়ি বলছে 2:35 হয়ে 45 সেকেন্ড, আর এই সময়টা আপনারা সবাই অপেক্ষায় থাকেন আজকের মানে সুরেলা সফর। আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও একই সুরে, একই তালে, একই লয়ে আমরা ভেসে যাব কিছুক্ষণ সময়ের জন্য।
1: আজ রবিবারের দুপুর, আমরা এটুকু আশা করতেই পারি যে বন্ধুরা হয়তো অন্যান্য দিনের তুলনায় আজ আরেকটু অবসর নিয়ে, আরেকটু মনোযোগ নিয়ে কান রেখেছেন 100.1 AIR FM গোল্ডে। তো আমরা FM গোল্ডে যারা অনুষ্ঠান করি, আমরা মূলত একটু আমাদের ভিনটেজ যে সংস্কৃতির ধারা, সেগুলোকে নিয়ে কথা বলে থাকি। আজকে আমাদের সেই ধারা মেনে আজকের জুটিতে দুটিতে যে অনুষ্ঠান, রবিবার মানেই তো আমাদের দুজনের একত্রে করা কাজগুলো নিয়ে আমরা বেশি কথা বলি। তো আজকের আমাদের সেই রবিবারের জুটি কিন্তু, শাশ্বতী বলে দাও,
0: শ্যামল গুপ্ত, সতীনাথ মুখোপাধ্যায়, এদের কথা এবং সুরের যুগলবন্দি আজ আমাদের বিষয়।
1: এই দুজনই এমন মানুষ যাদের কি বলবো, খুব বেশি মানে যারা খুব সামনে আসা মানুষ এমনটা নন। মানে সতীনাথ মুখোপাধ্যায় বললে আমরা হেমন্ত মান্না কিশোরের যে জনপ্রিয়তা,
0: সেই জনপ্রিয়তা তিনি পড়েন না, সেই
1: হ্যাঁ মানে সেই ক্রেজ থেকে একটু আলাদা, একটু নিভৃত থাকা মানুষ, একটু মানে কি বলবো, একটু যেন কোলাহলের বাইরের মানুষ। আর শ্যামল গুপ্ত তো চিরকালই সেই নেপথ্যচারী থেকে গেলেন
0: একেবারে।
1: আজকে এই দুজনের যুগলবন্দি নিয়ে আমরা বসেছি,
0: কিন্তু এই দুজনেই একটু নেপথ্যে থেকেছেন, কিন্তু সামনে এগিয়ে দিয়েছেন কিন্তু সহধর্মিণীদের, তাঁদের কিন্তু আমরা ভীষণভাবে চিনি, সন্ধ্যা মুখোপাধ্যায় এবং উৎপলা সেন। আর তাঁদের গানও আমরা আজ শুনবো অবশ্যই, আর তাঁদের সুর কথা নিয়েই কথা হবে আজ 4টে পর্যন্ত,
1: সঙ্গে থাকুন।
0: হ্যাঁ, আর প্রথম যে গানটি শুনলাম অবশ্যই তাঁদের কথায় সুরে, ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে।
1: হ্যাঁ, আর এই মানে জুটিকে নিয়ে আমরা কথা বলতে বসেছি, আমরা যে জুটি তাদের নামগুলো আপনাদের বলে দিই, আমি আছি দোলন,
0: আমি শাশ্বতী। আর এরপরে আমরা একটা গান শুনে নিই বরং, গান শুনে তারপরে আসি পরের কথায়, কি বলো?
1: একদম একদম।

0: এই গান আমরা শুনছিলাম বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে, এবং যে কথা আজকে আমরা বলবো আর কি, এই দুজনের যৌথ কাজ যখনই প্রকাশ পেয়েছে তখনই এক আলাদা মাত্রা, আলাদা মাধুর্যের যেন সৃষ্টি হয়েছে। এ যেন সেই রাত হারিয়ে যাওয়া, শ্যামল গুপ্তের কথার তো একটা মানে আপাত স্বাভাবিক, আপাত সহজের আড়ালে একটা কোথাও গভীরতা কাজ করত। আর সতীনাথ মুখোপাধ্যায় যখনই তারা একত্রে কাজ করেছেন তাতে খুব যথাযথ সুর বসিয়েছেন। এই গান মানে সতীনাথ মুখোপাধ্যায় দেখো, তিনি তো মানে কি বলবো, নিজে গায়ক ছিলেন যেহেতু, সুরকার হিসেবে যখন কাজ করছেন একই সঙ্গে তিনি এটা উপলব্ধি করতে পারছেন যে যখন কোনো গায়কের গায়নে আসবে এই গান তখন মানে ডেলিভারিটা কেমন হবে, মানে যিনি একই সঙ্গে সুরকার
1: এবং দুটো সত্তা থাকার কারণে তার পক্ষে বোঝার সুবিধে হয়েছে যে এই গান যখন গাওয়া হবে এবং রেকর্ড হবে তখন তার কি অভিঘাত হতে পারে। সেই জায়গাটা সবসময় সতীনাথ মুখোপাধ্যায় তার সুরে, যেহেতু তিনি শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়ে তারপর এই জায়গায় এসেছেন, সেই জায়গাটা তো মানে ভীষণ রকমের একটা উচ্চ স্তরের ব্যাপার ছিল।
0: এবং সেই খানটাতেই মানে এই যে দেখো, এই গানের সুর যদি আমরা দেখি, মানে আগাগোড়া তিনি শাস্ত্রীয় সঙ্গীতে ছোট থেকে চর্চা করলেন, ধ্রুপদ ধামার টপ্পায় সমস্ত শিখলেন এবং পরে চিন্ময় লাহিড়ীর কাছেও তার মানে তালিম নিলেন, কিন্তু এই যে গানের সুর, এই গানের সুরে কিন্তু অসম্ভব সহজ একটা মানে খুব ছন্দময়তা রয়েছে এবং একটা সুন্দর সহজ অনায়াস গতি রয়েছে।
1: হ্যাঁ, আসলে যিনি জানেন তিনিই কিন্তু ভাঙতে পারেন
0: একেবারে,
1: সেই ভাঙা জিনিসটা মানে সেটাকে সহজ করে উপস্থাপন করা এটাও একটা শিল্প। আমি জানি অনেক কিছুই জানি কিন্তু আমি কাদের জন্য বলছি সেই জায়গা বুঝে বলা। যখন এই গানগুলো আধুনিক গান হিসেবে আসছে সেখানে তো আমি শাস্ত্রীয় সঙ্গীতের যে কঠিন দিকগুলো রয়েছে সেই দিকগুলো গানের মধ্যে আমি যদি চাপিয়ে দিই তাহলে গানটা একটু ভারাক্রান্ত হয়ে যায়। সেই জায়গাটা থেকে তিনি যখন আধুনিক গানের সুর করছেন সেই একটা আধুনিক গানের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী কিন্তু সুরগুলো। আর এক অন্যদিক থেকে দেখতে গেলে শ্যামল গুপ্তের কথা, কথা যে সুরটা ডিমান্ড করছে, এদের এই দুজনের বোধ হয় সেই পারস্পরিক বোঝাপড়াটা ছিল, একজনের কথা আর একজনের সুর যেন পরস্পর পরস্পরের পরিপূরক হয়ে উঠেছে। আমরা দুটো গান শুনেছি, এবার উৎপলা সেনের একটি গান শুনবো আমরা। উৎপলা সেনের কণ্ঠে বলাই বাহুল্য দুজনের কথায় সুরে শ্যামল গুপ্ত এবং সতীনাথ মুখোপাধ্যায়।

0: এই এই গানের যে কি লাইনটা যেটাতে বারবার ফিরে আসা হয় সেটা বোধ হয় আজকে কোথাও আমাদেরকেও বলা হচ্ছে যে
1: কোনো কথা নয়, আজ আমরা সত্যিই বেশি গান শোনাবো, কম কথা বলবো।
0: এই যে দেখো এই গান আমরা শুনছিলাম যেটা, পাখি আজ কোন সুরে গায়, বকুলের ঘুম ভেঙে যায়, আজ কোনো কথা নয় শুধু গান আরো গান। পাখি আর বকুল মানে এই দুজনের কি অপূর্ব মানে একটা সম্বন্ধ, যে পাখির গানে বকুলের ঘুম ভাঙছে এবং সেই মানে বকুলের যে জাগরণ আর পাখির যে গান সেটা একটা এমন মানে মধুময় পরিবেশ সৃষ্টি করছে যার জন্য আমাদের আর কোনো কথা সেখানে যেন সাজে না
1: একেবারে। আর এই উৎপলা সেন যেটা আমরা বলছিলাম যে সতীনাথ মুখোপাধ্যায় খুব শাস্ত্রীয় সঙ্গীত, হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিখেছেন, সেই ঘরানারই তিনি মানে শিক্ষা করলেও এই যে উৎপলা সেন যখন গানটা গাইছেন কি সহজ সাবলীল, যেন মনে হচ্ছে তো আমিও গাইতে পারি, আমিও যেন আমাদের ঠোঁটটা নড়ে ওঠে। যখন শাস্ত্রীয় সঙ্গীত কখন আমরা শুনি আমরা ভয় পাই, বাবা আমি তো এর সঙ্গে গলা মেলাতে পারবো না,
0: ঠিকই তাই।
1: কিন্তু এই রকম সহজ গানগুলো যেন আমাদের নিজের ভেতর থেকে আমরা গেয়ে উঠি।

0: জানি বা না জানি।
1: আসলে এই যে পাখি বকুল, এই দিয়ে তো গান শুরু হচ্ছে, যার জন্য গোটা গানের সুরের মধ্যে অসম্ভব একটা যাকে প্লেফুল ব্যাপার রয়েছে, যে তুমি বললে না শুনে যেন মনে হচ্ছে সহজেই আমিও গাইতে পারি, অসম্ভব একটা প্লেফুল। আমার বারবার এই গানের সুর শুনলে এটাই মনে হয় যে ভীষণ একটা খেলা চলে, যেন একটা পাখি ফুল আর পাখির যেখানে কানাকানি হচ্ছে, খেলা চলছে।

0: শেষে যখন শ্যামল গুপ্ত লিখছেন যে কেন যে আজকে জানে রে জীবন ভরে ওঠে গানে রে, গানে মোর একই সারা পাই রে, জানি না তো কি যে আমি চাই রে, স্বপনের একই মায়া জাগে মোর আঁখি ছায় পাখি আজ কোন সুরে গায়। মানে এই যে আমার আঁখিকে আচ্ছন্ন করে ফেলছে যে স্বপ্ন, আসলে তো তা সুরের আবেশ, তাই না? এবং সতীনাথ কি অপূর্ব, মানে সতীনাথ মুখোপাধ্যায় মানুষটা তো ছিলেন ভীষণ শান্ত, ভীষণ সফট স্পোকেন, স্বল্পভাষী মানুষ,
1: এবং সুরের মধ্যেও কিন্তু সেই কোমলতা আবেগটা ছিল ভীষণভাবে। এবং তিনি বলতেন যে গান যদি গানকে আপন করতে হয় শিক্ষার্থী হতে হবে, মানে সঙ্গীতের শিক্ষার্থী হতে হবে, তিনি ওই জায়গায় থেকে এই কথাটা বলছেন। এই যে এই ছোট্ট ছোট্ট তাদের যে মানে এগুলো জানে আমাদের কাছে মহান উপদেশের মতো।
0: ঠিকই তাই, একদম তাই। মানে শিল্পকে বুঝতে গেলে আজকে দেখো শাশ্বতী, আজকে যে মুহূর্তে মানে পৃথিবীটা একেবারে ধরো তোমার আমার প্রত্যেকের মানে ড্রয়িং রুম ড্রেসিং রুমে ঢুকে পড়েছে, প্রচুর কিছু আমরা শুনছি এবং এত যাকে বলে মানে ট্র্যাশ আমরা শুনি না সারাক্ষণ। সবার হাতে তো আজকাল ক্যামেরা, সবার হাতে আজকাল মানে রেকর্ডিং করার অস্ত্র রয়েছে, এবং শুধু এতদিন তো সেটা করা ছিল, করে সেটাকে তোমার আমার কানে জোর করে ঢুকিয়ে দেওয়ারও মানে সমস্ত উপকরণ তৈরি, মানে সমস্ত আর কি সুবিধাগুলো তৈরি। তো সেখানে না কানকে পরিশুদ্ধ রাখতে, বন্ধুরা এই কথা আমি অন্তত এই এফ এম গোল্ডে অনুষ্ঠান করতে বসলে সবসময় বলি, আবারও বলবো, যারা ছোটরা শুনছেন তাদেরকেও বলবো, ভালো খারাপের মধ্যে এইরম একটা পরিবেশে ভালো খারাপের মধ্যে মানে বিচার বোধটা তৈরি হওয়াটা খুব জরুরি। সেজন্য সেই বোধটাকে পরিশুদ্ধ রাখতে না এই মানুষগুলোর কাছে আমাদের বারবার ফিরতে হয়। সতীনাথ শ্যামল, শ্যামল গুপ্ত, সতীনাথ মুখোপাধ্যায়, যে দুজনের কথা আজকে বলছি তাদের গান শুনুন, মন দিয়ে শুনুন, কান দিয়ে শুনুন, হৃদয় দিয়ে শুনুন।
1: অবশ্যই এরপর আমরা কিন্তু সতীনাথ মুখোপাধ্যায়ের গান একটাও শুনিনি এখনো পর্যন্ত,
0: না এবার অবশ্যই তার গান আমরা শুনবো।
1: এসো ফিরে আবার।

0: পথের গাওয়া অনেক গান প্রথম জনপ্রিয়তা পায় কিন্তু আকাশবাণীর মাধ্যমে। সে সময় কোনো নতুন গান প্রচারিত হলে শ্রোতাদের প্রচুর চিঠি আসতো এবং তার পরবর্তীতে সেই ছাপ ফেলেছে কিন্তু তার রেকর্ড বিক্রিতেও। এইভাবেই কিন্তু আমাদের আকাশবাণী বহু বহু বহু শিল্পীর মানে কি বলবো তাদের গান প্রচারের মাধ্যম হয়ে আজও রয়েছে।
1: আমরা এই যে গানটা শুনছিলাম এসো ফিরে আবার এসো ফিরে, বাদল ও আকাশ মেঘের ছায়া ফেলবে যখন ঘিরে, এই গানে তো পুরোটাই একটা শাস্ত্রীয় সুরের আবেশ রয়েছে এবং
0: এটা সেই আগের গানের মতো ততটা সহজ সরল।
1: হ্যাঁ, কিন্তু যদিও গানের লয় শাস্ত্রীয় সঙ্গীতের আধারে নির্মিত গান মূলত একটু ধীর লয়ের হয়, কিন্তু এখানে বেশ গানের গতি রয়েছে, গানের গতি রয়েছে এবং একটা অদ্ভুত আবেশ, মানে মেঘ ঘনিয়ে আসা মেঘ, সেই মেঘলা যে মানে বাদল আধার করে আসছে প্রায় এমন একটা সময় আমি কাউকে আবার ফিরে আসতে অনুরোধ করছি। এবং একটা জায়গায় গিয়ে শ্যামলগুপ্ত লিখছেন, বাড়িধারায় উচ্ছল হবে নদী, সেই তোমায় শোনাবে গান আমি ঘুমাই যদি, মানে এত গভীর এই এই পুরো এটাকে যদি মানে কি বলবো এই সিকোয়েন্সটাকে যদি ভাবি, আমি তাকে ফিরে আসতে ডাকছি, আমার উপস্থিতি সেখানে থাকুক না থাকুক সেটা খুব ইমেটেরিয়াল হয়ে যায়, কিন্তু তার ফিরে আসাটা বড় জরুরি। এবং আমি না থাকলেও মানে যে যে আজকের যে ঘনঘোর আকাশ, বাড়িধারায় উচ্ছল হওয়া নদী, সে তোমায় শোনাবে গান, আর সেই মানে সজল বাতাসে তাড়িত যে ফুল সে তোমায় খুলে দেবে দ্বার, মানে কি অসামান্য উপলব্ধির স্তরে গেলে এমন পঙ্ক্তি লিপিবদ্ধ করা যায়, এবং সেটাকে সতীনাথ এত সুন্দর সহজ করে গাইলেন যে গান শোনার পর মনে হবে এই আপাত সহজতার আড়ালে না জানি কোন বার্তা তিনি দিয়ে গেলেন, কোন মানে হৃদয়ের মর্মস্থল থেকে উঠে আসা আবেগ চাওয়া যে তুমি আবার ফিরে এসো।
0: আমরা গানে যাব, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে একটা গান শুনে নিই, তারপর সংবাদ বিরতি থেকে আবার ফিরে আসবো।

দেখো, এই সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনছিলাম, আর গানটা শুনতে শুনতে মনে পড়ছিল সেই কথাগুলো, আকাশবাণীর সঙ্গে সম্পর্কের কথা। সতীনাথ মুখোপাধ্যায়

0: reached the semi-final after defeating Morocco 2-0 in the quarterfinals, while Spain advanced with a hard-fought 2-1 victory over Belgium. The second semi-final will be played on Thursday between England and Argentina at 12:30 a.m. Indian time. And in tennis, two Wimbledon titles will be decided today as the men's singles and women's doubles finals are played. And that is the end of this news bulletin.
1: গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
2: कैच द रेन, बारिश के पानी की एक एक बूंद को हमें बचाना है, तो मेरा खास आग्रह है वर्षा का बूंद बूंद पानी हम मिलकर के बचाएं।
3: जल है तो हम है, आइए घरों ऑफिसों में रेन वाटर हार्वेस्टिंग तकनीक अपनाएं, रिचार्ज पिट और शाफ्ट बनवाएं, अनुपयोगी बोरवेलों को ठीक करें, जलाशयों से गाद निकालें, अधिक से अधिक पेड़ लगाएं। इस बारिश आइए जुड़े कैच द रेन अभियान से।
1: किछु गान किछु कथा आपनी सुनछेन सुरेला सफर 100.1 FM Gold-এ। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ জুটিতে দুটিতে, জুটিতে দুটিতে।
4: আমরা ফিরে এলাম আবার সেই জুটির কথা নিয়ে। সতীনাথ মুখোপাধ্যায় এবং শ্যামল গুপ্ত, সুরকার সতীনাথ, গায়ক সতীনাথ, আর এদিকে গীতিকার শ্যামল গুপ্ত, তাদের কথা আজকে বলছি সুরেলা সফরের এই রবিবারের পর্বে দুটিতে জুটিতে অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি দোলন,
5: আমি শাশ্বতী।
4: শাশ্বতী, আমরা সংবাদ বিরতিতে যাওয়ার আগে যে গানটা দিয়ে গিয়েছিলাম, স্বপ্নভরা, হ্যাঁ, স্বপ্নভরা অন্ধকারে, প্রথমত মানে গানটার তো একটা অদ্ভুত, মানে কি বলবো, একটা অদ্ভুত লিরিক, তাই না? গানটা শুরুই হচ্ছে তোমার
5: দুটো বিপরীত শব্দ, স্বপ্ন যেখানে থাকে সেখানে আমরা জানি যে আলো থাকে,
4: ঠিকই তাই,
5: মানে স্বপ্ন ভরা কিন্তু অন্ধকার,
4: একদম সেই বৈপরীত্য থেকে গানটা শুরু হচ্ছে। এবং একই সঙ্গে মানে গানটা যখন কন্টিনিউ করছে, গানটা যখন তার শেষ পর্বে আসছে, অনেকগুলো মানে অ্যাবস্ট্রাকশন আসছে গানের মধ্যে আর কি। এবং আরেকটা জিনিস দেখো, প্রথম মানে শেষ, আমরা যদি শেষের দিকে যাই গানের, সেখানে বারে বারে এই স্বপ্নভরা অন্ধকারে কথাটা কিন্তু ফিরে আসছে। এবং প্রথমে গানের একদম প্রথম দিকের মানে প্রথম লাইনগুলোতে যখন বলছে না, এলো ভেসে নয়নাধারে, এই ভেসে আসার যে একটা গতি থাকে, একটা ছন্দ থাকে সুরের মধ্যে, ঠিক যেন মনে হচ্ছে একটা তরি, সে যেন ভাসতে ভাসতে এসে কোথাও মানে কোথাও সে দাঁড়াচ্ছে, কোথাও সে ঠেকছে এসে। এই যে দোলাচলগুলো, এই যে আমাদের বাস্তব জীবনের ব্যবহারিক প্রতিটা মানে কি বলবো, প্রতিটা অভিজ্ঞতা, প্রতিটা শব্দ গানে সুরে মানে সুরায়িত হয়েছে। লিখেছেন যেমন শ্যামল গুপ্ত, তেমনি সতীনাথ তাতে সুর দিয়েছেন। মানে গীতিকার সুরকারের এই জুটি না সত্যি অদ্ভুত, অবিস্মরণীয় জুটি। প্রত্যেক ক্ষেত্রেই আমরা দেখি কি অপূর্ব সৃষ্টি সমস্ত হয় একে অন্যের মানে পরিপূরক হয়ে ওঠে।
5: কিন্তু দেখো, এই শ্যামল গুপ্ত যিনি এত সুন্দর কথার মানে গানের কথা লিখছেন, তার সাহিত্যও রয়েছে, মানে শুধুমাত্র যে তিনি গীতিকার তাই না, তিনি একজন সাহিত্যিক,
4: হ্যাঁ, প্রথম জীবনে তিনি কবিতা লিখেছেন,
5: হ্যাঁ। কিন্তু এই মানুষটি একটা সময় মিলিটারিতে চাকরি নিয়ে চলে গেছিলেন,
4: হ্যাঁ,
5: যখন দেখলেন যে রেজাল্ট তার বাবা মায়ের পছন্দ মতো হয়নি, কয়েকটা নাম্বারের জন্য ফার্স্ট ক্লাস তিনি পাননি, তখন তিনি কি করলেন যে মিলিটারিতে কেমিস্টের কাজ নিয়ে চলে গেলেন। এবং তারপরে তিনি ফিরে এসে নিজে ভাবলেন আমি গায়ক হব, তিনি কয়েকটি দু তিনটি গানও রেকর্ড করলেন। কিন্তু শেষ পর্যন্ত আসলে
4: লেখালেখির নেশাটা বরাবরই ছিল, সেই সেইখানেই তিনি ফিরলেন আর কি শেষ পর্যন্ত, এবং
5: নিজের জায়গায়।
4: হ্যাঁ, যদিও পারিবারিকভাবে একটা মানে কেমিক্যালের ব্যবসা ছিল তাদের, এবং সেটার সঙ্গে একেবারেই যে সম্পর্ক ছিন্ন হয়েছিল এমন

0: ঘটনা কিন্তু ওই গীতিকার শ্যামল গুপ্ত, এটাই কিন্তু মূল পরিচয় হয়ে উঠল। এবং এই যে এই গানটা যখন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম, শেষটা এসে বারবার মনে হচ্ছিল যে যে স্বপ্নভরা অন্ধকারটা কত রকমভাবে মানে তিনি রিপিট করেছেন বারবার, এবং সতীনাত্মাতে নানানভাবে সুর দিয়েছেন অর্থাৎ। এবং সবথেকে বড় কথা কি, এই গানটাতে একটা খুব মানে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করছে, অন্ধকার সে কী করে স্বপ্ন ভরা হতে পারে, কিন্তু সেও যে স্বপ্ন ভরা হতে পারে এবং তার জন্য একটা ভিন্ন দৃষ্টিতে আমাদের তাকে দেখা উচিত, সেই ভিন্নতা কত রকমের হতে পারে সেইটাই বোধ হয় কোথাও বারে বারে
1: মানে কথার মধ্যে যেরকম স্রোতের বিপরীতে যাওয়া কথা, তেমনি সুরের মধ্যেও সেই টান রয়েছে, বিপরীতে যাওয়ার টান কোথাও, সেইভাবেই কিন্তু কথা সুরের মেলবন্ধনটা এইভাবেই হয়েছে।
0: ঠিক, কারণ উনি বলছেন যে মানে গানের মধ্যেই আছে না যে তাই ভাবি আজ ভাবি তাই মধু আশা, মিছেই যদি হয় দুরাশা তাও ভুলিয়ে সে কেন যায় খেলা ঘরে, হায় আমার এ স্বপ্ন ভরা অন্ধকারে। মানে দুরাশা যদি হয় সেটাও ভুলিয়ে সেই অন্ধকারে স্বপ্নটাই কিন্তু মূল হয়ে দাঁড়াচ্ছে। আমরা কোন গানে যাবো এবার?
1: আমরা কি সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে আরেকটি গান শুনবো?
0: সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা হ্যাঁ শুনতে পারি, কিন্তু সেটা আরেকটু পরে শুনি বরং।
1: আরেকটু পরে?
0: হ্যাঁ
1: বেশ,
0: আমরা যদি এখন সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান তো আমরা শুনলাম, একটা সুপ্রীতি ঘোষের গান শুনি।
1: বেশ বেশ, সুপ্রীতি ঘোষ।

সুপ্রীতি ঘোষের কণ্ঠে শুনছিলাম এই গান। আর বসন্ত তো এমনিতেই খুব ক্ষণস্থায়ী না আমাদের জীবনে, বা বলো ঋতুতেও যদি বলো, সেই বসন্ত যখন বিদায় জানাচ্ছে তখন তো একটা ভীষণ, মানে দেখবে বসন্তের ওই দিনগুলোর মধ্যে একটা অদ্ভুত বিষণ্নতা আছে, বিশেষত দুপুরটা বড্ড হু হু করে যেন চৈত্রের দুপুর। তো যখন মানে এই কোন নিরালা ক্ষণে বলো আর মনে হবে কি গো, হবে কি গো আমায়, এইখানটা না মানে অদ্ভুতভাবে সেই চৈত্রের দুপুরের একটা হু হু করা ভাব যেন সতীনাথ সুরে নিয়ে আসেন। এবং একদম শেষে যখন এই লিখছেন, শ্যামলগুপ্ত লিখছেন যে জানিয়ে তো দুরাশা আমার, কত গান শুনে ভালো লেগে

0: গেছে তোমার, তার মাঝে এ গানের দাম বলো কতটুকু আর? মানে তোমার কাছে আমার গান ভালো লাগবে, এটা অত্যন্ত যেন একটা খুব তুচ্ছাতিতুচ্ছ বিষয়, মানে তার সম্ভাবনাটুকু ততটাই ক্ষীণ যতটা বসন্তের উপস্থিতি আমাদের মানে বারো মাসের মধ্যে। সেই বসন্তের উপস্থিতির সঙ্গে তোমার ভালো লাগার সম্ভাবনার যে ক্ষীণতর জায়গাটা, এই দুটোকে এক লেখনীতে বাঁধলেন শ্যামল গুপ্ত আর সুর দিলেন সতীনাথ। মানে বারবার না সত্যি যে আজ কোনো কথা নয়, শুধু গান আর গান, চুপ করে বসে শুনতে হয় শুধু।
1: আমরা এবার একটু সতীনাথ মুখোপাধ্যায়, হ্যাঁ,
0: তার গানে আবারও চাই ফিরব।
1: রাত জাগামোর এই গানটা শুনি, তারপর আবার ব্যাক টু ব্যাক আমরা আরেকটি গান শুনে নেব, তারপর কথায় ফিরব।

0: একটা জিনিস, এই গান যত বারবার শুনছি, মানে সতীনাথ মুখোপাধ্যায়ের সুর, শ্যামল গুপ্তের কথা শুনতে শুনতে ভাবছিলাম, তুমি তো বললেই শ্যামল গুপ্ত তিনি বেসিক্যালি ছিলেন কেমিস্ট্রি স্টুডেন্ট এবং খুব ভালো ছাত্র ছিলেন, সেন্সাইভিএস থেকে পাশ করেছেন। সতীনাথ মুখোপাধ্যায় তিনিও কিন্তু একটি মানে কর্মক্ষেত্রে দিক থেকে কর্মক্ষেত্র ছিল তার সম্পূর্ণ মানে অন্য একটি, এজি বেঙ্গলে চাকরি করতেন এবং পড়াশোনা অবশ্যই। এই একটা জিনিস কি জানো তো, এই পর্বের যারা শিল্পে আসতেন না তারা এত সুশিক্ষিত মানুষজন ছিলেন যার জন্য তাদের
1: যেটাই করতেন সেটাই তারা
0: মানে হঠাৎ করে গজিয়ে উঠে কেউ গীতিকার হয়ে যেতেন না, মানে ব্যাঙের ছাতার মতন আর একটা একটা করে চ্যানেলে খুলে বসে মানে পড়তেন না,
1: মানে শেখার আগেই আগে মানে প্রকাশের মানে জায়গাটা তৈরি করে ফেলতে হবে।
0: তো সে কারণে এত যাকে বলে এত স্ট্রাগলের মধ্যে দিয়ে এরা উঠেছেন না, সেই জন্য যখন তারা তাদের পরিবেশন আমরা পেয়েছি সেই মানে সেরা মানে কি বলে না মানে সমুদ্র মন্থন করে তবে তো অমৃত উঠেছিল, সেই মন্থন প্রক্রিয়াটা চলার পর যখন আমাদের জন্য তারা যেটা দিয়েছেন সেটা সত্যি অমৃত সম কিছুই হয়েছে।
1: দেখো ধরুন একটা জিনিস আমি শিখছি কিন্তু তার থেকেও একটা বড় জিনিস থেকে যায়, আমি প্রচুর শিখেছি, সেটা হচ্ছে বোধ।
0: অবশ্যই অবশ্যই,
1: সেই বোধের জায়গায় এরা সুশিক্ষিত হওয়ার কারণে এবং মানে বোধের জায়গাটা এত উন্নত স্তরের ছিল যে প্রত্যেকটা কাজ যেটা করেছেন সেটা সেই জায়গায় একদম চূড়ান্ত
0: অনন্য। তাই তো আমরা পরপর তো দুটো গান শুনলাম,
1: একটা 1953 সালের প্রথম রাত জাগা গানটি এবং তারপরের গানটি সম্ভবত 1954-55 এই সময়কার মাধুরী চট্টোপাধ্যায়ের
0: এই গানের মানে এই পরের গানটির রেকর্ড তো সতীনাথ মুখোপাধ্যায়ের নিজের কণ্ঠেও সম্ভবত ছিল।
1: হ্যাঁ হ্যাঁ,
0: এবং শ্যামল গুপ্ত দেখো এত মানে কি বলবো, শোনা যায় একটা ঘটনা বলছি, শ্যামল গুপ্ত মানে সন্ধ্যা মুখোপাধ্যায় তার ঠিক বিয়ের আগেই কোনো একটি অনুষ্ঠানে কোনোভাবে এটা প্রকাশ হয়েছিল যে তার এরপর হয়তো বিয়ের জন্য কিছুদিন তিনি সময় নেবেন বা এরকম কিছু একটা, তো যার জন্য তার পরে বিয়ের পরে যে অনুষ্ঠান করতে গেছেন সেখানে তাকে দেখে দর্শক মহল থেকে খুব মানে
1: উত্তেজনা,
0: হ্যাঁ চাহিদা এসেছিল যে আমরা বরকেও দেখবো, এবং শ্যামল গুপ্ত ছিলেন সেখানে। এই জনতার দাবি শুনে শ্যামল গুপ্ত সেই যে সেখান থেকে হাওয়া হলেন তাকে খুঁজে আর পাওয়া গেল না,
1: চিরকাল তিনি নেপথ্যেই থেকেছেন।
0: একদমই তাই,
1: সন্ধ্যা মুখোপাধ্যায় হয়ে ওঠার পেছনে শ্যামল গুপ্তের অবদান প্রচুর কিন্তু তিনি কখনো সামনে আসেননি।
0: হ্যাঁ, আর একইভাবে সতীনাথ মুখোপাধ্যায় এবং উৎপলা সেন, সেখানেও কিন্তু উৎপলা সেনের মানে উপস্থিতি বা দাপট যাকে বলা যায় সেটা
1: আমরা দেখেছি যখন ছোটবেলায় সাদা কালো পর্দায় গানের রেকর্ড দেখেছি, সেখানে কিন্তু দুজনের খুনসুটিও আমরা লক্ষ্য করেছি,
0: দূরদর্শনে একসঙ্গে গাওয়া গানে, ঠিকই তাই। তো সেরকম এই দুই মানুষের যুগলবন্ধু এবং ভীষণ বন্ধুত্ব ছিল জানো তো এদের মধ্যে, এত গভীর বন্ধুত্ব ছিল।
1: স্বামী স্ত্রী তো বন্ধুত্ব না থাকলে তো সেটা মানে,
0: না আমি স্বামী স্ত্রীর কথা বলছি না, আমি বলছি
1: শ্যামল গুপ্ত
0: এবং সতীনাথ মুখোপাধ্যায় এদের মধ্যে বন্ধুত্বটাও কিন্তু খুব গভীর ছিল।
1: এবং একটা সময় তো সতীনাথ মুখোপাধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়িতে যেতেন এবং সঙ্গে শ্যামল গুপ্তকে নিয়ে যেতেন,
0: মানে সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে শ্যামল গুপ্তের আলাপের মূল জায়গাটা ছিলেন সতীনাথ, তার হাত ধরেই প্রথম যাওয়া বা দীর্ঘ সময় তাদের বাড়িতে
1: একসঙ্গে কাটানো,
0: গান নিয়ে আলোচনা ইত্যাদি। তো আমরা এবার কার গান শুনবো,
1: কার গান শুনবো,
0: উৎপলা সেনের গান শুনি।
1: হ্যাঁ শুনতে পারি, চলো।
0: গানটি তো অসামান্য গান,
1: মানে আমাদের মানে কি বলবো, মন ছুঁয়ে যাওয়া গানগুলোর মধ্যে বোধহয় অন্যতম।
0: ঠিক আছে,

0: ঝিকমিক জোনাকির দীপ জলে শিয়রে, উৎপলা সেনের সেই মন ছুঁয়ে যাওয়া,
1: মন ছুঁয়ে যাওয়া গান। এবং আমরা খুব ছোট থেকে এইসব গানগুলো শুনে বড় হয়েছি, এবং মানে কি বলবো যে এই গানের, দেখো ঝিকমিক জোনাকির দীপ জলে শিওর শিওরে, এই যে ঝিকমিক দিয়ে শুরু হচ্ছে এবং পরে কিন্তু এই ঝি ঝি মানে ঝিয়ের একটা অ্যালিটারেশন রয়েছে তার গানের মধ্যে, ঝিল্লি রয়েছে তার, মানে এরকম ঝিরি ঝিরি রয়েছে, এবং শেষের দিকে আসলে আর আরেকটা জিনিস, এই গানটা শুরুর সময় একটা টানা হারমোনিয়াম বাজানো রয়েছে।
0: হ্যাঁ, শুরু দিয়ে মানে হারমোনিয়ামের বাজনা দিয়েই শুরু
1: শুরু হচ্ছে এই একটা বেশ টানা সময়, হারমোনিয়ামের পর আস্তে আস্তে করে আসছে উৎপলা সেনের গলাটা। হারমোনিয়াম যখন, এবং আমার ধারণা এই হারমোনিয়ামটা সতীনাথ মুখোপাধ্যায়ই বাজান,
0: উনি তো হারমোনিয়াম দুর্দান্ত বাজান,
1: একদম
0: বাজাতেই না আর কি বলা।
1: তো সেখানে এই যে হারমোনিয়ামের ইটসেলফ একটা গ্র্যান্ডার রয়েছে, আবার আজকের যে ধরো আমরা সিনথেসাইজার দেখি বা এখন আরও অনেক কিছু এসে গেছে, তার মতন অতটা জমকালো নয়, মানে দুটো জিনিসকে ব্যাপারটা মানে কি বলবো পোর্ট্রে করছে। এক এক এক একদিকে তোমার মানে জোনাকির দ্বীপ কখন জ্বলে গভীর রাত্রে, তখন একমাত্র তুমি,
0: এবং সেটা বর্ষার রাত,
1: হ্যাঁ মানে
0: স্তব্ধ
1: যখন অন্ধকারটা খুব নিকষ,
0: হ্যাঁ
1: সেই নিকষ অন্ধকারে যখন জোনাকিগুলো জ্বলছে সেটাও তো একটা অসামান্য দেখতে হয় তাই না, ঝিকমিক ঝিকমিক করছে। আমার এই হারমোনিয়াম বাজানোটা না মনে হয় ঠিক এই পরিবেশটাকে তৈরি করে দিচ্ছে। তারপর আস্তে করে উৎপলা সেন ঢুকছেন ঝিকমিক জোনাকির, মানে কি ভাবতেন এরা একটা সুর নিয়ে বলো, এই যার ফল আর কি এই গানগুলো।
0: 1955 সালের 12ই জানুয়ারি এই গানটি রেকর্ড করা হয়েছিল,
1: মানে আজ থেকে প্রায় 70 বছর,
0: 70-এরও বেশি, 71 বছর।
1: হ্যাঁ, তাহলে আমরা, সময় তো এগিয়ে চলেছে, আমরা গান শুনতে শুনতে কিন্তু ঘড়ির দিকে খেয়ালই থাকছে না তাই না, আমরা পরের কোন গান শোনাবে বলো?
0: সতীনাথ মুখোপাধ্যায়ের একটা গান,
1: মানে আজকে একই সঙ্গে শ্যামল গুপ্তর সঙ্গে সুরকার সতীনাথ জুটিরও অনুষ্ঠান হয়ে যাচ্ছে, আবার গায়ক সতীনাথের জুটিরও আমরা করে ফেলছি আর কি।

0: আমরা শুনছিলাম সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে কি গো গাগরি ভরণে যায়। আর যেটা মনে হচ্ছিলো গানটা শুনতে শুনতে, দেখো মানে ইনস্ট্রুমেন্ট প্রায় নেই বললেই চলে,
1: হারমোনিয়াম আর তবলা,
0: হারমোনিয়ামটা তাও মানে শোনাই যাচ্ছে, ইনঅডিবল মানে প্রায় নেই, তবলার ঠেকাটা একটু কানে আসছে। যেটা রয়েছে তা হলো সতীনাথের কণ্ঠ, এবং সে কণ্ঠ এমন নয় যে প্রচণ্ড উদাত্ত মানে মাতিয়ে দেয়া কণ্ঠ, তা নয়,
1: না একদম নিমগ্ন গায়ন, নিমগ্ন একদম, এই কথাটাই,
0: নিমগ্ন গায়ন। কি গো গাগরি ভরণে যায়, মানে এটা তো সেই ইমেজারি দিক থেকে দেখতে গেলে রাধার ইমেজারিকে নেওয়া হচ্ছে, এবং রাধার জলান্তে যাওয়াটা সবসময় ছিল নিঃশুপে নিভৃতে একটু পাটি পেটিপে যাওয়া, সেইটা কিন্তু তিনি কণ্ঠে এনেছেন
1: এই একদম। আচ্ছা, ইনস্ট্রুমেন্টের ব্যবহার, গলার ব্যবহার সবকিছুর মধ্যেই,
0: হ্যাঁ একেবারেই। আর এখানে আরেকটা জিনিসও মনে হয়, দেখো সতীনাথের গান না আমার মানে সবার জন্য নয়, মানে এত ইজি ভীষণ আত্মমগ্ন হয়ে থাকা বা খুব পরিশীলিত একটা অভিব্যক্তি, এটাকে ছুঁতে গেলে যে সূক্ষ্মতর জায়গাটায় পৌঁছতে হয় সেটা বোধহয় সবার জন্য নয়, যে কারণে সতীনাথ সেইভাবে বহুল জনপ্রিয় হলেন না। এবং সুরকার সতীনাথ তো অসামান্য সব সুর করেছেন, সেটা হয়তো আরেক দিনের আমরা বসবো সেটা নিয়ে, কিন্তু এই গানটার সম্বন্ধে এটুকু কথা না বলে থাকতে পারলাম না আর কি।
1: আমরা আরেকটা গানে যাব,
0: চিত্রা সিং এর
1: কণ্ঠে এই গানটি শুনবো এখন আমরা।

0: চিত্রা সিং এর শুনলাম এবং কি সুন্দর, মানে চিত্রা সিং এর কণ্ঠ তখন ভীষণ মানে সতেজ তরুণ কণ্ঠ,
1: এবং ঠিক এমনিতেই তো রিনরিনে কণ্ঠ,
0: রিনরিনে গলা, আর তার একদম উপযোগী সুর সতীনাথ করলেন এবং শ্যামল গুপ্ত যে কথা লিখলেন এখানেও দেখো সেই রাধাকৃষ্ণের ইমেজ, যে দেখো মধুবনে কে এলো বাঁশি বাজাতে। আমরা এবার কার গান শুনবো? আমাদের সময় তো এগিয়ে আসছে।
1: হ্যাঁ, সময় এগিয়ে আসছে, কিন্তু কয়েকটি গান যেটা শ্যামল গুপ্তের কথা এবং সতীনাথ মুখোপাধ্যায় সুর, কিন্তু গেয়েছেন সতীনাথ মুখোপাধ্যায়।
0: হ্যাঁ,
1: সেই গানগুলো না শুনলে না ঠিক এই জুটিটাকে ঠিক মানে আমরা মানে আপনাদের সামনে যেটা বলতে চাইছি সেটা বলা হয়ে উঠবে না,
0: পূর্ণভাবে উপস্থাপনা করা হয় না। তো সেই গানগুলো শুনবো আমরা, আমি তো বললামই একই সঙ্গে আমরা সুরকার সতীনাথ এবং গায়ক সতীনাথের সঙ্গে শ্যামল গুপ্তের জুটি, এটাই হয়ে যাচ্ছে আজকের অনুষ্ঠান। তো সেটা হবে, কিছু করার নেই, আমরা যাই তেমনই একটা গানে।
1: হুম,

এই গানের দেখো প্রথম দিকের গানে আমরা যেগুলো বলছিলাম যে কি সহজ কথা, সহজ সুর, এই গানেও তাই। এবং এই যে রাধাকৃষ্ণের যে রূপক, এ গানেও কিন্তু উপস্থিত। মানে একটা জিনিস বোঝা যাচ্ছে, শ্যামল গুপ্তের প্রিয় রূপক।

0: ছিল এটি তমালু তালে ওই বেনু বাজে শিহরও লাগে হিয়া মাঝে চাঁদেরও দোলায় মেঘেরও দোলনা। এই মানে খুব ছোট্ট গান, স্বল্প কটি কথা, কিন্তু
1: দেখো এই যে এই গানটা আমার যেটা শুনতে শুনতে মনে হলো, আগে আমরা গাগরি ভরণে শুনেছি, সেখানে একটা নিমগ্ন গান, এটা কিন্তু একটুখানি একটু সবাইকে নিয়ে যাবে মানে আনন্দ করার।

0: সেই রবীন্দ্রনাথের
1: কেন করছো না?
0: রয়েছে, জীবনে পরম লগ্ন করো না হেলা, সেই রকমই আর কি, বিবৃথায় কাটিবে বেলা, সাঙ্গ হবে যে খেলা, সেই বার্তাই শ্যামল গুপ্ত তার মতন করে দিয়েছেন এখানে,
1: তার ভাষায়,
0: তার ভাষায়।
1: আর সতীনাথ মুখোপাধ্যায় ঠিক একদম যে সুরটি দরকার ছিল সেই সুরটি আরোপ করেছেন। এরপরে আমরা সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটি গান শুনব। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান আমরা প্রথমের দিকে একটি শুনেছিলাম, মানে মাঝামাঝি সময়ে, আবার একটি শুনছি এখন।
2: এই গানটি একটি ছোট্ট মেয়ের, তার মাকে ঘিরে আশা ভালোবাসার রূপকথা।

0: অসাধারণ কাব্যগীতি, তার সঙ্গে সুর, শেষটা দেখো, মেয়েটি যখন ঘুমিয়ে পড়ছে সুরটা কিভাবে
1: ঘুম পাড়ানি, গানের সংসের মতন আমাদের মনে হচ্ছে। যেটুকু সময় আছে, আর সময় একেবারেই খুব বেশি নেই
0: না, আমরা সেই বিখ্যাত গানটি, যেটি গানটা মানে সতীনাথ মুখোপাধ্যায় বললেই যে গানটি প্রথম মনে পড়ে, সেই গানটি দিয়েই আজকের এই জুটিতে দুটিতে শেষ করব।
1: আর বন্ধুদের একটাই কথা বলার, যে বলেছি হয়তো আবারও বলি, এই যে সমস্ত সৃষ্টি, এই সব মানুষ, এদেরকে সঙ্গে রাখবেন, আপনি যে গানই শুনুন, যে প্রান্তেই পৃথিবীর থাকুন না কেন, যে সৃষ্টিতেই মগ্ন থাকুন না কেন, যদি আপনি শিকড়ের প্রতি আপনার সে টান থেকে থাকে, আপনি কিন্তু বাংলার গানের এই ধারাকে ভুলবেন না। আজ আপনাদের সঙ্গে ছিলাম আমি দোলন,
0: আমি শাশ্বত,
1: আর সঙ্গে ছিলেন শ্যাম।

আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছি অর্ক সেন। ছয় দিনের সফল ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ফিরেছেন। ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে তিনি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবৌ সুবিয়ান্তোর আমন্ত্রণে 6-8 জুলাই ইন্দোনেশিয়া সফর করেন। এবারের সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে দুটি দেশের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। সফরের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী শ্রী মোদী অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছন। সেখানে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এছাড়াও ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামের বৈঠকে তিনি অংশ নেন। প্রধানমন্ত্রী দুটি দেশের শীর্ষ বাণিজ্য নেতাদের জমায়েতেও বক্তব্য রাখেন। ত্রিদেশীয় সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনের আমন্ত্রণে 10-11 জুলাই অকল্যান্ড সফর করেন। দীর্ঘ

0: চল্লিশ বছর পর এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর করলেন। প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেন,
1: হম এক স্টেবিলাইজিং ফোর্স বনকে ইন্ডো প্যাসিফিক আর ইন্ডিয়ান ওশন মে আজ উভর পায়ে হ্যাঁ। প্রধানমন্ত্রী জি নে আপনে পরিশ্রম সে আপনে স্টেটসম্যানশিপ সে আপনে পলিসি কো ভারত মে লাগু করকে বাকি দেশো কো দিখায়া আর সভি দেশো নে অ্যাকসেপ্ট কিয়া কি ইয়েস লেট দিস বি দ্য ফ্রেমওয়ার্ক, লেট ইন্ডিয়া ডিসাইড দ্য ফ্রেমওয়ার্ক, হম ইস ফ্রেমওয়ার্ক পে এক লং টার্ম কোঅপারেশন। আপ সোচিয়ে কি কিতনি বড়ি জিত হ্যায়।
0: কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আগামীকাল থেকে 17 তারিখ পর্যন্ত স্পেন, বেলজিয়াম এবং ফিনল্যান্ড সফর করবেন। তিনি উচ্চ পর্যায়ের একটি বাণিজ্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। ইউরোপের সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্বকে সুদৃঢ় করাই এই সফরের মূল লক্ষ্য। বাণিজ্য, বিনিয়োগ, উদ্ভাবন ও প্রযুক্তি এবং উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হবে বলেও জানিয়েছে বাণিজ্য ও উদ্যোগ মন্ত্রক। সফরের প্রথম পর্যায়ে শ্রী গোয়েল আগামীকাল স্পেনের চেম্বার অফ কমার্স, স্পেন বাণিজ্য ও বিনিয়োগের সঙ্গে একটি বৈঠকে যোগ দেবেন। এরপর 14 ও 15 জুলাই তিনি বেলজিয়াম যাবেন। এই সফরে তিনি থ্যালেস গ্রুপ ও সিলেক্স গোষ্ঠীর শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। সফরের শেষ পর্বে 16 ও 17 জুলাই মন্ত্রী ফিনল্যান্ডে যাবেন। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন 2026 আগামীকাল থেকেই রাজ্যে কার্যকর হচ্ছে। গত 29 জুন রাজ্য বিধানসভায় ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 পাশ হয়। এরপর রাজ্যপালের সম্মতি মেলায় সেটি এখন আইনে পরিণত হয়েছে। সরকারের দাবি, জনশৃঙ্খলা বজায় রাখা এবং গুরুতর অপরাধমূলক কার্যকলাপ রুখতেই এই আইন আনা হয়েছে। এই আইনের সবচেয়ে আলোচিত বিষয় হল প্রতিরোধমূলক গ্রেফতারি, অর্থাৎ প্রশাসনের যদি মনে হয় কোনো সমাজবিরোধী ব্যক্তি কাজে জড়িত বা ভবিষ্যতে এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, তাহলে তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত ডিআইজি পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জির উদ্যোগে আয়োজিত সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে চিকিৎসা করিয়ে পা হারানোর অভিযোগে থানায় এফআইআর দায়ের করেছেন মালতী বিশ্বাস নামে এক মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে অভিষেক ব্যানার্জি, তাঁর আত্মসহায়ক সুমিত রায় সহ 11 জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। মহেশতলার বাসিন্দা মালতীকে আগামীকাল স্বাস্থ্যভবনে ডেকে পাঠানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন। ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, গতকাল ভিয়েতনামের ফু কুয়োক দ্বীপের কাছে নৌকোডুবিতে নিহত 15 জন ভারতীয় নাগরিকের মৃতদেহ ভিয়েতনামের হোচিমিন সিটিতে নিয়ে যাওয়া হচ্ছে। সমাজমাধ্যমে দূতাবাস জানিয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিক কাজকর্ম সম্পন্ন হওয়ার পর দেহগুলি যত দ্রুত সম্ভব এদেশে পাঠানো হবে। এর আগে এই নৌকো দুর্ঘটনায় 15 জন জীবিত ব্যক্তি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং ভারতে ফিরছেন বলে দূতাবাস জানিয়েছিল। লর্ডসে মহিলাদের ক্রিকেটের 4 দিনের টেস্টের তৃতীয় দিনে আজ ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। শেষ পাওয়া খবরে ভারত 4 উইকেট হারিয়ে 239 রান করেছে। স্মৃতি মান্ধানা 70 রানে আউট হন। ইংল্যান্ড প্রথম ইনিংস গতকাল 170 রানে অল আউট হয়ে গিয়েছিল। 5 উইকেট নেন ক্রান্তি গৌর। প্রথম ইনিংসে ভারতের 285 রান হয়। 83 রান করেন স্মৃতি মান্ধানা। অধিনায়ক হরমনপ্রীত কৌর করেন 58 রান। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে আজ বিশ্বের 1 নম্বর জ্যানিক সিনার জার্মানির আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবেন। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। এদিকে মহিলাদের ডাবলসের ফাইনালও হবে আজ। ফাইনালে চীনের গুয়ো হানিউ ও ফরাসি ক্রিস্টিনা মলাদিনোভিচ জুটি ব্রাজিলের লুইসা স্তেফানি ও কানাডার গ্যাব্রিয়েলা দাব্রোস্কির মুখোমুখি হবেন। খেলাটি শুরু হবে ভারতীয় সময় বিকেল 5:30। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে আজ ইস্টবেঙ্গল জর্জ টেলিগ্রাফের মুখোমুখি। শেষ পাওয়া খবরে 28 মিনিটে জেসিন টিকের করা গোলে ইস্টবেঙ্গল 1 গোলে এগিয়ে আছে। খবর শেষ হল, এরপর গ্রামীণ সংবাদ শুনুন 6:35।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন 2026 আগামীকাল থেকে রাজ্যে কার্যকর হচ্ছে। রাজ্যে শিল্প বিনিয়োগ ও জমি নীতি নিয়ে আলোচনা করতে শিল্পমন্ত্রীর নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রীগোষ্ঠী আগামীকাল বৈঠকে বসবে। উত্তরবঙ্গে বন্ধ চা বাগানগুলির ভবিষ্যৎ এবং শ্রমিক সমস্যা নিয়ে আজ উত্তরকন্যায় উচ্চ পর্যায়ের বৈঠকে বাগানগুলি খোলার বিষয়ে আলোচনা হয়। সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে ভুল চিকিৎসায় পা খোয়ানোর অভিযোগে এক মহিলার এফআইআরের ভিত্তিতে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জি সহ 11 জনের বিরুদ্ধে মামলা রুজু। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে স্কুল স্তর থেকেই অর্থনীতির শিক্ষা দেওয়া উচিত বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলের উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গল 3-0 গোলে জর্জ টেলিগ্রাফকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন 2026 আগামীকাল থেকে রাজ্যে কার্যকর হচ্ছে। গত 29 জুন রাজ্য বিধানসভায় ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 পাশ হয়। রাজ্যপাল আর এন রবির সম্মতি মিলায় বিলটি এখন আইনে পরিণত হয়েছে। এই আইনে কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজে জড়িত থাকলে বা ভবিষ্যতে এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারির সংস্থান রয়েছে। তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত ডিআইজি পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। সাধারণভাবে আটক করার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ জানিয়ে নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে। তবে জনশৃঙ্খলা, অভ্যন্তরীণ নিরাপত্তা বা জনস্বার্থে

স্বার্থের প্রশ্নে জরুরি পরিস্থিতি তৈরি হলে প্রশাসন তাৎক্ষণিকভাবে আটক করার নির্দেশ দিতে পারবে। যদিও এক্ষেত্রে 15 দিনের মধ্যে রাজ্য সরকারের অনুমোদন না পেলে তা কার্যকর থাকবে না। রাজ্যপালের সম্মতি মেলায় একই সঙ্গে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনও আগামীকাল থেকেই বলবৎ হচ্ছে। নতুন আইন চালু হলে রাজ্যে সমাজবিরোধী কার্যকলাপ, দাঙ্গা, পুলিশের ওপর হামলা কিংবা সংগঠিত অপরাধের বিরুদ্ধে আরও দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। আন্দোলনের নামে অশান্তি

0: বিভিন্ন বিষয়ে আলোচনা করতে শিল্প ও বিনিয়োগ সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠী আগামীকাল বৈঠকে বসতে চলেছে। শিল্পমন্ত্রী তাপস রায় এই বৈঠকে সভাপতিত্ব করবেন। রাজ্যে নতুন বিজেপি সরকার আসার পর শিল্পমন্ত্রীর নেতৃত্বে এই বিষয়ে মন্ত্রীগোষ্ঠী গঠন করা হয়। এতে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ছাড়াও শ্রমমন্ত্রী অর্জুন সিং রয়েছেন। আগামীকালের বৈঠকে অর্থ সচিব ছাড়াও ক্ষুদ্র শিল্প, ভূমি ও ভূমি সংস্কার এবং শিল্প সচিবকে উপস্থিত থাকতে বলা হয়েছে। উত্তরবঙ্গে বন্ধ চা বাগানগুলির ভবিষ্যৎ এবং শ্রমিক সমস্যা নিয়ে আজ উত্তরকন্যায় উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং। বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, শ্রম দপ্তরের সচিব, উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সাংসদ ও বিধায়ক, জেলা প্রশাসনের প্রতিনিধি প্রমুখ। বৈঠকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বন্ধ চা বাগানগুলির বর্তমান পরিস্থিতি, শ্রমিকদের স্বার্থ রক্ষা, বকেয়া সংক্রান্ত বিষয় এবং বাগানগুলি পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। হুগলির ডানকুনিতে কেবল তৈরির উৎপাদন কেন্দ্রের সম্প্রসারণের জন্য সংশ্লিষ্ট সংস্থা 580 কোটি টাকা লগ্নি করতে চলেছে। এখানে বছরে প্রায় 28,000 কিলোমিটার বৈদ্যুতিক কেবল তৈরি হতে পারে। রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য ও বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের সমাজ মাধ্যমের পোস্ট থেকে এই খবর জানা গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুরের মেচেদাতে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন। সরকারি প্রকল্পের সমীক্ষার সময় সকলকে সতর্ক থাকার জন্য উপস্থিত পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ সদস্য, বিধায়কদের পরামর্শ দেন তিনি। পরে সাংগঠনিক সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আগামী 16 আগস্ট রাজ্যজুড়ে আয়ুষ্মান দিবস পালিত হবে। মুখ্যমন্ত্রী আগামীকাল নবান্ন সংলগ্ন সভাঘরে এক অনুষ্ঠানে শতবর্ষ প্রাচীন রথযাত্রা কমিটিগুলিকে অর্থ সহায়তা প্রদান করবেন। প্রাথমিকভাবে মাহেশ, ইসকন সহ রাজ্যের বাছাই করা 25টি রথযাত্রা কমিটিকে এককালীন 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানা গিয়েছে। সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে চিকিৎসা করিয়ে ডান পা খোয়ানোর অভিযোগে রবীন্দ্রনগর থানায় এফআইআর দায়ের করেছেন মালতী বিশ্বাস নামে এক মহিলা। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার বাসিন্দা ওই মহিলার অভিযোগ, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির উদ্যোগে আয়োজিত ওই শিবিরে ভুল চিকিৎসার জন্যই তার ডান পা বাদ পড়েছে। এই ঘটনায় অভিষেক, তার আত্মসহায়ক সুমিত রায় সহ 11 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। এদিকে অভিযোগের তদন্তে মালতী ও তার পরিবারকে নথিপত্র সহ আগামীকাল স্বাস্থ্যভবনে ডেকে পাঠানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় তাদের সঙ্গে কথা বলবেন। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
1: স্বাস্থ্য দপ্তর তো এরকম ধরতক্তা মারপেরেক করবে না, তদন্ত হবে, বাদীকেও ডাকা হবে, বিবাদীকেও ডাকা হবে। যদি দেখি আমরা এটাতে গলত আছে, যে ডাক্তারবাবুরা এই চিকিৎসা করেছিলেন আর যার অঙ্গুলি হেলানো এই চিকিৎসা, এই সেবাশ্রয় নামক নাটক শুরু হয়েছিল, তাকেও কিন্তু তদন্ত করা হবে এবং তলব করা হবে, দরকার হলে পুলিশি যা ব্যবস্থা নেওয়া হবে।
0: এদিকে বিজেপি নেতা অভিজিৎ দাস জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী ইতোমধ্যেই ফোনে অভিযোগকারীর শারীরিক অবস্থা এবং চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন। উল্লেখ্য, সেবাশ্রয় শিবিরে অনিয়মের অভিযোগ তুলে এর আগেও ডায়মন্ড হারবার এবং বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আর্থিক দিক দিয়ে সচেতন ও আত্মনির্ভর করে তুলতে স্কুল থেকেই অর্থনৈতিক শিক্ষা দেওয়া উচিত বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন। কলকাতায় আজ বেঙ্গল রাইজিং ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট 2026 অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি আর্থিক শিক্ষাও সমান গুরুত্বপূর্ণ, শিক্ষার্থীদের শৈশব থেকেই এই বিষয়ে সচেতন করে তোলা প্রয়োজন। শ্রী মজুমদার বলেন, শেয়ার বাজার, আইপিও, এসআইপি এবং কিভাবে বিনিয়োগ করতে হয় সে বিষয়ে প্রত্যেক ছাত্রছাত্রীর ন্যূনতম জ্ঞান থাকা উচিত। সেজন্য স্কুলের পাঠ্যক্রমে ফিনান্সিয়াল লিটারেসি বা অর্থনৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করা একান্ত প্রয়োজন বলে তিনি জানান।
2: শেয়ার মার্কেট কিভাবে ওঠে, কিভাবে নামে, এসআইপি কি, কোনটা করলে লাভ হবে, সমস্ত যে ফিনান্সিয়াল যে জ্ঞান, মিনিমাম যে নলেজ, সেই মিনিমাম নলেজ এখনকার দিনে এআই যতটা জরুরি, আমার মনে হয় ফিনান্সিয়াল নলেজ বা ফিনান্সিয়াল লিটারেসি, যেটাকে আমরা বলছি মিনিমাম ফিনান্সিয়াল লিটারেসি, সেই লিটারেসি আমাদের স্কুল সিলেবাসে আসা একান্ত প্রয়োজন।
0: জাতীয় শিক্ষানীতির রূপায়ণ নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আগামীকাল রাজ্যের শিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠকে বসবেন। রাজ্য সরকার এখানে জাতীয় শিক্ষানীতি রূপায়ণের সিদ্ধান্ত নেবার পর শিক্ষা দপ্তর এর প্রস্তুতি শুরু করেছে। জাতীয় শিক্ষানীতির বিভিন্ন দিক নিয়ে অনলাইনে শিক্ষকদের একাধিক কর্মশালারও আয়োজন করা হয়। আগামীকাল বিকাশ ভবনে

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 এফএম গোল্ডে, আপনার কথা 100.1 এফএম গোল্ডে।
2: প্রত্যেক দিন রাত 8:10 মানে আপনারা চলে আসেন আমাদের সাথে, আর আমরা চলে আসি আপনাদের সাথে গল্প করতে। আপনার কথা অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। আজ দেবারতী রয়েছে আপনাদের সঙ্গে, আর যে বিষয়টা নিয়ে আজ কথা হবে, বিষয়টা আমাদের অনেকের কাছেই, মানে কারোর কাছে খুব পছন্দের বিষয়, কারোর কাছে রীতিমতন একটা ঝঞ্ঝাট বা দুশ্চিন্তার মতন বিষয়, আবার কারোর কাছে বিষয়টা বেশ মজাদার, সেরকমই একটা ভাবনা নিয়ে আজকের এই আপনার কথা সাজিয়েছি। আজকে আপনার কথায় যে বিষয়টা রেখেছি, বাড়িতে নিজে রান্নার থেকে অনলাইনে খাবার অর্ডার করা বেশি পছন্দের, কি বলেন আপনি? সেটাই জানাবেন আমাদেরকে। কিভাবে জানাবেন? অনেকগুলো মাধ্যম রয়েছে। সবার আগে যে দুটো মাধ্যমের কথা চটপট জানাই, সেটা হচ্ছে, এক নম্বর আমাদের যে ফেসবুক পেজ রয়েছে 100.1 এফএম গোল্ড কলকাতা, যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজে আজকে আপনার কথা অনুষ্ঠানের একটি পোস্টার শেয়ার করা হয়েছে। সেই পোস্টারের কমেন্ট বক্সে এসে লিখে যেতে পারেন আপনার কমেন্ট, আর সেই সাথে যেটা করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এসএমএস এর যে নাম্বারটি রয়েছে 9903050992, এই নাম্বারে এসে আপনি জানাতে পারেন আপনার কথা মেসেজের মাধ্যমে, অবশ্যই নাম এবং লোকেশন সহ। আর সকলকে রিকোয়েস্ট রইল একটা একটু ছোট্ট মেসেজ করার। সেই সাথে আরও যেটা করতে পারেন সেটা হলো 2248808 নম্বরে সরাসরি টেলিফোনেও চলে আসতে পারেন আমাদের সঙ্গে কথা বলার জন্য। একেবারে শুরুতেই বরং আমরা একটা টেলিফোনে চলে যাই, দেখি কে আছেন সঙ্গে।

0: বলুন।
1: আমি বদুরচক মাঝপাড়া রাজবলহাট হুগলি থেকে শেখ তাহের আলী বলছি।
0: বেশ, বলুন তাহের বাবু।
1: তো আমি বলবো দিদিভাই, সত্যি আজকে টপিকটা সত্যি খুব ভালো দিয়েছেন। তো নিজে হাতে রান্না করে খাওয়ার একটা মানে মজাটাই আলাদা। নিজের ভালো মন্দ, নিজে যেমন ঝাল মশলা ইত্যাদি যেমন করে খাবো ইচ্ছা, কোনো অসুবিধে নেই। আমার নিজের ভালো মতন আমি পছন্দ করে রান্না করব, আমি নিজে পছন্দ করে সেই রকম খাবো। কিন্তু অনলাইনের ব্যাপারটা, কি দিচ্ছে, কেমন করছে, কি হয়ে হচ্ছে, খালি এটাই বুঝতে হবে যে স্বাদটা কিরকম এইটাই। কিন্তু আমার নিজের হাতে রান্না করে খাওয়াটাই কিন্তু আমি বেশি পছন্দ করি। নমস্কার,
0: অনেক ধন্যবাদ বন্ধু আপনাকে। ঠিক তাই, অনলাইনে কে কীরকম খাবার দিচ্ছে সেটা তো আমরা সত্যি জানতে পারি না, কাজেই সেক্ষেত্রে একটা মানে দুশ্চিন্তা থেকেই যায় কী খাবার দিচ্ছে, কীরকম খাবার দিচ্ছে। তো দেখি আমাদের বন্ধুরা ফেসবুক পেজে কী বলছেন, তারপর আবারও আসবো আপনাদের টেলিফোনে। নিশাকর ধর লিখছেন আমতা জগদ্ধা শ্রীতলা হাওড়া থেকে, তিনি লিখছেন শুভ সন্ধ্যা দেবারতি দি, নিজে রান্না করার থেকে অনলাইনে রান্না অর্ডার দেওয়া বেশি পছন্দের, আমি এটা একদমই মানতে পারছি না। হয়তো নিজেকে পরিশ্রম করতে হচ্ছে না, অর্ডার দিলেই হাতের কাছে খাবার চলে আসবে, তার মধ্যেও একটা কিন্তু রয়ে যাচ্ছে, কারণ যে রান্নাটা আসবে সেই খাবারটা আদৌ টাটকা তো, কোথা থেকে কিভাবে প্যাকিং হচ্ছে সেটা আমরা নিজের স্বচক্ষে দেখতে পাচ্ছি না, তারা যেরকম দিয়ে যাচ্ছে আমরা সেরকম খাওয়া দাওয়া করে ফেলি। নিজে রান্না করার একটা গুণ আছে, আমি বাইরের খাবার পছন্দ করি না, যার জন্য বাড়িতে পরিবার না থাকলে আমি নিজে ঘরে রান্না করে খাওয়া দাওয়া করি। বাহ দাদা, এটা শুনে কিন্তু খুব ভালো লাগলো যে আপনি নিজেও রান্না করতে শিখে গিয়েছেন। সেই সাথে আমাদের বন্ধু লিখছেন যে তাতে হয়তো একটু কষ্ট হয়, কিন্তু টাটকা খাবারটা শরীরের ভেতর প্রবেশ করে। তবে অনলাইনের খাবার একদিন দুদিন ঠিক আছে, প্রত্যেক দিন খাওয়া মানে সেটা খুবই ক্ষতিকারক, অর্থের দিকটাও তো ভাবতে হবে। সংক্ষিপ্তভাবে লিখলাম, ভুল থাকলে ঠিক করে নেবেন। না না, একেবারেই ভুল নেই, খুব সুন্দর লিখেছেন। সেই সাথে নিশাকরবাবু আমাকে লিখেছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন দেবারতি দি। নিশাকরবাবু আপনাকেও জানাই আপনিও খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই নিজের হাতে বাড়ির রান্না খেয়ে খুব খুব ভালো থাকুন। ফোন নিলাম, আমাদের ফেসবুক পেজে চোখ রাখলাম, এবার তো একটা হোয়াটসঅ্যাপ মেসেজ পড়তেই হয়। দেখি আমাদের কোন বন্ধু কি লিখছেন আজকের এই আপনার কথা নিয়ে। আমাদের বন্ধু লিখছেন, কোথা থেকে লিখছেন, হ্যাঁ বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে লিখেছেন, ছন্দে ছন্দে বরাবরের মতোই লিখছেন, সময়ের হয় সাশ্রয়, স্বাদের হয় রদবদল, প্রতিদিন একঘেয়েমি তাই এমন মতবদল, চট জলদি অর্ডার দিলেই দুয়ারে হাজির খাবার, পরিপাটি করে রাঁধা, স্বাদে ভিন্ন চমৎকার। আমরা ছিলাম অভ্যস্ত মায়ের হাতের রান্নায়, গতিময়তার যুগে তাই আজকের পরিস্থিতি ভাবায়, মাঝে মধ্যে একটু আধটু চাই অনলাইনে খাবার, নিয়মিত হলেই কিন্তু স্বাস্থ্যবিধি কাবার, ঘরের তৈরি রান্নার নেই কোনো তুলনা, নিয়মিত অনলাইন খাবার শরীরে সইবে না। বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে লিখেছেন এই মেসেজ। সুমিতা রায় লিখছেন ঢাকুরিয়া থেকে, লিখছেন শুভ সন্ধ্যা দিদি, বাড়ির খাবারের থেকে অনলাইনের খাবার খেতে সুস্বাদু ঠিকই, কিন্তু বাড়ির খাবার স্বাস্থ্যকর, খাঁটি জিনিস দিয়ে ব্যঞ্জন তৈরি হয়, বাড়ির মাছের ঝোল এই ঝোল রেস্টুরেন্টে কোনো দিনই পারবে না, আর রেস্টুরেন্ট পুরনো, বহুদিনের একই তেলে দিনের পর দিন খাবার বানিয়ে সেই খাবার সুস্বাদু তৈরি করছে, রেস্টুরেন্টের খাবার একদিন দুদিন চলে, ডেইলি খেলে তো পেটের দফা রফা, তাই বাড়ির খারাপ খাবার খেতে হলেও সেটাই অভ্যেস করতে হবে, যেটা শরীরের পক্ষেও ভালো। ঢাকুরিয়া থেকে লিখছেন সুমিতা রায়। তার মানে এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি, বেশিরভাগ বন্ধুরাই বলছেন যে বাড়ির খাবার হয়তো অতখানি সুস্বাদু না, কিন্তু তারপরেও বাড়ির খাবার খাওয়াটাই শ্রেয়, তার কারণ শরীর সুস্থ থাকবে। দেখি টেলি

0: আমাদের কোন বন্ধু রয়েছেন এবং তিনি কি বলছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আর একবার বলবেন একটু প্লিজ, বন্ধুরা শুনতে পেলেন না। হ্যাঁ
1: হ্যাঁ, আমি শ্যাওলা পুলিশ থেকে অশোক রক্ত বলছি।
0: বেশ, বলুন।
1: হ্যাঁ দেখুন, অনলাইনের খাবার তো আমরা কোনোদিন খাইনি, আমরা তো নিজেরা রান্না করে খাই। যখন আমার ঘরে কেউ না থাকে তখন আমি নিজে রান্না করি, মানে সে যেমনই রান্না করি ভালো, আমি রান্না ভালো করতে পারি, মানে 15 বছর বয়স থেকে রান্নাই করেছি, এখন করি না। এটা যদি ঘরে কেউ না থাকে, আমার কাছে যদি 5 জনা থাকে, আমি তাদেরকে রান্না করে খাইয়ে দাইয়ে বাসন টাসন ধুয়ে সব কিছু করে দেবো। হ্যাঁ, ও রুটি করা থেকে নিয়ে সব কিছু। হ্যাঁ, তা ওই জন্য অনলাইনে খাবার কোনোদিন খাই নেই, যাতে না খেতে হয় সেই চিন্তাও করি।
0: বাহ, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। অনলাইনে মানে খাবার অর্ডার করে যাতে না খেতে হয়, অনলাইন বলুন বা কোনো হোম ডেলিভারির কথা বলুন, সেই চেষ্টাটা আপনি রীতিমতো ছোটবেলা থেকেই খুব সুন্দরভাবে করে ফেলেছেন, দেখে সত্যিই কিন্তু আমার বেশ ভালো লাগলো। আমরা আবারও টেলিফোনে আসব, তবে তার আগে দেখি আমাদের ফেসবুক পেজের কমেন্ট। সর্বেশ্বর পাল মহেশ থেকে লিখছেন, সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের বিষয় ভাবনার সাথে আমার ঐকমত নেই জানিয়ে বলি, অর্ডার দেওয়া খাবারের মান যাচাই করতে পারলে প্রস্তাবটা ভেবে দেখা যেতে পারে, সেই ব্যবস্থা নেই বলেই ঘরের খাবারের বিকল্প তা হতে পারে না। বেশ, খুব ভালো। শুভ দত্ত লিখছেন দত্তপুকুর থেকে, তিনি লিখছেন, বর্তমান সময়ের একটি একদম রূঢ় বাস্তব চিত্র, সারাদিন ফ্যাক্টরির কাজের প্রবল চাপ সামলে ক্লান্ত হয়ে বাড়ি ফেরার পর সত্যি বলতে কি আর নতুন করে রান্না করার মতো এনার্জি শরীরে থাকে না। তখন মনে হয় ফোনে কয়েকটা বোতাম টিপে পছন্দের কোনো খাবার, যেমন ধরুন একটু চিকেন বা ভালো কিছু, অর্ডার করে দিলেই তো সহজে কাজ মিটে যায়। এই চটজলদি সুবিধার জন্যই মানুষ এখন অনলাইনের দিকেই বেশি ঝুঁকছে। তবে হ্যাঁ, অনলাইন খাবারের যতই সুবিধা থাক না কেন, প্রতিদিন বাইরের খাবার খাওয়া তো আর শরীরের জন্য ভালো নয়। ছুটির দিনে বা খুব ক্লান্ত থাকলে অনলাইনে অর্ডার করাটা ঠিক আছে, কিন্তু বাড়ির রান্না করা টাটকা খাবারের যে স্বাদ আর তৃপ্তি, সেটা কোনো নামি দামি রেস্তোরাঁর খাবারে পাওয়া যায় না। তাই অনলাইনের খাবার হয়তো আমাদের পরিশ্রম বাঁচায়, কিন্তু বাড়ির রান্নার জায়গাটা সে কখনোই নিতে পারবে না। খুব সুন্দর একটি বিষয় আজ আপনি বেছে নিয়েছেন, আপনার অনুষ্ঠান খুব মন দিয়ে শুনছি, ধন্যবাদ আন্তে। শুভ দত্ত দত্তপুকুর থেকে মেসেজ করেছেন। পরের বন্ধুর মেসেজ আমরা পড়ব। দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখছেন সীমা দাস, লিখছেন, শুভ সন্ধ্যা। অনলাইন খাবারের চেয়ে বাড়িতে রান্না করা খাবার খাওয়া অনেক বেশি স্বাস্থ্যকর, সাশ্রয়ী এবং তৃপ্তিদায়ক। নিজের হাতে রান্না করা খাবারে তেল মশলা এবং উপাদানের মান নিজের মতো করে নিয়ন্ত্রণ করা যায়। অনলাইন থেকে খাবার অর্ডার করার চেয়ে বাড়িতে রান্না করা অনেক বেশি সাশ্রয়ী। অপরদিকে রেস্তোরাঁর খাবার কতটা স্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে তা জানার কোনো উপায় থাকে না। পরিশেষে বলা যায়, অনলাইন খাবার অর্ডার করা সহজ এবং তাৎক্ষণিক সুবিধাজনক হতে পারে, কিন্তু নিজের হাতে তৈরি খাবারের স্বাদ ও পুষ্টিগুণ অতুলনীয়। তাই সুস্থ ও সুন্দর জীবনের জন্য ঘরে তৈরি তাজা খাবারের কোনো তুলনা নেই। খুব ভালো থাকবেন আপনি সব সময়। সীমাদি, আপনিও খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা রইল। রমা রায় লিখছেন ভি রোড দাসনগর হাওড়া থেকে, লিখছেন, নমস্কার দিদি ভাই, শুভ সন্ধ্যা। রমাদি, আপনাকেও জানাই শুভ সন্ধ্যা। কর্মব্যস্ত দিনে বা অফিসে দীর্ঘ সময় কাটানোর পর রান্না করার মতো শক্তি বা সময় থাকে না। অনলাইন অর্ডারে কয়েক ক্লিকেই খাবার দোরগোড়ায় পৌঁছে যায়। বাজার করা, সবজি কাটা, মশলা প্রস্তুত করা এবং খাওয়ার পর থালা বাসন পরিষ্কার করার মতো ঝামেলার প্রয়োজন হয় না। ঘরে প্রতিদিনই একই ধরনের খাবার খেয়ে অনেকেই বোর হয়ে যান। অ্যাপের মাধ্যমে বিভিন্ন জনপ্রিয় ক্যাফের, বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যে ভিন্ন স্বাদের এবং ভিন্ন সংস্কৃতির খাবার, সেটা তো ট্রাই করা যেতেই পারে। সেই সাথে লিখছেন, ভালো থাকবেন দিদিভাই, অনেক ধন্যবাদ। রমা রায় ভি রোড দাসনগর হাওড়া 5 থেকে লিখেছেন এই মেসেজ। রমা দিয়া আপনিও খুব ভালো থাকুন। যারা এই মুহূর্তে 100.1 FM গোল্ড টিউন করেছেন তাদের জানাই আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবারতী। আর আজ এমন একটা বিষয় রেখেছি যে বিষয়টা নিয়ে কম বেশি সকলকেই একটু ভাবনা চিন্তা করতে হয়, সেটা হলো খাওয়া দাওয়ার বিষয়টা। আপনি নিজে রেঁধে খান বা বাড়িতে যারা রয়েছেন তারা কেউ রান্না করে দেন সেটাও চলতে পারে, আবার যখন খুব অসুবিধায় পড়লেন হয়তো বা একেবারেই হয়তো রান্না করতে পারেন না কিংবা সময় নেই, শরীর খারাপ, এই রকম কন্ডিশনে গিয়ে অনেকেই কিন্তু অনলাইনে খাবার অর্ডার করেন বিভিন্ন অ্যাপের মাধ্যমে। কোনটা আপনার পছন্দ সেটা নিয়েই আজ আপনার কথা। বাড়িতে নিজে রান্নার থেকে অনলাইন খাবার অর্ডার করা বেশি পছন্দে। তবে হ্যাঁ, এইখানে কিন্তু ছোট্ট করে আমি একটু নিজে রান্নার কথা বলে দিয়েছি। মা রান্না করলেন কি বাবা রান্না করলেন কি স্বামী বা স্ত্রী আপনার সঙ্গী বা সঙ্গিনীটি রান্না করলেন বা বাড়িতে হেল্পিং হ্যান্ড যিনি থাকেন, রান্নার যিনি দিদি হয়তো বা থাকেন তিনি রান্না করলেন, এমনটা কিন্তু বলতে চাইছি না। যখন কেউ নেই বাড়িতে বা হয়তো কারোর পক্ষেই রান্না করা সম্ভব নয়, রান্না করতে গেলে আপনাকেই করতে হবে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি কি করেন দেখি। আমাদের বন্ধু টেলিফোনে রয়েছেন, তিনি কি বলছেন। নমস্কার বন্ধু, কে আছেন সঙ্গে?
2: নমস্কার, আমি অনুরাধা নাথ বলছি। আচ্ছা দেখুন, পুষ্টিগত গুণ আর গুণগত মান এগুলো তো ছেড়ে দিন, ওটা তো
0: একটু আপনাকে ইন্টারাপ্ট করছি, আপনি আপনার রেডিও সেটের ভলিউমটা একটু মিউট করবেন বা সেটা থেকে একটু দূরে গিয়ে কথা বলবেন, নয়তো ফিডব্যাক আসছে। হ্যাঁ,
2: অনেক আমি অন্য আলাদা ঘরে আছি, তাও ঠিক আছে।
0: এবার মোটামুটি ঠিক আছে, বলুন। হ্যাঁ
2: আচ্ছা, তো ওই দুটো পার্ট তো ছেড়ে দিন, ওটা পরীক্ষা নিরীক্ষা করে জানা যাবে। কিন্তু আমি নিজে ভুক্তভোগী এবং নিজে আমার এটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, কেউ এটা সচরাচর, আমি অনেক পিএইচডি মানে সায়েন্সের ভালো ভালো লোক এমনকি ডাক্তার বৈদ্যদেরও দেখেছি, ওরা এই যে এই পার্টটাকে একদম ইগনোর করে, বললেও সেটা ওদের মানে অতটা ধর্তব্যের মধ্যে আনে না। ওরা যে প্যাকেজিং এ ওরা প্যাক করে দেয় আপনাকে, ওটা একেবারে আজকাল আরো খারাপ কোয়ালিটির কালো রঙের প্লাস্টিক ইউজ করে ওরা, কন্টেইনার ওটা হচ্ছে
0: একদমই তাই,
2: রিসাইকেল করা প্লাস্টিক, প্লাস্টিক না, ভার্জিনটাও আপনার ক্ষতিকারক। ওটা ধরুন যদি 50% ক্ষতিকারক, এটা হয়তো 80%, এটাই তফাত। আর ওরা কি করে, আমি এটা নিজে, আমি এখানে নাম তো বলতে পারবো না আপনাদের, কলকাতায় অনেক বড় ওদের বিরিয়ানির চেন আছে, জিরো ও দিয়ে ওদের নাম শুরু, ওকে। আর ওরা হাঁড়িতে কিন্তু বিরিয়ানিটা সার্ভ করে বাড়িতে যখন আপনাকে সার্ভ করবে, কিন্তু রায়তাটা দিয়েছিল তো প্লাস্টিকের কালো রঙের কন্টেনারে, ওতে আমি প্লাস্টিকের কালো স্ট্রিপ পেয়েছি। এবার প্লাস্টিকের যখন কন্টেনার তৈরি হয় ওতে তো স্ট্রিপ মানে ওর রেসিডিউ থাকতেই পারে, ওর পাতলা কোনো অংশ, বুঝতে পারলেন?
0: ওরা একদম একদমই তাই
2: প্যাক করে না, আর না ওগুলো চেক করে। আমি ওদের হেডকোয়ার্টারেও ওদের আমি কল করে ইনফর্ম করেছিলাম, এটা আমি আপনাকে বলছি 2-3 বছর আগেকার ঘটনা।
0: আচ্ছা,
2: আজ পর্যন্ত ওরা তখন আমাকে অ্যাসিওর করেছিল যে আমরা হোয়াইট কন্টেনারে চেঞ্জ করছি, ব্ল্যাক ইউজ করবো না,
0: বার মানে বাদ দেবো আর কি। হ্যাঁ
2: হ্যাঁ, কিন্তু আজ পর্যন্ত ওরা ব্ল্যাকই ইউজ করছে, এবং তাছাড়াও অন্যান্য ব্যাঙ্গালোর বলুন বা অন্যান্য সিটিতে, কিন্তু আমাদের ভারতেরই শহরে কিন্তু অনেক বায়োডিগ্রেডেবল
0: যে জিনিসগুলো রয়েছে, হ্যাঁ
2: বেশি, যেমন কলার পাতা দিয়ে তৈরি হয়, তারপর আখের যে যে
0: মানে যে ছিবড়েটা বেরোচ্ছে সেটা দিয়ে যেটা বানানো হয়, হ্যাঁ সুপুরির খোলা
2: বেরিয়েছে, হ্যাঁ অনেক কিছু বেরিয়েছে। কিন্তু আমাদের এখানে, আমি কলকাতায় আজ পর্যন্ত কোনো মানে ফুড চেইন ভালো ভালো রেস্টুরেন্টেও কিন্তু দেখিনি, ওদের দাম অনেক সব কিছু। আর যদি ওরা প্লাস্টিক কন্টেনারও ইউজ করে না, ওই প্লাস্টিক কন্টেনারের সরি প্লাস্টিক বলছি কাগজের কন্টেনার, তার ভেতরে একটা হালকা পাতলা একেবারে আপনি ওটা বুঝতে পারবেন না, ও প্লাস্টিকের
0: ট্রান্সপারেন্ট একটা প্লাস্টিকের লেয়ার থাকে। হ্যাঁ,
2: আরো আরো পয়জনাস যখন ওর মধ্যে গরম একেবারে ফুটন্ত ওরা প্যাক করে দেয়। বাড়ির সব থেকে কাছে যদি থেকে ওটা ডেলিভারি হয় হাফ এন আওয়ারের কম তো লাগবে না, প্যাকিং হবে আপনার হাতে আসবে, আপনি খুলবেন সার্ভ করবেন, ততক্ষণে তো হাফ এন আওয়ার অ্যাটলিস্ট হয়েই যাবে,
0: মিনিমাম হয়েই যায়, তার বেশি

0: বেশি হয় বরং।
1: হ্যাঁ, তো এটা এটা আপনার মানে ওটা কন্টামিনেশন কত হচ্ছে প্লাস্টিকের, আপনি যদি রান্না করতে বাড়িতে নাও পারেন বা আপনার আপনি জানেন না বা অসুস্থ আছেন, আপনি চিড়ে মুড়ি ফল মূল কলা এগুলো তো খেতেই পারেন।
0: ঠিক,
1: আজকাল হোম ডেলিভারিতে আপনি ফলমূলও আনাতে পারেন, চিড়ে দইও আনাতে পারেন।
0: বেশ, অনলাইনে অর্ডার করলেও সেক্ষেত্রে আমাদের কাছে কিন্তু হেলদি অপশনস রয়েছে, মানে একেবারে ডিরেক্ট খাবারটা যদি আমরা না অর্ডার করে যদি আমরা এই ধরনের কিছু ড্রাই খাবার দাবার, আমি দই অর্ডার করতে পারি, আমি চিড়ে অর্ডার করতে পারি, কলা অর্ডার করতে পারি, যাদের ধরুন মিষ্টি খাওয়ার কোনো সমস্যা নেই তারা মিষ্টি কিছু জিনিস হয়তো অর্ডার করতে পারেন, এই জাতীয় জিনিসগুলো আমরা অর্ডার করে খেতে পারি। এবং সেক্ষেত্রে যেটা দিদি খুব সুন্দর বললেন যে টেস্টের কথা বা সুবিধার কথা, সেটা তো আমরা না হয় ভাবছি, কিন্তু সব থেকে বেশি যেটা আমরা ভাবছি না, একেবারেই যেটা মানে ইগনোর করে যাচ্ছি, সেটা হলো প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার। মানে সবটাই, আপনি শুধু যে খাবারটা খাচ্ছেন সেটা স্বাস্থ্যকর কি অস্বাস্থ্যকর সেটাতে তো আসছি, আমরা যদি কন্টেনারের দিকটাতে তাকাই তাহলেও কিন্তু আমাদের স্বাস্থ্য সচেতন যে মানুষজনেরা আমরা রয়েছি, বা স্বাস্থ্য সচেতন নাই বা হলাম, সামান্য সুস্থতার কথা তো সকলেই আমরা ভাবি, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা একেবারেই গ্রহণযোগ্য হচ্ছে না। যাদের একেবারে উপায় নেই তারা হয়তো ভাবছেন, কিন্তু তবুও এই বিষয়টা নিয়ে আমার মনে হয় আমাদের মতন যারা সাধারণ নাগরিক রয়েছি তাদেরও যেমন ভাবা উচিত, ঠিক সেরকমভাবেই তার পাশাপাশি যারা বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট কর্তৃপক্ষ রয়েছেন, ফুড চেইন যাদের রয়েছে, তাঁরাও যদি বিষয়টা একটু ভাবেন তাহলে বোধহয় খুব ভালো হয়, আমরা সকলেই তাহলে একে অপরের এইভাবে সাহচর্যে ভালো থাকতে পারি। খুব সুন্দর বললেন দিদি, সময়ের অভাবে আপনার সঙ্গে হয়তো আর খুব বেশি সময় কথা কন্টিনিউ করতে পারলাম না, কারণ প্রচুর মেসেজ জমে রয়েছে। দেখি, কমেন্ট করছেন আমাদের ফেসবুক পেজে কাজী আবু জাফর আথরাই বাংলাদেশ থেকে লিখছেন, দুটোই ভালো আমার কাছে, যখন যা পাই হাতের কাছে, বাড়ির কিংবা কেনা খাবার যখন যা পাই করি আহার, জিলিপি আর পাঁপড় ভাজা হোক না সুন্দর হোক না তাজা, কিন্তু সেটা মোটেও ভালো না এটা জানি কিন্তু কজন মানি, অফিস যাব সময় চলে যায়, হাতের কাছে যা পাওয়া যায় এমনিভাবে কাটছে জীবন ভাই, মন্দ ভালো দেখার সময় নাই। বাংলাদেশের আথরাই থেকে লিখছেন কাজী আবু জাফর। পরের বন্ধু কমেন্ট করছেন উত্তম দালাল খরসরাই বেগমপুর হুগলি থেকে লিখছেন, প্রিয় দেবারতী দিদি ভাই, রান্না আমি কোনোদিনই করিনি, এই রে একটুখানি রান্না শিখে নিন, হ্যাঁ, কারণ তা না হলে কিন্তু মুশকিল। দেখি কি লিখছেন, সত্যি বলতে কি দরকার পড়েনি, তবে দরকার পড়লে বুড়ো বয়সে যখন, ও আচ্ছা তাহলে আপনি রান্না করেছেন, তবে দরকার পড়লো বুড়ো বয়সে যখন আমার স্ত্রী স্ট্রোকে আক্রান্ত হয়ে প্যারালিসিস হলো, একা হতে হতে একটা সময় এলো রান্না করে দেওয়ার আর কেউ রইল না, কিনে খেতাম, চলে যাচ্ছিল, রাস্তার খাবার খাবি না এক সময় মা বলতো, কিন্তু সে খাবারও তো কারো না কারো রান্নাঘরে তৈরি হয়, তবুও শরীরটা বিগড়লো, হোম ডেলিভারিও পোষাচ্ছিল না, এর একটাই মানে নিজের খাবার নিজেকে বানাতে হবে, ওর নির্দেশ মতো সেদ্ধ করে একটু সাতলে নিয়ে, এসবে প্রথম প্রথম খুব বিরক্ত হচ্ছিলাম, আমার পক্ষে অসম্ভব, তাও মন শক্ত করে প্রস্তুতি ও প্রক্রিয়া নিখুঁত করে রান্না করলাম, এখন শেষ দুপুরের আলোয় ভাগ করে খাই সবাই মিলে, প্রথম প্রথম অন্যদের মুখে তথা স্ত্রীর মুখে থাকতো বিস্ময়, এখন চোখে মুখে তৃপ্তির আভাস দেখতে পেয়ে নিশ্চিন্ত হয়েছি, তাই হোম ডেলিভারির খাবার আর নইব নইব চ। খুব খুব সুস্থ থেকো দিদি ভাই, লিখছেন উত্তম দালাল খরসরে বেগমপুর হুগলি থেকে। উত্তমবাবু আপনিও খুব ভালো থাকুন, আপনার স্ত্রীকে নিয়ে, আপনার প্রিয়জনদের নিয়ে, প্রিয়জনদের নিজের হাতে রান্না করে খাওয়ানো এটা সত্যি একটা আলাদা তৃপ্তি। আমি বলছি না আপনাকে একেবারে খুব কঠিন কঠোর কোনো রান্না যেগুলোতে প্রচণ্ড ঝঞ্ঝাট সেরকম কিছু রাঁধতে হবে, সাধারণ সিদ্ধ ভাত সেটাও বোধ হয় অনেকখানি তৃপ্তির। আর যারা বাইরে থাকি তারা সেই রান্নাটুকু মিস করি বলেই আরও বেশি করে যেন মনে হয় যে বাড়ির খাবার, মায়ের হাতের রান্না, বাড়িতে হওয়া রোজকার ঘরোয়া রান্না সেটাই বোধহয় খুব টানে। শুভ্রা ভট্টাচার্য লিখছেন চুচুড়া থেকে, লিখছেন আমার জন্য রান্নায় কান্না পায় এ কথাটা ভীষণ রকমের সত্যি হলেও অর্ডার করা রান্না খেতে বা খাওয়াতে একদম মন থেকে সাড়া দেয় না, কারণ আমি মনে করি নিজের হাতে তৈরি খাবার সুস্বাদু কম হলেও তা স্বাস্থ্যকর ও ভালোবাসা মমত্ব দিয়ে গড়া। তাই অনলাইনে অর্ডার করে বা হোম সার্ভিস ডেলিভারি নিয়ে খাবার খাওয়া একদম অপছন্দের, যদিও জীবন জীবিকা বা ব্যস্ততার তাগিদে নিরুপায় হয়ে কখনো সখনো খাবার হোম ডেলিভারি নিতেও হয়, তবে বেশিরভাগ সময় স্বাস্থ্যসম্মত কম সুস্বাদু খাবার নিজ হাতে বানিয়ে খাওয়াটার অভ্যাস বাড়িতে বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাই। লিখেছেন শুভ্রা ভট্টাচার্য চুঁচুড়া থেকে। খুব ভালো লাগলো আপনার মেসেজ পড়ে। আরও এক বন্ধুর কমেন্ট পড়ে নিই, তারপর একটা গানে চলে আসতে হবে। শীষ মোহাম্মদ লিখছেন পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে। তিনি লিখছেন, রান্না করতে কান্না করলে চলবে না কো ভাই, অসময়ে কুটুম এলো কি করব হাই, আমরা থাকি গ্রামে, বন্ধু অনলাইন তো নাই, চটপট ভাত ডাল ডিম ভাজা আলু সিদ্ধ এই চালিয়ে নাও ভাই, জল খাবার তো কিছুই নাই, আছে কেবল মুড়ি, ডিম বেরেস্তা গরম চা নেই কো এদের জুড়ি, সন্ধেবেলায় চিকেন হবে এবং বাসমতি চালের ভাত, এর সঙ্গে দই মিষ্টি করবে বাজিমাত, লাঞ্চ টাইমে এলো কুটুম দেব আমাদের যা আছে, আমরা না হয় মুড়ি চানাচুর এবং যা আছে কাছে, আমাদের গেরস্থ বাড়ি দুমুঠো চাল বেশি রান্না, এই নিয়মটা চলে আসছে, তাই রান্নায় পায় না কান্না। শহরের ব্যাপার আলাদা রকম, অর্ডার করে খাবার গ্রামে বাবু সুযোগ নেই কো এমন করে পাবার, মফস্বলে এখন অনেক হোটেল পাওয়া যায়, বিরিয়ানি 2-3 প্যাকেট কিনে আনে হয়ে যায় সম্মানী, যার যেমন সুযোগ আছে লাগাও তাকে কাজে, কুটুমকে ভাই আদর করার ইচ্ছেটাই আসল যে, অসময়ের কুটুমকে তাই অতিথি বলে, ডাল ভাত যা জোটে তাই দিয়ে সম্মান করা চলে, কি খাবার দিচ্ছি তাকে আন্তরিকতাটাই বড়, যা আছে তাই দিয়ে তাকে বরণ করো। শীষ মোহাম্মদ লিখছেন পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে। সত্যি তো, আমরা কি খাওয়াচ্ছি সেটার থেকে যদি আমরা কিভাবে খাওয়াচ্ছি, কেমনভাবে পরিবেশন করছি, তার মধ্যে আমার যতখানি সম্ভব আন্তরিকতা যদি মেশানো থাকে সেটাই বোধ হয় সবচেয়ে ভালো। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গানের ওপারে আবারও ফিরছি আপনাদের
2: মেসেজ। খাবো খাবো করছে আমার পাগলা মন,

কাটলেট মাংস পোলাও, চপ কাটলেট মাংস পোলাও, আলু বখরার চাটনি বলাও, ফুলকো লুচির সাথে করো মুড়ি ঘন্টের আয়োজন, ফুলকো লুচির সাথে করো মুড়ি ঘন্টের আয়োজন, খাবো খাবো করছে আমার পাগলা মন। তাহলে দিকে নি টোপা টোপা, অরুচি নাই সন্দেশে মোর, অরুচি নাই সন্দেশে, মজা ভাই লাগে যখন পায়েসে মেশে দরবেশে, ভাই পায়েসে মেশে দরবেশে, ভাই পায়েসে মেশে দরবেশে, রসগোল্লার হাড়ি আনো, বলি হাড়ি, রসগোল্লার হাড়ি আনো, সেই রসে হইনি মগন, ওই আহা সেই

আমার পেটের মধ্যে বাবাকে জ্বলছে আগুন, ওরে বাপে বাপ, নিভবে না বাবা দমকলে। এটা খাবো না ওটা খাবো, না না সেটা খাবো, না না এটা খাবো, কি খাই কি খাই, ভাঙা খাই, গোটা খাই, মাছ খাই, ডিম খাই, ঝাল খাই, নিম খাই, খাই খাই খাই খাই খাই খাই খাই, আরে খাই খাই খাই খাই খাই খাই খাই, খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো রে, খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো রে, লুচি পুরি ঝুড়ি ঝুড়ি ছানা বড়া গোটা কুড়ি খাবো রে, টক টক ঝাল ঝাল নুন নুন মোগলাই খাবো রে, আরে যত পাই তত খাই, ধরে ধরে মাথা খাই, আরো পেলে আরো খাই, খাবো রে, হাতি খাই, ঘোড়া খাই, উট খাই, ভাড়া খাই, রাজা খাই, প্রজা খাই, খাবো রে, মাথা জিম জিম ভাই, ভেবে হিম সিম খাই, গোটা দুনিয়াটা ভাই, খাবো রে। এ জ্বালা বুঝবে না ভাই, ভুগছে যারা বাবা অম্বলে, এই একজনের

আমাদের বন্ধু এরকম বেশ কিছু খাবার দাবারের কথা কিন্তু লিখেছেন। তিনি লিখছেন যে এই খাবারগুলোর স্বাদ কি কখনো কোনো রেস্টুরেন্ট দিতে পারে। তারক লিখছেন কুলপি থেকে ঘরের রান্নাই ভালো, বাটা পার্শে খয়রা এইসব মাছের ভাজার টেস্ট বাইরের কেউ দিতে পারে না, সত্যি তাই এই স্বাদ কিন্তু আমরা বাইরে পেতে পারি না। পরের বন্ধুর মেসেজ পড়ব, লিখছেন বাবাই সিংহ বারাসাত থেকে। তিনি লিখেছেন আজকের বিষয় নিয়ে আমি একটা অন্য দিক তুলে ধরতে চাই। আজকাল আমাদের জীবনের একটা অদ্ভুত অলসতা গ্রাস করেছে, হাতের মুঠো স্মার্টফোন আর কয়েকটা ক্লিকেই খাবার চলে আসছে বলে মানুষ এখন একটু কষ্ট করে রান্নাঘরে যেতেই চাইছেন। হ্যাঁ, এই কথাটা কিছুটা ঠিকই বলছেন দাদা, অনেকেই আমরা এইভাবে ভাবি। আমার মনে হয় এই অনলাইন অর্ডারের চক্করে আমরা আসলে নিজেদের স্বাস্থ্য আর পকেটের টাকা দুটোই নষ্ট করছি। হ্যাঁ, হয়তো এতে সময় বাঁচে, কিন্তু প্রতিদিন বাইরের অতিরিক্ত তেল মশলা দেওয়া খাবার খেয়ে আমরা নিজেদের কত বড় ক্ষতি করছি সেটা কেউ ভাবছে না। তাছাড়া বাড়িতে নিজে হাতে রান্না করে পরিবারের সবাইকে একসাথে খাওয়ানোর মধ্যে যে একটা আবেগ আর আনন্দ জড়িয়ে থাকে, কোনো অ্যাপ থেকে অর্ডার করা খাবারে সেই ভালোবাসাটা কখনোই পাওয়া যায় না। শুধুমাত্র সুবিধা আর সাময়িক শখের বশবর্তী হয়ে আমরা যেন আমাদের সুস্থ ও সুন্দর খাদ্যাভ্যাসটাই হারিয়ে ফেলছি। বারাসাত থেকে লিখেছেন বাবাই সিংহ, খুব সুন্দর লিখেছেন। পরের বন্ধু লিখছেন প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে। অনলাইনে অর্ডার খাবার বেশি পছন্দের হয়, এমন খাবার খেলে থাকে অনেক ভয়। স্বাদের কথা ভাবতে গেলে শরীর মানে না, পরিচ্ছন্ন তেলবিহীন খাদ্য অনলাইনে আসে না। রুচিকর খাবার খেয়ে অসুস্থ হওয়ার চেয়ে সুস্থ থাকা ভালো, বাড়ির তৈরি খাবার খেয়ে রইল পড়ে অসুস্থ আর সময় না পাওয়া সঠিক হবে অনলাইনে অর্ডার নয় সেদ্ধ খাওয়া। ঠিক তাই, এমনটাই লিখছেন আমাদের বন্ধু। পরের বন্ধুর মেসেজ দেখি তিনি কে লিখছেন। মোহাম্মদ সবেদ আলী বিশ্বাস চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে লিখেছেন। ব্যস্ত নগরীর ক্লান্ত বিকেলে চুলোর আগুন জ্বালানোর চেয়ে অনলাইনে খাবার অর্ডার করাই আজ অনেকের প্রিয় আশ্রয়। মুঠোফোনের এই এক স্পর্শে দূর শহরের সুস্বাদু পদ ঘরের দরজায় এসে কড়া নাড়ে। সময়ের সাশ্রয় এবং নানাবিধ পদের সহজ প্রাপ্তি এই পছন্দকে আরও দৃঢ় করে তোলে। রান্নাঘরের ধোয়া কাটাকুটি দীর্ঘ প্রস্তুতির বদলে মেলে অবসরের কিছু নির্মল মুহূর্ত। পরিবারের সঙ্গে গল্পে বইয়ের পাতায় কিংবা নীরব বিশ্রামে তখন সময়টুকু আরও মধুর হয়ে ওঠে। তবু ঘরের রান্নার স্নেহমাখা স্বাদ অমূল্য, অনলাইনে খাবার ব্যস্ততার দিনে এনে দেয় সহজতার পরশ। এই কারণেই আধুনিক জীবনের তাড়নায় অনেকের কাছে নিজে রান্নার চেয়ে অনলাইনে খাবার অর্ডার করাই অধিক পছন্দের হয়ে উঠেছে। শুভেচ্ছা দে মোহাম্মদ সবেদ আলী বিশ্বাস চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ। পরের বন্ধু দেখি কি লিখছেন। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে লিখছেন, প্রিয় আপনার কথা, অনলাইনে খাবার অর্ডার করে নতুন কিছু খাই তাই বেশ আনন্দ পাই। অনলাইনের খাবার বাঁচায় সময় শ্রম, সেই আনন্দে নাচে মোর মন। মাঝে মাঝে তাই অনলাইনে ফিশ ফ্রাই খাই, খুশি আর সুখ পাই। অনিমেষ ভট্টাচার্য লিখছেন বেহালা থেকে। পরের বন্ধু মেসেজ করেছেন সৌভিক সরকার কসবাহালদু থেকে, লিখছেন আজকাল অনেকের কাছেই বাড়িতে নিজে রান্না করার চেয়ে অনলাইনে খাবার অর্ডার করা বেশি পছন্দের হয়ে উঠেছে, কারণ এতে সময় ও পরিশ্রম দুটোই বাঁচে। ব্যস্ত জীবনে কয়েক মিনিটের মধ্যেই পছন্দের রেস্তোরাঁর নানা ধরনের খাবার বাড়ির দরজায় পৌঁছে যায়। নতুন নতুন স্বাদ, নানা রকমের অফার এবং সহজ পেমেন্টের ব্যবস্থা মানুষকে অনলাইন খাবারের দিকে আরও আকৃষ্ট করছে। তবে নিয়মিত অনলাইনের খাবারের ওপর নির্ভর না করে স্বাস্থ্য ভালো রাখতে বাড়িতে রান্না করা খাবার খাওয়াও গুরুত্বপূর্ণ। তাই সুবিধার জন্য অনলাইন খাবার ভালো হলেও স্বাস্থ্য ও পুষ্টির কথা মাথায় রেখে দুটির মধ্যে ভারসাম্য বজায় রাখাই সবচেয়ে ভালো। কসবাহালদু থেকে লিখেছে সৌভিক সরকার। পরের বন্ধুর মেসেজ লিখছেন বন্ধুরা আমার পছন্দের খাবার জিজ্ঞাসা করছেন। দেখুন, যখন একেবারে পাগল পাগল অবস্থায় তখন বাইরের খাবার ভালো লাগে ঠিকই, কিন্তু তবুও মাঝে মধ্যে মনে হয় ওই বাড়ির সিদ্ধ ভাত খাবো, সেটাই ভালো। গোপাল মান্না লিখছেন উলুবেড়িয়া গরুহাটা তেঁতুলতলা থেকে, লিখছেন অনলাইনে খাবার অর্ডার দেওয়া খাবার খাওয়া থেকে নিজের ঘরে তৈরি খাবার খাওয়া যথেষ্ট ভালো, কারণ খাবার খাওয়ার আগে অনলাইনে খাবার সম্বন্ধে চিন্তা করতে হবে, সেটা সব দিক থেকে ঠিক আছে কি? খুব ভালো। সুভাষ চক্রবর্তী লিখছেন উত্তর বাওয়ালি থেকে, তিনি লিখেছেন মানুষ অবস্থার দাস, যখন যেমন তখন তেমন আমরা করে থাকি। বাড়িতে নিজেদের রান্না করা খাবার খাওয়ারই কথা, তবে পরিস্থিতি যদি এমন হয় বাড়িতে খাবার তৈরি করা যাবে না, সেক্ষেত্রে অনলাইনে অর্ডার করা খাবার খাওয়া ছাড়া অন্য উপায়

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক, রবিবারের বৈঠক 100.1 এফএম গোল্ডে।
2: রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে রয়েছে দেবারতী। স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে 9:31 হয়ে 10 সেকেন্ড। আপনি রয়েছেন 100.1 এফএম গোল্ডে। রবিবারের বৈঠক মানে রবিবার রাতে আপনাদের সঙ্গে একটা জমজমাটি আড্ডা, আর সেই আড্ডায় উঠে আসে নানান বিষয়বস্তু। সেই আড্ডায় আপনাদের সঙ্গে SMS-এর মাধ্যমে কথা হয়, কথা হয় ফোনের মাধ্যমে, আজকেও তার ব্যতিক্রম নয়। আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903050992 নাম্বারে, SMS-ও করতে পারেন, আর টেলিফোন করতে পারেন 2248-8085 এই নম্বরে। তবে কী নিয়ে আড্ডা দেব, যদিও আড্ডার আলাদা করে যে কোনো বিষয়বস্তু হয় বা এই ধরনেরই কথা বলতে হবে এরকম কোনো বিধিনিষেধ থাকে বলে আমি মনে করি না, তবু একটা বিষয় নিয়ে কদিন ধরে আমার না খুব মনে হচ্ছে, মানে বলা যেতে পারে খুব মনের মধ্যে ভাবনাটা চলে আসছে, তো সেই বিষয়টাই ভাবলাম আজ আপনাদের জন্যও রাখি, দেখি আপনারা কি বলেন। আমার মনের অনুভূতিগুলো বা আপনাদের মনের অনুভূতিগুলো একে অপরের সঙ্গে ঠিক কতখানি মিলে যায়, সেই ভাবনা থেকেই আজকে ভাবলাম আমাদের প্রত্যেকের জীবন থেকে এমন অনেক সম্পর্ক রয়েছে যেগুলো হারিয়ে গেছে। তাকে যে পুরোপুরি আমরা হারিয়ে ফেলেছি, মানে আমি বলতে চাইছি তিনি আর ইহজগতে নেই এমনটা হয়তো নাও হতে পারে, বিশেষ কারণে আমরা হয়তো সেই মানুষটির সঙ্গে যে সম্পর্কটা একটা সময় বর্তমান ছিল সেখান থেকে অনেকখানি দূরে চলে এসেছি। তিনি হতে পারেন আপনার কোনো পুরনো বন্ধু, তিনি হতে পারেন আপনার কোনো সহকর্মী, বা হয়তো ছোটবেলায় কোনো একটা জায়গায় আপনি থাকতেন, হয়তো বা ভাড়াই থাকতেন, বা তিনিও হয়তো আপনার প্রতিবেশী হিসেবে থাকতেন, হয়তো ভাড়া বাড়িতেই টেম্পোরারিলি, সেখান থেকে কোথাও নিজেরা পরবর্তীতে অন্য জায়গায় চলে যাওয়ার পর হয়তো আর সেই যোগাযোগটা থাকলো না। যদিও বর্তমানে ফেসবুকের যুগ বা সোশ্যাল মিডিয়ায়

বিভিন্ন জায়গা রয়েছে, ফেসবুক হোয়াটসঅ্যাপ তো রয়েইছে, সেই সাথে টেলিফোনের মাধ্যমেও আপনি যোগাযোগ রাখতে পারেন, কিন্তু কোথাও যেন তারটা কেটে যায়, সেই সুতোটা ছিঁড়ে যায় এমনটাই মনে হয়। এরকম কোনো সম্পর্কের কথা আজ আপনি তুলে ধরবেন আমাদের এই রবিবারের বৈঠকে। 2248 8085 এবং সেই সাথে আমাদের SMS বা হোয়াটসঅ্যাপের যে নাম্বারটি রয়েছে 9903055992, এই নাম্বারে SMS বা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও জানাতে পারেন এমন কোনো মানুষের কথা, এমন কোনো সম্পর্কের কথা যাকে আপনি মিস করেন, বা হয়তো তিনি আপনার জীবনে আগের মতনই রয়েছেন কিন্তু তবুও কোথাও যেন একটা ছন্দপতন হয়েছে, যে তারে বাধা থাকে সম্পর্কগুলো সেই তারটা কোথাও যেন কেটে গিয়েছে। আছে নাকি এমন সম্পর্কের গল্প, এমন সম্পর্কের বিভিন্ন মানুষ আপনার জীবনে? তাহলে তাদের কথা জানাতে পারেন আজ দেবারতীকে। একটা গানের ওপরে ফিরে এসে আপনাদের মেসেজ, আপনাদের কমেন্ট সব পড়ব, টেলিফোনও নেব। এই মুহূর্তে গানে গানে হেমন্ত মুখোপাধ্যায়।

0: এমন কিছু মানুষ আমাদের জীবনে থাকেন যারা এলে সত্যি মনে হয় যেন অনেক দিনের পর বৃষ্টি এলো। তো আপাতত সেই রকম মানুষদের প্রত্যাশায় আমি বসে রয়েছি, অর্থাৎ আপনাদের প্রত্যাশায় আমি বসে রয়েছি। আমাদের শ্রোতা বন্ধু কিন্তু সেই রকমভাবেই চলেও এসেছেন। দেখি কে চলে এসেছেন। নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন?
1: দিদি
0: নমস্কার,
1: বেলগোড়া থেকে লক্ষ্মীদা বলছি।
0: বলুন
1: দিদি, আমার মেজ মামা, আমার মাসি, আরো অনেকে আছে,

0: এই দুটো বললাম, আমার মাসি হঠাৎ চলে গেল, আমার মামাও চলে গেল, তারা খুব ভালো মানুষ। তাই বললাম যে পৃথিবীতে বোধহয় ভালো মানুষ বোধহয় থাকে না পৃথিবীতে দিদি।
1: সত্যি তাই,
0: সত্যি দিদি, কি বলবো দিদি, তাদের স্মৃতি আমার ঘরে কত জিনিস আমাকে দিয়েছে, আমার মাসি মেজমামা কত জিনিস, কিন্তু যখনই জিনিসটা ধরি না তাদের মুখটা যেন ভেসে ওঠে, তার ব্যবহার এত ভালো দিদি ভুলতেই পারি না। আজকে 4-5 বছর হয়ে গেছে, তারা চলে গেছে, কিন্তু তাদের ভুলতে পারছি না দিদি।
1: না না, আপনি ভুলবেন কেন, আপনার কথা শুনে সত্যিই খুব ভালো লাগলো। অবশ্যই এই সমস্ত কাছের মানুষদের আমরা যেন কোনো দিন ভুলে না যাই, সেটাই আমাদের সকলের প্রচেষ্টা হোক। খুব সুন্দর বললেন আপনি, খুব ভালো লাগলো। এভাবেই আমাদের বন্ধুরা আমাদের সঙ্গে জুড়ে থাকেন। 03322488085 টেলিফোন নাম্বারটি জানিয়ে দিলাম, এবং সেই সাথে আরও একবার হোয়াটসঅ্যাপ ও SMS এর নাম্বারটি জানিয়ে দিই, 9903059992। এই নাম্বারে SMS বা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনারা জানাতে পারেন আপনাদের যে মনের কথা, অর্থাৎ যে সম্পর্কগুলোকে আমরা হারিয়ে ফেলেছি আমাদের জীবন থেকে, সেই সম্পর্কের কথা। হতে পারে তিনি সশরীরে আর এই পৃথিবীতে নেই, বা হয়তো তিনি সশরীরে বহাল তবিয়তে বেঁচে পড়তে রয়েছেন, কিন্তু কোথাও যোগাযোগের যে মাধ্যমটা বা যোগাযোগের যে একটা চাহিদা, তার সম্পর্কে কিছু জানা শোনার আগ্রহ, সে কেমন আছে জানার চিন্তা, সেগুলো থেকে হয়তো বা যে কোনো কারণেই আমরা সরে এসেছি। সেই সমস্ত মানুষদেরকে আমরা আরও একটু মনে করার চেষ্টা করব আজকের এই অনুষ্ঠানে। আমাদের মধ্যে আবারও টেলিফোন চলে এসেছে, দেখি কে রয়েছেন সঙ্গে এবং কোথা থেকে বলছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো,
2: নমস্কার দিদিভাই।
1: হ্যাঁ বলুন।
2: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুধ থেকে প্রবীর কুমার মণ্ডল।
1: বলুন প্রবীর বাবু।
2: দিদিভাই শুভ সন্ধ্যা। দিদিভাই
1: শুভ সন্ধ্যা আপনাকেও। কেমন আছেন আপনি?
2: খুব ভালো আছি দিদিভাই, আপনি কিরকম আছেন?
1: আমিও ভালো আছি বেশ।
2: দিদিভাই দেখুন, আমার আপনজন দেখুন, যখন আমার বাবা মারা গেল, উনি আমাকে ছেড়ে চলে গেলেন, তার একটা মানে দুঃখ। তারপরেই পরে পরেই আমার শ্বশুর মশাই, যে আমার হিতাকাঙ্ক্ষী এবং বাবা তো আছেই তার সাথে, শ্বশুর মশাইও আমাকে খুব হেল্প করেছেন, তিনিও হঠাৎ স্ট্রোকে মারা গেলেন। তো সেই একটা দুঃখ দিদিভাই। এখন দুই মাকে নিয়ে আমি চলছি, হ্যাঁ, তাদেরকে রক্ষণাবেক্ষণ করছি এবং সাথে নিয়ে চলছি, এই একটা মানে ভালোবাসা। হ্যাঁ, কিন্তু আর এক বন্ধু ছিল, সেও আমার বিষ খেয়ে মারা গেল, তার একটা দুঃখ দিদিভাই। এই দুঃখগুলো মানে মেনে নেওয়া যায় না দিদিভাই, কারণ তারা তো আমার হিতাকাঙ্ক্ষী ছিল এবং সঙ্গে ছিল। তো সেই জায়গা থেকে দিদিভাই আমি চাই যে তারা আজকে হয়তো ভগবানের কাছে চলে গেছেন, তাদের আত্মা যেন শান্তি পায়, এই কামনাটা করি দিদিভাই, যে তারা শান্তিতে থাকুক। হ্যাঁ, আমাদেরকে ওই ওখান থেকে আর কি আশীর্বাদ দিক, যে তাদের মতন আমরা আমি হতে পারি। হ্যাঁ, এইটুকু বললাম দিদিভাই, ভালো থাকবেন।
1: অসংখ্য ধন্যবাদ আপনাকে, নমস্কার। আপনিও খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই যাদের উদ্দেশ্যে আপনি আপনার এই প্রার্থনা জানালেন পরম করুণাময় ঈশ্বরের কাছে, নিশ্চয়ই তারা যেখানেই থাকুন অবশ্যই ভালো থাকবেন। আর আপনার সঙ্গে তাদের এই যে সম্পর্ক, তাদের যে তাদের সঙ্গে আপনার যে একটা সুমধুর স্মৃতি, সেই সবটা জেনে সত্যিই মনে হলো যে এরকমটা আমাদের প্রত্যেকের জীবনেই হয় বটে, আমরা কোনো না কোনো মানুষকে এভাবেই হারিয়ে ফেলি, কিন্তু তবুও তার মধ্যেও যদি যথাসম্ভব আমাদের কাছের মানুষগুলোর, প্রিয় মানুষগুলোর সাথে যতখানি বেশি দিন, বেশি সময়, বেশি মুহূর্ত কাটানো সম্ভব, ততটা কাটাতে যদি পারতাম তাহলে বোধহয় খুব ভালো হতো। আবারও একটা গানে ফিরে যাব, তারপর ফিরছি আপনাদের মেসেজ নিয়ে। এই মুহূর্তে গানে গানে সন্ধ্যা মুখোপাধ্যায়। আর অনেক বন্ধুরা আমাকে ছোট্ট একটু আবদার বা অনুরোধ জানিয়েছিলেন যে আবারও একটু পুরনো দিনের গান শোনার জন্য, তাই আজ পুরনো দিনের গান সাজিয়ে রেখেছি আপনাদের জন্য।

0: সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনতে শুনতে আমাদের মধ্যে আবারও চলে এসেছেন বন্ধু। শুনে নেব কে বলছেন, কোথা থেকে বলছেন। নমস্কার। হ্যালো
1: হ্যালো
0: হ্যালো কোনোভাবে লাইনটি কেটে গেল। নিশ্চয়ই তিনি আবারও আসবেন, তবে তার অপেক্ষাতে নিশ্চয়ই আমরা থাকবো। দেখে নিয়ে আমাদের কোন বন্ধু মেসেজ করছেন। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় মেসেজ করছেন এবং তিনি মেসেজে লিখেছেন, শুভ সন্ধ্যা দিদি ভাই, আমরা এক বাড়িতে কতজনের বাস ছিল, এখন তাদের মধ্যে অর্ধেক মানুষই আজ আর কেউ নেই, কেউ কেউ আছে। যারা নেই তাদেরকে বড় বেশি মিস করছি। আমার সবার সাথে বেশি দিন কোনো সম্পর্কই টিকে থাকে না, কিন্তু আমি সকলকে নিয়েই থাকতে চেয়েছিলাম। সব আশা তো পূর্ণ হয় না, তাই সব অধুরাই থেকে যায়। ঢাকুরিয়া থেকে লিখছেন সুমিতা রায়। এভাবেও কিন্তু আমরা

রিয়েলাইজ করি না, মাঝে মধ্যে মনে হয় যে আমি তো সবাইকে নিয়েই চলতে চাই, কিন্তু কেন আমার সঙ্গে কেউ থাকে না, কি আমার দোষ? তবে এটা অনেকেই আমরা ভাবি না, মনে করি আমি সব সময় ঠিক, অন্যদেরই হয়তো বা ত্রুটি রয়েছে, যে কারণে আমার সঙ্গে বিভিন্ন মানুষের সম্পর্ক ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। সূর্যর ঘড়ির কাঁটা বলছে 9:48 হয়ে 44 সেকেন্ড। আপনি টিউন করেছেন 100.1 FM গোল্ড। দেবারতি রয়েছি আজ আপনাদের সঙ্গে, আর সেই সাথে যেটা হচ্ছে সেটা হলো আপনারা টেলিফোনে আসছেন, হোয়াটসঅ্যাপে আসছেন, জীবন থেকে হারিয়ে যাওয়া সম্পর্ক এই নিয়েই আপনারা কথা বলছেন। পরের বন্ধুর মেসেজ, হৈমন্তী লিখছেন কানপুর থেকে, লিখছেন, আমার বান্ধবী কল্যাণী গত 12 বছরে আমার সাথে কোনো যোগাযোগ করেনি। আমি তার সাথে যোগাযোগের চেষ্টা করেছিলাম, কিন্তু সে আমার ফোন ধরা বন্ধ করে দেয়। আমরা বিশ্ববিদ্যালয়ে একসাথে পড়তাম এবং একে অপরের সাথে আমাদের গভীরতম গোপন কথা ভাগ করে নিতাম। আমরা দুজনেই তালাত মাহমুদের ভক্ত ছিলাম এবং তাঁর গান নিয়ে আলোচনা করে অনেক আনন্দ ঘন সময় কাটিয়েছি। আমি এখনও তাকে খুব মিস করি এবং জানি না কেন সে আমার জীবন থেকে চলে গেল। কানপুর থেকে লিখছেন হৈমন্তী, আপনার বন্ধুকে তো ফেরাতে আমি পারবো না, তবে তালাত মাহমুদের একটা গান কিন্তু আমি আজকে ঠিক করে রেখেছিলাম আপনাদেরকে শোনাবো বলে। এই মুহূর্তে সে গানই রইল হৈমন্তীদের জন্য। হয়তো সে গান শুনতে শুনতে একটু হলেও তার মনটা ভালো হয়ে উঠবে।

0: রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক। রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে।
1: রবিবারের বৈঠকে দেবরতে রয়েছি আজ আপনাদের সঙ্গে স্টুডিওতে, আর আপনারা কথা বলছেন জীবন থেকে হারিয়ে যাওয়া

যে বন্ধুর মেসেজ পড়বো, লিখছেন কলকাতা থেকে শুভ দত্ত। তিনি লিখছেন, আজ আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি আমার জীবনের একটা না পাওয়া ভালোবাসার গল্প শেয়ার করতে চাই। আমি একজনকে খুব ভালোবেসেছিলাম, কিন্তু সে আজ আমার জীবনে নেই। তার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। তার সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল ফেসবুকে। আমি থাকি কলকাতায় আর সে থাকতো ধূপগুড়িতে। আমাদের এই লং ডিস্টেন্স রিলেশনশিপে আমি তাকে এতটাই বিশ্বাস করেছিলাম যে অনেকটা পথ পাড়ি দিয়ে আমি তার সাথে দেখা করতেও গিয়েছিলাম। আমরা একসাথে বেশ কিছুটা সুন্দর সময়ও কাটিয়েছিলাম। আমি সত্যিই ভেবেছিলাম আমাদের এই সম্পর্কটা হয়তো সুন্দর একটা পরিণতি পাবে। কিন্তু আমার সব স্বপ্ন ভেঙে যায় যখন আমি দেখা করে ফিরে আসার পর তার এক বান্ধবী আমাকে জানায় যে সে আসলে আমাকে ভালোবাসেনি, শুধু আমার সাথে টাইম পাস করছিল। আমি দূরত্বের বাধা বা অন্য কিছুর কথা না ভেবে তাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম, কিন্তু আমার সেই বিশ্বাসের কোনো মর্যাদা সে রাখল না। আজ হয়তো সে তার নতুন জীবনে সুখী, কিন্তু আমার বুক থেকে ওই কষ্টটা আজও যায়নি। কাউকে এত সহজে বিশ্বাস করাটা হয়তো আমারই ভুল ছিল। আপনার অনুষ্ঠান নিয়মিত আমি শুনি, তাই আজ নিজের মনের এই চাপা কষ্টটা আপনাদের সাথে ভাগ করে নিলাম। ধন্যবাদ আন্তে শুভ দত্ত। অবশ্যই এভাবেই আপনারা আপনাদের নিজের কথা, মনের কথা সবটুকু আমাদের সবার সঙ্গে ভাগ করে নিন, আর আমরা যেন সেই জায়গাটুকু আপনাদের দিতে পারি যেখানে আপনারা আপনাদের মনের কথা, আপনাদের মনের কষ্ট, আনন্দ, ভালো লাগা, খারাপ লাগা সবটা নির্দ্বিধায় আমাদের সবার সঙ্গে ভাগ করে নিতে পারেন। স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে 9টা বেজে এই 56 মিনিট হয়ে গেল। আজ রবিবারের বৈঠক নিয়ে রয়েছি দেবারতী। এই মুহূর্তে পিন্টু ভট্টাচার্যের এই গান শুনতে শুনতে আমরা চলে যাব সংবাদ বিরতিতে। ফিরছি আবারও ঠিক 10টা বেজে 10 মিনিটে।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভিয়েতনামের ফুকো দ্বীপে স্পিডবোট দুর্ঘটনায় নিহত ভারতীয় পর্যটকের দেহ হোচিমিন সিটিতে নিয়ে যাওয়া হয়েছে, এরপর ভারতে নিয়ে আসা হবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে নিরাপদে নৌযান চলাচলের জন্য হরমুজ প্রণালী খোলা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র আজ সকালে আবার ইরানের ওপর বিমান হামলা শুরু করেছে। ভারত ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ GFX গ্যালাক্সির ওপর হামলার নিন্দা করেছে। উদ্ধার কাজে সহায়তার জন্য ওমানের প্রশংসা করেছে ভারত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদে 405 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন 2026 আগামীকাল থেকে রাজ্যে কার্যকর হচ্ছে। কাতারের প্রাক্তন আমিরের প্রয়াণে ভারতে আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ ইতালির জানিক সিনার জার্মানির আলেকজান্ডার জেরেভের মধ্যে খেলা চলছে। মহিলাদের ডাবলসের ফাইনালে চীনের গুয়ো হান্নু ও ফরাসি ক্রিস্টিনা ম্লাদেনোভিচ জুটি খেতাব জয় করেছে। আছে বিস্তারিত খবরে। ভিয়েতনামের ফুকো দ্বীপে পর্যটকদের জলযান দুর্ঘটনায় যে 15 জন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন তাদের মরদেহ হোচিমিন সিটিতে নিয়ে আসা হয়েছে। ভিয়েতনামের ভারতীয় দূতাবাস জানিয়েছে প্রয়োজনীয় কাজকর্মের পর দেহগুলি ভারতে নিয়ে আসা হবে। দ্রুত একাজ সম্পন্ন করতে দূতাবাসের কর্মীরা ভিয়েতনামি কর্তৃপক্ষের সঙ্গে দিন রাত কাজ করে চলেছেন। দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে উদ্ধার হওয়া 17 জন ভারতীয় পর্যটকের মধ্যে 16 জন এখন দেশের পথে, একজন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। আচমকা ঢেউয়ের ধাক্কায় 4 জন ক্রু সদস্য সহ 36 জন পর্যটক নিয়ে জলযানটি ডুবে যায়। 21 জনকে উদ্ধার করা হয়। 2 জন মহিলা সহ 15 জন পর্যটক এই দুর্ঘটনায় প্রাণ হারান। নিহতদের মধ্যে 10 জন তামিলনাড়ু, 3 জন অন্ধ্রপ্রদেশের এবং 2 জন কেরালার। ভিয়েতনামের প্রধানমন্ত্রী লি মিন হুং এই দুর্ঘটনা তদন্তের নির্দেশ দিয়ে কারা এর জন্য দায়ী তা খুঁজে বের করতে বলেছেন। ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখার কথা ঘোষণা করলেও মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে আইন মেনে চলাচলের জন্য সকল জলযানের ক্ষেত্রেই হরমুজ প্রণালী খোলা রয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাংবাদিক বৈঠকের পরই সেন্ট্রাল কমান্ডের এই বিবৃতি। সেন্ট্রাল কমান্ড জোর দিয়ে বলেছে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ইরানের হাতে আর নেই। 800-র ওপর তেলবাহী জাহাজ ওই প্রণালী দিয়ে গত 2 মাসে চলাচল করেছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আজ আবার নতুন করে ইরানের ওপর বিমান হামলা শুরু করেছে। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজের ইরানেরও আক্রমণের পর তারা এই বিমান হামলা শুরু করে। এই হামলার পরে জাহাজটিতে আগুন ধরে যায়। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ইরানের প্রায় 140টি সামরিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র ড্রোনের সাহায্যে এই আক্রমণের কেন্দ্রগুলির যথেষ্ট ক্ষতি হয়েছে। অন্যদিকে ইরানের জবাবে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, বাহরিনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে তাদের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখা হয়েছে। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ GFX গ্যালাক্সির ওপর হামলার নিন্দা করেছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রক থেকে জানানো হয়েছে জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাগরিকের 10 জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে, এক ভারতীয়র খোঁজ পাওয়া যাচ্ছে না। মন্ত্রক আরও জানিয়েছে ওমানে ভারতীয় দূতাবাস পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রেখেছে এবং উদ্ধার কাজ অব্যাহত রেখেছে। এদিকে ভারত উদ্ধার কাজে সহায়তা করার জন্য ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। বিদেশ মন্ত্রক বলেছে ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বৃদ্ধি পাওয়ায় নতুন

0: কেন্দ্রে উদ্বেগ প্রকাশ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদ পুর নিগমের 405 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। তিনি এই উপলক্ষে এক পের মাকে নাম কর্মসূচির সূচনা করেন। শ্রী শাহ তার গান্ধীনগর লোকসভা কেন্দ্রের 1,25,00,000 বেশি চারাগাছ রোপণ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এক জনসভায় বলেন, 2029 সাধারণ নির্বাচনের আগে এই অঞ্চলের 20% সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের জন্য নাগরিকদের কাছে আহ্বানও জানান তিনি। এছাড়া গুজরাটের গান্ধীনগরে এগ্রিকালচারাল প্রোডিউস মার্কেট কমিটি APMC-র অমৃত মহোৎসব উপলক্ষে কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আগামীকাল নতুন সবজি উৎপাদন ক্ষেত্রের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রকের তথ্য অনুযায়ী এই অনুষ্ঠানে শ্রী শাহ এক পের মাকে নাম প্রকল্পের অধীনে চারাগাছ রোপণ করবেন এবং APMC-র অমৃত মহোৎসব উপলক্ষে একটি স্মারক প্রকাশনার আনুষ্ঠানিক উন্মোচন করবেন। এই অনুষ্ঠানে শ্রী শাহ দহেগম APMC বোর্ডের সদস্যদের সঙ্গেও মত বিনিময় করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন 2026 আগামীকাল থেকে রাজ্যে কার্যকর হচ্ছে। গত 29 জুন রাজ্য বিধানসভায় ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 পাশ হয়। রাজ্যপাল আরএন রবির সম্মতি মেলায় বিলটি এখন আইনে পরিণত হয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখা এবং গুরুতর অপরাধমূলক কার্যকলাপ রুখতেই এই আইন। এই আইনে কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজে জড়িত থাকলে বা ভবিষ্যতে এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারির সংস্থান রয়েছে। তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত DIG পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। সাধারণভাবে আটক করার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ জানিয়ে নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে। তবে জনশৃঙ্খলা, অভ্যন্তরীণ নিরাপত্তা বা জনস্বার্থের প্রশ্নে জরুরি পরিস্থিতি তৈরি হলে প্রশাসন তাৎক্ষণিকভাবে আটক করার নির্দেশ দিতে পারবে। যদিও এক্ষেত্রে 15 দিনের মধ্যে রাজ্য সরকারের অনুমোদন না পেলে তা কার্যকর থাকবে না। রাজ্যপালের সম্মতি মেলায় একই সঙ্গে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনও আগামীকাল থেকেই বলবৎ হচ্ছে। এক্ষেত্রে সরকারি সম্পত্তি নষ্ট, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের বিধান রয়েছে। নতুন আইন চালু হলে রাজ্যে সমাজবিরোধী কার্যকলাপ, দাঙ্গা, পুলিশের ওপর হামলা কিংবা সংগঠিত অপরাধের বিরুদ্ধে আরও দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। আন্দোলনের নামে অশান্তি সৃষ্টি বা সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার ঘটনা বরদাস্ত করা হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আর্থিক দিক দিয়ে সচেতন ও আত্মনির্ভর করে তুলতে স্কুল স্তর থেকেই অর্থনৈতিক শিক্ষা দেওয়া উচিত বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন। কলকাতায় আজ বেঙ্গল রাইজিং ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট 2026 অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি আর্থিক শিক্ষাও সমান গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শৈশব থেকেই এই বিষয়ে সচেতন করে তোলা প্রয়োজন। শ্রী মজুমদার বলেন, শেয়ার বাজার, IPO, SIP এবং কিভাবে বিনিয়োগ করতে হয় সে বিষয়ে প্রত্যেক ছাত্রছাত্রীর ন্যূনতম জ্ঞান থাকা উচিত। সেজন্য স্কুলের পাঠ্যক্রমে ফিনান্সিয়াল লিটারেসি বা অর্থনৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করা একান্ত প্রয়োজন।
1: শেয়ার মার্কেট কিভাবে ওঠে, কিভাবে নামে, SIP কি, কোনটা করলে লাভ হবে, সমস্ত যে ফিনান্সিয়াল যে জ্ঞান, মিনিমাম যে নলেজ, সেই মিনিমাম নলেজ এখনকার দিনে AI যতটা জরুরি, আমার মনে হয় ফিনান্সিয়াল নলেজ বা ফিনান্সিয়াল লিটারেসি, যেটাকে আমরা বলছি মিনিমাম ফিনান্সিয়াল লিটারেসি, সেই লিটারেসি আমাদের স্কুল সিলেবাসে আসা একান্ত প্রয়োজন।
0: উত্তরবঙ্গে বন্ধ চা বাগানগুলির ভবিষ্যৎ এবং শ্রমিকদের সমস্যা নিয়ে আজ উত্তরকন্যায় উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং। বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, শ্রম দপ্তরের সচিব, উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সাংসদ ও বিধায়ক, জেলা প্রশাসনের প্রতিনিধি, শ্রম কমিশনারেট ও টি ডিরেক্টরেটের আধিকারিক, বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং বন্ধ চা বাগানের মালিকপক্ষ। বৈঠকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বন্ধ চা বাগানগুলির বর্তমান পরিস্থিতি, শ্রমিকদের স্বার্থ রক্ষা, বকেয়া সংক্রান্ত বিষয় এবং বাগানগুলি পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেপালি ভাষার মহাকবি ভানুভক্তের 212তম জন্মজয়ন্তী আগামীকাল দার্জিলিং পাহাড় তরাই ডুয়ার্সের বিভিন্ন জায়গায় পালিত হবে। রাজ্য প্রশাসন নেপালি ভাষার আদি কবির জন্মজয়ন্তী উপলক্ষে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। বিশ্বজুড়ে নেপালি ভাষাভাষী মানুষ এই দিনটিতে সশ্রদ্ধ চিত্তে ভানুজয়ন্তী পালন করেন। কাতারের প্রাক্তন আমির প্রয়াত শেখ হামাদ বিন খালিফা আল থানির প্রতি শ্রদ্ধা জানাতে ভারত আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

0: সেখানে নিয়মিতভাবে জাতীয় পতাকা ওড়ানো হয়। দেশের সেই সব ভবনে পতাকা অর্ধনমিত থাকবে। আগামীকাল কোনো সরকারি প্রমোদ অনুষ্ঠান হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলথানির প্রয়াণে গভীর শোক প্রকাশ করে তাকে কাতারের দূরদর্শী নেতারূপে বর্ণনা করেছেন। ভারত সরকারের তরফে শোকবার্তা জানাতে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু কাতার যাচ্ছেন বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। বাংলাদেশে গত এক সপ্তাহে বন্যা ও ভূমিধসে 44 জনের মৃত্যু হয়েছে। সেদেশের দুর্যোগ মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যায় প্রায় 2,67,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতভর ভারী বৃষ্টির ফলে ঢাকা শহরে স্বাভাবিক জনজীবনও বিপর্যস্ত। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে ইতালির জ্যানিক সিনার জার্মানির আলেকজান্ডার জেরেভের মধ্যে খেলা চলছে। জেরেভ প্রথম সেট 7-6 ব্যবধানে জিতে নিয়েছেন। দ্বিতীয় সেটের খেলা চলছে। এদিকে মহিলাদের ডাবলসের ফাইনালে চীনের গুয়ো হান্নু ও ফরাসি ক্রিস্টিনা মলাদেনোভিচ জুটি ব্রাজিলের লুইসা স্তেফানি এবং কানাডার গ্যাব্রিয়েলা দাব্রোস্কি জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভিয়েতনামের ফুকো দ্বীপে স্পিডবোট দুর্ঘটনায় নিহত ভারতীয় পর্যটকদের দেহ হোচিমিন সিটিতে নিয়ে যাওয়া হয়েছে, এরপর ভারতে নিয়ে আসা হবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে নিরাপদে নৌযান চলাচলের জন্য হরমুজ প্রণালী খোলা রয়েছে। খবর শেষ হলো, এরপরের খবর সকাল 6:20 গীতাঞ্জলির প্রচার তরঙ্গে।
1: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে, শুনছেন রবিবারের বৈঠক, রবিবারের বৈঠক 100.1 FM Gold।
2: আজকের রবিবার রাতে আপনাদের সঙ্গে স্টুডিওতে বসে আড্ডা দিচ্ছি দেবারতী। আর আপনারা যে বিষয়টা নিয়ে কথা বলছেন এবং ভাগ করে নিচ্ছেন আপনাদের মনের অনুভূতি, সেটা হলো জীবন থেকে হারিয়ে যাওয়া বিভিন্ন সম্পর্ক। কোনো মানুষ হয়তো কোনো মানুষের সঙ্গে একসাথে পথ চলতে গিয়ে কোনো কারণে আলাদা হয়েছেন। কোনো মানুষ হয়তো বা কালের নিয়মে যেভাবে আমরা প্রত্যেক মানুষকে আমাদের জীবন থেকে চিরতরে হারিয়ে ফেলি, পরপারে যেহেতু যারা তারা চলে যান, ঠিক সেরকমভাবেই বিভিন্ন মানুষকে আমরাও যেমন হারিয়ে ফেলি সেই কথা নিয়েও অনেকে বলছেন। আবার অনেকে বলছেন হয়তো একেবারেই তার রোজকার চলার পথে বন্ধু বা সহকর্মী বা পরিচিত কোনো মানুষ যাকে তিনি মিস করেন তার কথা। তেমনটাই লিখছেন আমাদের এক বন্ধু, আমরা পড়ব সে মেসেজ এবং সেই সাথে টেলিফোনেও আপনারা আসছেন, সবটাই শুনব। তবে তার আগে রইল তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গান।

0: তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গান শুনতে শুনতে আমাদের মধ্যে চলে এসেছেন বন্ধু। দেখি কে বলছেন, কোথা থেকে বলছেন। নমস্কার বন্ধু, কে আছেন সঙ্গে? আপনাকে একটু রিকোয়েস্ট করব, আপনি আপনার রেডিও সেটটি থেকে একটু দূরে গিয়ে কথা বলুন বা রেডিও সেটটি একটু মিউট করে দিন, তা না হলে প্রচন্ড ফিডব্যাক আসছে। আমার কথাই শ্রোতা বন্ধুরা শুনছেন
1: না? শুনছেন দিদি? আবার আমি,
0: হ্যাঁ এবার শোনা যাচ্ছে, বলুন
1: দিদি। আমি কিন্তু আরেকবার ঢুকে গেলাম।
0: হ্যাঁ বলুন বলুন।
1: বলবো? হ্যালো।
0: হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে, বলুন।
1: বলছি কি দিদি, বেলগ্রাম থেকে আমার লক্ষ্মীমণি বলছি।
0: আচ্ছা
1: দিদি, আমার বাবা কোনোদিন এলোপ্যাথি ওষুধ কোনোদিন খায়নি। হ্যাঁ, তারপরে হোমিওপ্যাথি উনি ডাক্তারি করতো কলেজে, শিয়ালদা কলেজে পড়তো। আমার বাবা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে খুব বিশ্বাসী ছিল। হ্যাঁ, আমার বাবা 83 বছর বয়সে কোনোদিন একটা এলোপ্যাথি ওষুধ নেই, হোমিওপ্যাথি ওষুধ খেয়েছে ভালো থাকতো, কোনোদিন শুনিনি যে সুগার প্রেশার কোনোদিন না। কিন্তু আমার বাবা হঠাৎ কিভাবে যে চলে গেল, মানে ধারণার বাইরে, মানে এই কথা বললো আমার বড় ভাইকে ওষুধ, হোমিওপ্যাথি ওষুধ কিনতে দিল যে ওষুধটা নিয়ে আসবে খেলে পরে ভালো হয়ে যাবে। হ্যাঁ, মা জিজ্ঞাসা করলো যে তোমার শরীরটা কিরকম, রবি ওষুধ নিয়ে আসলে আমি ভালো হয়ে যাবো। সেই ওষুধ আমার ভাই এতটা ভাবতে পারিনি যে আমার বাবা যে এত তাড়াতাড়ি চলে যাবে। এই করতে মা গেছে তুলসীতলার জল দিতে, এর মধ্যে আমার বোন আর কি চিল্লে উঠেছে মা বাবা গেল। দিদি আমি তো ভাবতে পারি না কিভাবে যে চলে গেল, আমার বাবার কথা এখনো ভুলতে পারছি না দিদি।
0: না না ভুলবেন কেন, এই মানুষদের কি ভোলা যায় না, ভোলা উচিত বলুন তো।
1: বাবা বাবা আমাকে শুধু আশীর্বাদই দিয়েছে, ভালো থাক সুস্থে থাক, দিদি ভুলতেই পারছি না বাবার কথা। এখানে থাক দিদি, যেন ভালো যেন থাকে, উপর দিয়ে যেন আশীর্বাদ করে, যেন আমরা যেন ভালো থাকি সবাই।
0: অবশ্যই তিনি উপর থেকে সবটা দেখছেন এবং সেই সাথে আশীর্বাদও করছেন যে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। বাবা মাকে হারিয়ে ফেলা এ তো অপূরণীয় ক্ষতি, কিন্তু সেই ক্ষতিটা যারা অকালে ঘটিয়ে ফেলে বা সেই ক্ষতি যাদের জীবনে অকালে ঘটে যায় তাদের কষ্টটা হয়তো একটু অন্যরকম আলাদা। এবং আমাদের এই বন্ধু বলছিলেন তাঁর বাবাকে হারিয়ে যাওয়ার কথা, তিনি বাবাকে ভুলতে পারছেন না এমনটাও বলছেন। আমি বলবো কখনোই ভুলবেন না, যারা হারিয়ে যান তাদেরকে যেন আমরা সারা জীবন মনে রাখতে পারি। বলাই বাহুল্য সেই গান হেমন্ত মুখোপাধ্যায় এবং শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: সূর্যর ঘড়ির কাঁটা বলছে 10:23 হয়ে গেছে। এই প্রান্তে রয়েছে আপনাদের আজকের বন্ধু দেবারতী, আর আপনারা কথা বলছেন আপনাদের এই মনের কথা, আপনাদের জীবন থেকে হারিয়ে ফেলা বিভিন্ন সম্পর্কের কথা, সেই বিষয় নিয়ে। যারা যারা রয়েছেন আমাদের সঙ্গে, তাদের মেসেজ বেশ অনেকগুলোই জমে রয়েছে, সেই মেসেজেই বরং আমরা এবার একটু চলে যাই। আমাদের বন্ধু লিখছেন সুরত সামন্ত হাওড়া শ্যামপুর থেকে, তিনি তার বন্ধু সৌরভ খাটুয়ার উদ্দেশ্যে মেসেজ লিখেছেন। লিখছেন, আমরা 2016 কলেজ পাস আউট করেছিলাম। কলেজে আমাদের 5 জনের গ্রুপ ছিল, তার মধ্যে একজন ছিল সৌরভ, সে আমার জিগরি দোস্ত। এখন যে যার প্রফেশনাল লাইফে ব্যস্ত। কিছুদিন আগে তার বিয়ে হলো, আমি তার বিয়েতে গিয়েছিলাম এবং সেও আমার বিয়েতে এসেছিল। যখন আমরা সামনাসামনি মিট করি, সব কিছু যেন আমরা সেই বেস্ট ফ্রেন্ডের মতোই আছি, কিন্তু আমাদের মধ্যে একজন অপরকে কোনোদিন ফোন করে ওঠার টাইম হয়ে ওঠেনি। আপনাকে বলবো সুরতবাবু, আপনি বরং চটপট একটা ফোন করেই নিন, ফোনটা করলে হয়তোবা মনটা আপনারও ভালো হয়ে যাবে। পরের বন্ধু আমাদের মেসেজ করছেন সিঙ্গুর থেকে, তপন চক্রবর্তী। তিনি লিখছেন, মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মায়ের স্মৃতি এখনো অমলিন, সন্ধ্যাবেলায় লাল পেড়ে শাড়ি পরে কপালে সিঁদুর, সন্ধ্যাবেলায় প্রদীপ হাতে মা তুলসীতলায়, মা নানান ব্রত কথা পড়ত, পাড়ার অনেক কাকিমারা শুনতেন। নমস্কার আকাশবাণী, লিখছেন আমাদের বন্ধু সিঙ্গুর থেকে তপন চক্রবর্তী। পরের বন্ধুর মেসেজ পড়ব, লিখছেন যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। তিনি লিখছেন, শুভ সন্ধ্যা আর্যে দেবারতী দিদি ভাই, নমস্কার জানাই। আমার প্রিয় আপনজন ছিলেন আমার বাবা ও মা, ওনারা আমাকে বট গাছের ছায়ার মতো আগলে রাখতেন। আমাকে তারা ছেড়ে চলে গিয়েছেন, তারপর আমার মামিমা, যিনি আমায় ছেলের মতোই, নিজের ছেলের মতোই স্নেহ করতেন, মামার বাড়িতে গেলে খাওয়া দাওয়া আদর যত্ন কোনো দিক দিয়েই ত্রুটি ছিল না। ওনার হাতের রান্না এত ভালো ছিল যে আমি বলতাম মামিমার হাতটাও মিষ্টি। আজ উনি এ পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, তাই মামার বাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছি। ওনারা যেখানেই থাকুন ভালো থাকুন, অসাধারণ অনুষ্ঠান উপভোগ করছি, মন ভরে যাচ্ছে, খুব ভালো সুস্থ থাকবেন আর যে দিদি ভাই। লিখছেন যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। যে গানের কথা একটু আগে হলো এবং আমাদের এই বন্ধুও যে গানের কথা বললেন, সে গানটা শুনব না তা কি করে হয়। সুধীরলাল চক্রবর্তীর কণ্ঠে রইল সেই গান সবার জন্য।

0: রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক। রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে।
1: সরাসরি আমরা চলে যাব টেলিফোনে, দেখি আমাদের সঙ্গে কোন বন্ধু রয়েছেন টেলিফোন লাইনের ওপারে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার দিদি ভাই।
1: নমস্কার,
2: বলরাম বলছি।
1: বলুন।
2: বলরাম বললে আপনাদের এই অনুষ্ঠানটা আমার খুবই ভালো লাগে, আমি প্রতিদিনই শুনি।
1: আচ্ছা,
2: এরকম অনুষ্ঠানে আপনারা আসেন, সুন্দর সুন্দর, ভালোই লাগে। আজ থেকে শিক্ষার বিষয়ে, আমার বাবাও 2003 সালে গত হয়েছেন, তো এই অনুষ্ঠানটা শুনে আমার একটু খারাপ লাগছে। এখন বাবার কথাও তো সব সময় তো ভুলে গেলে চলবে না, মনে রাখতে হবে। হ্যাঁ, আমার খুবই কষ্ট
1: হচ্ছে।
2: আপনি আমাকে একটা সন্ধ্যা মুখোপাধ্যায়ের এখন একটি গান শুনিয়ে দেবেন।
1: বেশ, আমি নিশ্চয়ই চেষ্টা করব সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে আরও একটি গান শোনানোর। একটি গান আমরা অলরেডি শুনেছি, আসবো, আবারও নিশ্চয়ই আসবো। আর এভাবেই আপনারাও আমাদের সঙ্গে জুড়ে জুড়ে থাকবেন। যে মানুষটিকে আমরা চিরতরে হারিয়ে ফেলেছি তার কথা তো মনে পড়বেই, তাকে ভুলে যাওয়াও আমি বলবো একদমই উচিত নয়, কারণ ভুলে গেলে তো সব শেষ হয়ে গেল, তাই না? তাই যথাসম্ভব সেই মানুষজনদেরকে আমরা চিরকাল মনে রাখার চেষ্টা করব, আমাদের স্মৃতির মাধ্যমে তাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। সীমা দাস লিখছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে। আমরা আজ কথা বলছি জীবন থেকে হারিয়ে যাওয়া সম্পর্ক নিয়ে, এই বিষয়টা নিয়েই আপনারা আড্ডা দিচ্ছেন। আড্ডার বিষয়ে অনেক সময় আমরা অনেক আনন্দের বিষয়, অনেক হইচইয়ের বিষয়, অনেক রকম আলোচনা বা বলা যেতে পারে চর্চা করার মতন বিষয় আমরা রাখি বটে, তবে আজ খুব মনে হলো, আজ না বরং বলা যায় কয়েকদিন ধরেই মনে হচ্ছে যে আস্তে আস্তে সময়ের সাথে সাথে আমরা যত বড় হয়ে উঠি, আমরা যত অনেক কিছু পেতে থাকি, তত অনেক কিছু হারিয়েও ফেলি। ঠিক তার মধ্যে একটি হচ্ছে যেমন এই বিভিন্ন সম্পর্ক। হতে পারে তিনি হয়তো বা একেবারেই ইহলোক ছেড়ে পরলোকে পাড়ি দিয়েছেন, বা হয়তো আমরা তাকে ছেড়ে চলে এসেছি অন্য কোনো জায়গায়, বা হয়তো কর্মজীবনের কোনো বন্ধু তিনি চলে গিয়েছেন তার নিজস্ব ঠিকানায়, বা আমাদের বদলি হয়ে গেছে, বা হয়তো নিছকে বন্ধু তার সঙ্গে সম্পর্কটা হয়তো রয়েছে ঠিকই, কিন্তু সেটা শুধুমাত্র নিয়ম রক্ষার মতন। এরকম জীবন থেকে হারিয়ে যাওয়া সম্পর্কের কথা আজ রবিবারের বৈঠকে। দেখি সীমাদি কী লিখছেন। লিখছেন, যাদের সাথে একসময় আমাদের নিবিড় সুসম্পর্ক ছিল, আজ তা হারিয়ে গেলেও তাদের স্মৃতিগুলো মনে রয়ে গেছে। বাস্তবে হয়তো সেই সম্পর্ক আর নেই, কিন্তু মনের মণিকোঠায় তার স্থান চিরস্থায়ী। খুব ভালো থাকবেন আপনি সবসময়, লিখছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস। আপনারাও খুব খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই সদা সর্বদা করি। আর এভাবেই আপনারা আমাদের সঙ্গে কোথাও যেন মিলে জুলে থাকেন, তাই তো? পরের বন্ধুর মেসেজ পড়ছি আমরা। কে মেসেজ করেছেন? হ্যাঁ, বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে মেসেজ করেছেন। তোমার বিষয়টা শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেল, এর আগে আমি অনেকভাবেই বলেছি কিন্তু কোনো সাড়া পাইনি। আমি এটা বলেছি যে আমার বোনের মতো একজনকে, কিন্তু আমার তো কোনো বোন নেই, তাই এরকম একটা বোন আমি পেতে চেয়েছিলাম, যাকে আমি রেডিওর মাধ্যমে অনেকবার মেসেজ করেছিলাম। সে মাঝে মাঝে বলে হয়তো কোনো দিন দেখা হয়ে যাবে, কথা হবে আমার সঙ্গে, আমার কিন্তু এখনও সে অপেক্ষার অবসান হয়নি। আজও আমি সেই বোনটির জন্য অপেক্ষা করে থাকি, কবে আমার সঙ্গে দেখা হবে বা কথা হবে জানি না। ঈশ্বর আমাকে এই সম্পর্কে থাকার অধিকার দেবেন কি না সেটাও আমি জানি না। আর এ মতো অবস্থায় আমি এই প্রথম আমার জীবনে কোনো পাওয়া বোনকে কোনো দিন দেখা হবে কি না, কথা হবে কি না জানি না, জীবন থেকে এইসব হারিয়ে যাবে কি না সেটা ভেবেই সত্যিই খুব কষ্ট হচ্ছে। তবুও বলবো তুমি খুব ভালো থেকো, এটুকুই বললাম, ধন্যবাদ, লিখছেন বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে। যা বুঝলাম, যেহেতু আপনার কোনো বোন নেই, তাই যদি একটি বোন থাকতো আপনি বড় খুশি হতেন, এবং রেডিওর মাধ্যমেই আপনি সেরকমই কোনো এক বোনকে খুঁজে পেয়েছেন যার সাথে হয়তো আপনার এখনও সশরীরে দেখা হয়নি, কিন্তু বিশ্বাস করুন নিশ্চয়ই একদিন না একদিন হবে, হয়তো কিছু আগে বা কিছু পরে, কিন্তু সত্যি নিশ্চয়ই আপনার সঙ্গে আপনার সেই বোনের, আপনার সেই না দেখা বোনের অবশ্যই দেখা হবে। আমাদের মধ্যে চলে এসেছেন টেলিফোনে আবারও বন্ধু, দেখি কে রয়েছেন সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: হ্যাঁ নমস্কার দেবারতী,
1: নমস্কার,
3: আমি সাহেব মিত্র বলছি হাতিবাগান ডালিমতলা থেকে।
1: বেশ বলুন।
3: শুধু যে মানে এখন অবধি যারা যারা বলেছেন তারা যারা গত হয়েছেন তাদের কথা স্মৃতিচারণ করেছেন, আমি আপনারা যেহেতু থিমটা মানে যেসব মানুষরা হারিয়ে গেছেন তো সেই আঙ্গিক থেকে অন্য একটা দিক একটু রোমন্থন করতে চাই। বিশেষ করে আমরা যারা মানে সার্ভিসে আছি, একটা খুব বড় অংশ যেখানে মানে একটা হারিয়ে যাওয়ার ব্যাপার থাকে সেটা হচ্ছে যখন যিনি অবসর গ্রহণ করেন, ধরুন কোনো একটা মাসের শেষ দিন যে মাসে তার 60তম জন্মবার্ষিকী হচ্ছে, সেই দিন আমরা তাকে খুব ঘটা করে আনুষ্ঠানিক বিদায় জানালাম এবং বললাম আবার আসবেন, মাঝে মাঝে আসবেন, খবর নেবেন। কিন্তু এটা দেখেছি যে আজকের এই সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মানে সহজ যোগাযোগের যুগে ওই যোগাযোগগুলো যতটা সহজ বলা হয় সেইভাবে কিন্তু আমরা অত সহজে যোগাযোগটা রাখি না, কোনো কারণে উভয় দিক থেকেই আর রাখা হয় না। এবং তারাও হয়তো অনেক সময় যখন রিচ আউট করেন যিনি অবসর গ্রহণ করেছেন, তখন হয়তো আমরা নিজেদের ব্যস্ততার কারণে তাদের যে হঠাৎ করে ফোন করা বা হঠাৎ করে আসা সেটাকে ভালোভাবে সবসময় নিই না, খোলা মনে নিই না, যার কারণে তাদের মনেও একটা তিক্ততা বা একটা দূরত্ব তৈরি হয়ে যায়, বা অনেক ক্ষেত্রে হয়তো আদৌ যোগাযোগই হয় না। হুট করে হয়তো একদিন খোঁজ নিতে গিয়ে জানতে পারি তিনি আর নেই, বা কোনো কারণে হয়তো জিনিসটা খুব কাগজে কলমে হয়, হয়তো কারুর একটা লাইফ সার্টিফিকেট নভেম্বর মাসে জমা পড়লো না, তা তখন খোঁজ নিতে গিয়ে দেখা গেল যে তিনি আর নেই। মানে জিনিসটা একদম প্রসেসে, একজনকে আমি সশরীরে জানতাম, তার নামের পাশে সামনে হঠাৎ করে একটা লেট অ্যাড হয়ে গেল। তো এই জিনিসটা এমন সাডেনভাবে হতে পারে, সেই জিনিসটা মানে আমি নিজের চাকরি জীবনের অভিজ্ঞতাতে দেখেছি যে আজকে আছেন জলজ্যান্ত মানুষটা চলে গেলেন, তাকে সশরীরে আমরা মানে বিদায় জানালাম এবং হয়তো কয়েক বছরের মধ্যে জানলাম যে তিনি আর নেই, তখন সেই আক্ষেপটা হয় ইস একবার অন্তত একটা রবিবার বা শনিবার তো অন্তত সময় দেখে ফোন করতে পারতাম, একবার হয়তো ওনার কটাই বা স্টেশন, আমার স্টেশনের দুটো স্টেশন পরে ওনার বাড়ি, একবার তো খোঁজ নিতে পারতাম। সেই জিনিসটা হয়তো সবসময় হয়ে ওঠে না, এবং এইভাবে অনেক পুরনো স্মৃতি, এক একজন তো এক একটা স্মৃতি পঞ্জি এক ধরনের, মানে সেই জিনিসগুলো হারিয়ে যায় এবং তাদের সঙ্গে আদান প্রদানের অ্যানেকডোটগুলো একদিকে মানে রয়ে যায়। এইটা অনুষ্ঠানটা চলাকালীন সেইটা আমার বারবার মনে হচ্ছিল, এবং অনেক পুরনো কন্ট্যাক্ট, বিশেষ করে মাঝখানে এই করোনার যে আড়াই বছর, এই সময়টা আমাদের জীবনে একটা খুব বড় ইন্টারভেলের কাজ করেছে, যে সময়টা অনেকের সঙ্গে হয়তো সশরীরে যোগাযোগ নেই কিন্তু অনেকের সঙ্গে বৈদ্যুতিনভাবে যোগাযোগ আরও বেড়েছে। তো এই যে বৈদ্যুতিন যোগাযোগ বাড়া আর মৌখিক এবং মানে সরাসরি সশরীরে যোগাযোগটা কমে যাওয়া, দুটো যে আনুপাতিক হারে কম বাড়া হওয়া, এইটা আমাদের জীবনের প্রত্যেকে আমার মনে হয় একটা ব্যক্তিগত মানে সমীকরণে খুব বড় ইম্প্যাক্ট ফেলেছে, এবং করোনা পূর্ববর্তী এবং করোনা পরবর্তী যুগেতে

0: সেটা মানুষের করোনাতে চলে যাওয়াই হোক এবং দূরে সরে যাওয়াই হোক, যেটাকে এই সামাজিক দূরত্ব আখ্যা দেয়া হতো, যেটা আমার মনে হয় একটা ভুল পরিভাষা, কিন্তু যাই হোক, এইভাবে আমাদের এই যে হারিয়ে যাওয়া, এইটা একটা মানে একটা অন্য ডেফিনিশন সম্ভবত এই করোনা কাল থেকে আমরা পেয়েছি, যেটা করোনার পরে হয়তো খানিকটা চোর পালালে বুদ্ধি বাড়ের মতন আমরা এখন আরো বেশি করে উপলব্ধি করতে পারছি। যদি বেশি সময় নিয়ে থাকি ক্ষমা চাই।
1: না না, একদমই নয়। আপনি খুব সুন্দর বললেন, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আমি এটাই অনেকক্ষণ থেকে বলছি, বা কিছু বন্ধুরা হয়তো বলেছেন, তবে বেশিরভাগ বন্ধুরাই যাদেরকে হারিয়ে ফেলেছেন তাদের জীবনে, চিরতরে হারিয়ে ফেলা বলতে যেটা বোঝায়, সেই সমস্ত মানুষদের স্মৃতিচারণাই করছেন। অবশ্যই এমন কোনো বাধ্যবাধকতা নেই যে তাঁদের কথা বলা যাবে না, কিন্তু তার পাশাপাশি অন্য একটা আঙ্গিক সত্যি সাহেববাবু তুলে ধরলেন। এভাবেও তো আমরা সবাই ভাবি না, না যে মানুষটি চাকরি থেকে অবসর নিচ্ছেন বা হয়তো বদলি হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন, তার সাথে যে সম্পর্কগুলো, তার সাথে যে মুহূর্তগুলো আমরা কাটাই, সেটা হঠাৎ করে একদিন নেই হয়ে যায়। আমরা অনেক সময় ভাবি বটে যে অবশ্যই তার সঙ্গে যোগাযোগ রাখব, না না কোনোভাবেই তার সঙ্গে আমাদের দূরত্ব তৈরি হবে না, কিন্তু বিশ্বাস করুন, দূরত্বটা তৈরি হয়, আর এই দূরত্বটা আমরাই কিন্তু তৈরি করি। যদিও বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার যুগে এসে আমরা যদি যোগাযোগ রক্ষা করতে না পারি, সেটা আমি তো বলবো আমাদেরই ব্যর্থতা, উভয় পক্ষের ব্যর্থতা কথাটা নাই বা বললাম, কারণ বন্ধু কখন শুরু করবে আমাকে ফোন করা, সে অপেক্ষায় না থেকে বন্ধুদেরকে ছুটির দিনে ফোন করার কাজটা তো আমিও করতে পারি। এখন তো ফোনও করতে হয় না, আমরা রীতিমতন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাক্টিভ থাকি, একটি হোয়াটসঅ্যাপ মেসেজও তো করা যায়, আর যাদেরকে হোয়াটসঅ্যাপ মেসেজ করা যাচ্ছে না তাদেরকে না হয় 10 দিন 15 দিন 20 দিন বাদে একটিবার ফোন করলাম, 2 মিনিট কথা হলো, পুরনো কিছু কথার স্মৃতি, পুরনো কিছু মুহূর্তের স্মৃতি আরও একবার না হয় আমরা রোমন্থন করলাম। আমার মনে আছে আমার বেশ কিছু ছোটবেলার বন্ধুদের কথা, যাদের সঙ্গে বর্তমানে যোগাযোগ আছে, কিন্তু সেটা যে খুব বড় দরের যোগাযোগ তা কিন্তু বলবো না, টুকটাক কথা হয়, কিরে কেমন আছিস, ভালো আছিস, কেমন চলছে, সব ঠিকঠাক, ব্যাস এটুকুই হয়তো কথা হয়। যার সঙ্গে হয়তো একটা সময় রোজ বলবো না, বেশ অনেকটা একটানা সময় ধরে হয়তো থাকা হতো, বাইরে পড়াশুনো করার সুবাদে 24 ঘন্টা যে মানুষটির সঙ্গে, যে বন্ধুটির সঙ্গে এক ঘরে থেকেছি, একসাথে খেয়েছি, একসাথে কলেজে গিয়েছি, কলেজ পাশ করবার পর কোথাও যেন সেই বন্ধু আস্তে আস্তে হারিয়ে গেল। প্রথমে মনে হলো দূরত্বটাই বোধহয় প্রধান কারণ, তারপর দেখা গেল দূরত্বটাও প্রধান কারণ নয়, আমরা বড় বেশি ব্যস্ত হয়ে গিয়েছি, আর এই ব্যস্ততার দোহাই, ব্যস্ততার অজুহাতও একটা সময় কিন্তু ম্লান হয়ে যাবে, ফিকে হয়ে যাবে, কিন্তু তখনও আমরা লক্ষ্য করব এখন হাতে অঢেল সময় থাকলেও কোথাও আর সেই বন্ধুর সঙ্গে আগের মতো জুড়ে থাকাটা বোধহয় সম্ভব হচ্ছে না। সে কী খেতে ভালোবাসত, সে কী খেতে ভালোবাসত না, কোন দিন কোন পোশাকটা পরতে সে পছন্দ করত, কোন রং তার ভালো লাগে, কী তার জিনিসপত্রের রং ছিল, সেটা পর্যন্ত আমাদের মনে ছিল, কিন্তু এখন তার জীবনের হাজারো ওঠা পড়া, হাজারো ভালো থাকা, খারাপ থাকা, কোনোটাই হয়তো বা আমরা দূর থেকে জেনে উঠতে পারি না। এমন দিন যেন কারোর জীবনে না আসে। যারা এই প্রজন্মের ছেলেমেয়েরা রয়েছে তারা হয়তোবা এই অনুষ্ঠান শুনছে, হয়তোবা শুনছে না, কিন্তু যারা বড়রা রয়েছেন তারা হয়তো শুনছেন, যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি তাদেরকে তো আর ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু যারা এখনও আমাদের জীবনে জুড়ে রয়েছেন তাদেরকে যতখানি সম্ভব জুড়ে থাকার চেষ্টাটুকু করি, তাহলেই বোধ হয় তাঁদের ভালো থাকার পাশাপাশি আমরাও ভালো থাকতে পারবো। আবারও টেলিফোন চলে এসেছে, দেখি কে আছেন সঙ্গে। নমস্কার বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: পাওয়ানগর থেকে অসিত বৈরাগী বলছি।
1: বলুন অসিত বাবু।
2: আজকের বিষয়টা সত্যি খুব মন ছুঁয়ে যায়। আমি এক সময় কর্মসূত্রে একটা জায়গায় গিয়েছিলাম, প্রায় এখান থেকে 30-31 বছর আগে।

0: একটা বাচ্চা মেয়ে, নাম ছিল তার রমা, সে নিয়মিত আমার কাছে আসত। তাকে অনেক সন্ধ্যার সময় সময় পেলে গল্প বলে শোনাতাম। বহু বছর সেখান থেকে আসার পরে বহু বছর নিজের কাজের মধ্যে থাকায় আর তেমন ভাবে খোঁজ নিতে পারিনি, কিন্তু বেশ কয়েক বছর বাইরে একবার যখন সেখানে গেলাম তাদের দেখার জন্য, দেখলাম তারা আর সেখানে নেই, হয়তো অন্য কোনো কোথাও চলে গেছে, তাদের সেই পরিবারটাও নেই। সত্যি খুব মনে পড়ে এখনো।
1: অসংখ্য ধন্যবাদ অসিতবাবু আপনাকে। সত্যি এমন সম্পর্ক কিছু আমাদের সঙ্গে জুড়ে থাকে যাদেরকে আমরা সত্যিই জীবন থেকে হারিয়ে ফেলেছি, এবং তখন মনে হয় ইস, যদি ফোন নাম্বারটা নিয়ে রাখতাম, যদি তাকে একটু হলেও কখনো যোগাযোগ করতাম, তবে না সে জায়গা বদল করার সময় আমাকে জানাবে যে আমি এখান থেকে চলে যাচ্ছি নতুন ঠিকানায়, নতুন কোনো জায়গায়। এরকম বহু মানুষের বহু সম্পর্ক আমাদের জীবন থেকে ছেড়ে গেছে। সেসব হারিয়ে যাওয়া সম্পর্ককে নিয়েই আজকের এই রবিবারের বৈঠক। দেবারতী রয়েছে আপনাদের সঙ্গে 100.1 FM গোল্ডের স্টুডিওতে। আপনারা মেসেজ করছেন 9903055992 এই নম্বরে, এবং সেই সাথে আমাদের টেলিফোন লাইন তো খোলা রয়েছে 2248-8085। যে কথা আপনার সেই বন্ধুকে বা আপনার সেই কাছের মানুষকে বলা হয়ে ওঠেনি, তাকে কতখানি মিস করেন সেটা জানানো হয়ে ওঠেনি, যার সঙ্গে বর্তমানে যোগাযোগ নেই বলে কষ্ট পাচ্ছেন, বা যিনি হয়তো জীবন থেকে সারা জীবনের মতো হারিয়ে গেছে বলে আপনি কষ্ট পাচ্ছেন, তাদের সবার কথা বলতে পারেন দেবারতীর সঙ্গে। রাত 12টা পর্যন্ত রয়েছি আপনার সঙ্গে, আর এই মুহূর্তে গানে গানে প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

0: প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গান শুনতে শুনতে চলে এসেছে আবারও আমাদের বন্ধুর টেলিফোন। নমস্কার বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার, আমি টালিগঞ্জ থেকে বলছি, সৌরভ সমাদ্দার।
0: বলুন সৌরভ বাবু।
1: আপনার অনুষ্ঠানটা প্রথম থেকেই শুনছিলাম, একটা ভালো লাগা এবং মন খারাপ করা একটা মন নিয়ে শুনছিলাম, ভাবলাম কি হারিয়ে গেছে, কি কথা বলবো। আসলে আমার জীবন থেকে সবচেয়ে বড় হারানো আমার দৃষ্টিশক্তিটাই হারিয়ে গেছে।
0: আচ্ছা,
1: তাহলে তো আর কিছু করার নেই, তার মধ্যে এই রেডিও শুনে আপনাদের সাথে কথা বলে একটু ভালো থাকার চেষ্টা করি। ছোটবেলায় বাবাকে হারিয়েছি 7 বছর বয়সে, বাবার কথাও সেইভাবে কিছু মনে নেই। আর তার মধ্যে খুব বন্ধুবৎসল ছিলাম, কলেজ ইউনিভার্সিটি লাইফে খুব বন্ধু ছিল, এখন মনে হয় সবাই হারিয়ে গেছে। এখন আমি ফোন করলেই ফোন করা হয়, ওরা আর করে না সেইভাবে, কারণ আমি বাড়িতে বলি যে আমি ফোন করছি কি হয়েছে, তাতে তো আমার একটু আনন্দ হচ্ছে, কিন্তু ওরা আর আসে না, সেইভাবে নির্বান্ধব হয়ে গেছি। হারানোর সংখ্যাটাই আমার জীবনে অনেক বেশি। ধন্যবাদ,
0: অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং তার পাশাপাশি যেটা হয় অবশ্যম্ভাবীভাবে আমাদের বন্ধু বান্ধব এবং পরিচিত যারা যাদের সঙ্গে আমরা একটা সময়ে জুড়ে থাকতাম তাদের সকলকেই জীবন থেকে হারিয়ে ফেলি, সত্যিই তাই। কিন্তু তারপরেও বলবো, আমরা তো রয়েছি, আমরা রেডিওর এ প্রান্তের বন্ধুরা তো রয়েছি আপনার জন্য, আপনার সঙ্গে। তাই যে কদিনই এরকম ফোন ইন অনুষ্ঠান থাকবে, অবশ্যই চেষ্টা করব আপনার ফোন যাতে আমরা ধরতে পারি, আপনার সঙ্গে ওই 1-2 মিনিটের কথা যতটুকু সম্ভব আমাদের এই স্বল্প সময়ের পরিসরে সেটুকুই যাতে বলতে পারি, তাহলে হয়তোবা, হয়তো কেন, আমার তো মনে হয়, আমি ভীষণভাবে সত্যিই আমার মনে হয় যে তাহলে নিশ্চয়ই আপনি একটু হলেও ওই কয়েকটা মিনিটের জন্য হলেও আপনি ভালো থাকবেন। আর আপনাদের মতো শ্রোতা বন্ধুদের ভালো থাকাতেই আমাদের মতো মানুষজনদের ভালো থাকা। খুব ভালো থাকবেন আপনি, আর আবারও নিশ্চয়ই আপনার সঙ্গে টেলিফোনে কথা হবে। আমাদের এক বন্ধু মেসেজ করেছেন বেশ অনেকখানি আগে, তার মেসেজটি এবার বরং পড়ি। গোপাল মান্না লিখছেন উলুবেড়িয়া গরুহাটা তেঁতুলতলা থেকে। তিনি লিখছেন, আমি যখন ছোটবেলায় বজবজে থাকতাম তখন আমি কালীপুর উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় এক বন্ধু আমাদের বিদ্যালয়ে 7ম শ্রেণীতে ভর্তি হয়। তার বাবা পুলিশ অফিসার ছিলেন এবং বজবজ থানায় স্থানান্তরিত হয়ে এসেছিলেন এবং পূজালী বটতলায় তারা ভাড়া ছিলেন। বন্ধুটির নাম সুরজিৎ পাত্র। আমরা দুজনে সব সময় ক্লাসে একসঙ্গে বসতাম, বিভিন্ন আলোচনা হতো আমাদের মধ্যে। আমি প্রতি বছর ক্লাসে 6th থেকে 10ম শ্রেণী পর্যন্ত তৃতীয় হতাম, যার জন্য আমাকে সবাই খুব ভালোবাসত এবং বাড়িতে বাবা মাকে সে আমার কথা বলেছিল, আমিও আমার বাবা মাকে ওর কথা বলেছিলাম। 1981 সালে মাধ্যমিক পরীক্ষার পর থেকে আর তার সঙ্গে কোনো যোগাযোগ সম্ভব হয়নি। পরবর্তীকালে এক পুরানো বন্ধুর মাধ্যমে আমি গত 15 বছর আগে জানতে পেরেছিলাম যে বাউরিয়ায় ইউনাইটেড ব্যাংকে সে চাকরি করে। জানি না কোনোদিন আর দেখা হবে কি না, যাই হোক সে ভালো থাকুক। লিখছেন গোপাল মান্না উলুবেড়িয়া গরুহাটা তেঁতুলতলা থেকে। আপনার বন্ধু সুরজিৎ পাত্রর কথা লিখেছেন, যদি সুরজিৎ বাবু আমাদের এই অনুষ্ঠান শুনে থাকেন বা সুরজিৎ বাবু সম্পর্কে আপনি যে ইনফরমেশনগুলো দিলেন তার উপরে ভিত্তি করে কোনো মানুষ যদি সুরজিৎ বাবুর পরিচিত বন্ধু প্রিয়জন হয়ে থাকেন, যারা এই অনুষ্ঠান শুনছেন, তারা নিশ্চয়ই সুরজিৎ বাবুর কাছে আপনার বার্তা পৌঁছে দেবে যে সেই স্কুলের বন্ধু গোপাল মান্না মেসেজ করেছিলেন এবং এখনও মনে করছেন সেই বন্ধুর কথা। আমাদের জীবনটা কেমন অদ্ভুত, তাই না? কত মানুষকে আমরা আমাদের জীবনে

0: আই আবার কত মানুষকে আমরা হারিয়েও ফেলি, কিন্তু এই হারিয়ে ফেলার ভিড়ে আপনারা যারা আমাদের সঙ্গে জুড়ে জুড়ে রয়েছেন তাঁদের কথা কি করে ভুলি। চলে এসেছে আরও একটি টেলিফোন, দেখি কে আছেন সঙ্গে। নমস্কার বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি বর্ধমান জেলার গ্রাম থেকে বলছিলাম।
0: বলুন।

0: একটা নাও হতে পারে, হয়তো এমন কোনো বন্ধু, এমন কোনো পরিচিত যাকে আপনি হারিয়ে ফেলেছেন তার কথা।
1: তো হারিয়ে তো একদিন সবই যাবে, পৃথিবীতে নাথিং ইজ পার্মানেন্ট,
0: ঠিক
1: যে এসে যাবে সেটা যাবে একদিন। কারণ আমি একটু বুদ্ধিস্ট, মানে আমি তো হিন্দু ধর্মের নই।
0: আচ্ছা,
1: তো আমাদের আমাদের ধর্মের কালচারে বলে যে তোমার কাছে আজকে যেটা আছে কালকে অন্যজনের কাছে থাকছে। হারিয়ে একদিন সবাই যাবে, এই FM রেডিও এটাও একদিন উঠে যাবে। তো তারই মাঝে সব
0: ঠিকই, তাই হারিয়ে সবকিছু একদিন তো অবশ্যই যাবে, কিন্তু তার মাঝেও আমরা যতখানি সম্ভব, যতটুকু সময় জুড়ে সম্ভব, আমরা একে অপরের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করি, একে অপরের সঙ্গে মিলে মিশে ভালো থাকার চেষ্টা করি। অবশ্যই সেই সম্পর্কের ফলশ্রুতি হিসেবেই আমাদের সঙ্গে আপনাদের এমন কিছু সুন্দর মুহূর্ত তৈরি হয়, যে মুহূর্তের কাছে ঋণী হয়ে থাকি আমরা। সূর্যর ঘড়ির কাঁটা বলছে এখন প্রায় সময়টা এই পর্বের, অর্থাৎ সময়টা শেষ হতে চলল। আমরা হৈমন্তী শুক্লার কণ্ঠে একটি গান শুনব, আর সেই গান শুনতে শুনতে আমরা পৌঁছে যাব সংবাদ বিরতিতে। সংবাদ বিরতির ওপারে ফিরে এসে আবারও আমরা বলবো আপনাদের কথা, কথা বলবো আপনাদের সঙ্গে টেলিফোনে, কথা বলবো হোয়াটসঅ্যাপে। আপনারা জানাবেন আপনাদের জীবন থেকে কোন সম্পর্ক চিরতরে হারিয়ে গেছে, কোন মানুষকে আজ আর চাইলেও খুঁজে পান না, বা হয়তো তিনি আপনার সঙ্গেই আছেন কিন্তু সম্পর্কের যে বাঁধনটা সেটা অনেকখানি আলগা হয়ে গেছে। হৈমন্তী শুক্লার গানে গানে আবারও ফিরছি সংবাদ বিরতির ওপারে 11:10।

রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক, রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক। রবিবারের বৈঠক 100.1 এফএম গোল্ডে।
2: রবিবারের বৈঠকের শেষ ঘন্টায় চলে এসেছি। আপনাদের সঙ্গে স্টুডিওর এ প্রান্তে রয়েছি দেবারতী, আর আজ কথা হচ্ছে জীবন থেকে হারিয়ে যাওয়া নানান সম্পর্ক নিয়ে। ইতিমধ্যেই চলে এসেছে একটা টেলিফোন, তাই সরাসরি বরং পৌঁছে যাই তাঁর কাছে। না, একটুখানির জন্য লাইনটা কেটে গেল। অবশ্যই আমরা আবারও বন্ধু আপনার অপেক্ষায় থাকব। একটা গানে বরং আমরা চলে আসি। না, চলে এসেছে। নমস্কার বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি থেকে বলছি, ভবতোষ সাহা।
2: বলুন ভবতোষ বাবু।
3: আপনাদের এই অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগছে, কারণ হারিয়ে যাওয়া সম্পর্ক, এমন কিছু সম্পর্ক আছে যেগুলো হয়তো চিরতরে হারিয়ে যায়, না ফেরার দেশে তারা ফিরে আসে না। আবার এমন কিছু সম্পর্ক আছে যেগুলো হয়তো স্কুল লাইফে বা কলেজ লাইফে, আমার জীবনে এরকম দুটো ঘটনা আছে।
2: বেশ।
3: একটা হচ্ছে স্কুল লাইফে আমার সঙ্গে এক বন্ধু পড়তো, একবারে গ্রাজুয়েশন পর্যন্ত একসঙ্গে পড়েছি, এখন আর তেমন যোগাযোগ নেই। পার্থ মজুমদার, সে হয়তো অন্য কাজে ব্যস্ত, আমিও অন্য কাজে, আমি একজন টিচার, স্টুডেন্ট পড়িয়ে আমার এখন সময়টা কাটে, আমার এখন 57 এজ। আরেকটা হচ্ছে আমার ওয়াইফ আগের বছর মারা গেছে সেরিব্রাল অ্যাটাকে, সেই জন্য আমার এই রেডিও দিয়েই আমার সময়টা কাটে।
2: আচ্ছা।
3: এই সম্পর্কগুলো হারিয়ে যায় একেবারেই, আবার কিছু স্মৃতিতে থেকেই যায়। অনুষ্ঠানটা খুব ভালো লাগছে, আপনাদের ধন্যবাদ।
2: ধন্যবাদ আপনাকেও, এভাবেই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন এই আশা রাখি। আর আপনাদের যে অনুষ্ঠান ভালো লাগছে সেটা জেনে সত্যি খুব ভালো লাগলো। বর্তমানে তো এভাবে সবাই বলে না, যারা বলার তারা বলেন, যারা খুব কাছের মানুষ, যারা এভাবে এই রেডিওর মধ্যে দিয়ে একবারও না দেখা হওয়া মানুষটির সঙ্গে এভাবেই জুড়ে থাকেন, তারা অনেকেই জানান। তাদের মধ্যে আপনাদের মতন মানুষজনদের পেয়ে সত্যি আমাদের খুব ভালো লাগে, এবং মনে হয় আর কেউ না থাক, আমার জীবনে আমার রেডিওর শ্রোতারা তো আছে। সুবীর সেনের কণ্ঠে এই গান রইল এই মুহূর্তে আপনাদের জন্য। ফিরছি আবারও আপনাদের মেসেজ বা আপনাদের টেলিফোন নিয়ে।

সুবীর সেনের কণ্ঠে গান শুনতে শুনতে চলে এলাম আপনাদের মেসেজ নিয়ে আবারও ফেরত। লিখছেন আমাদের বন্ধু অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে, তিনি লিখছেন, স্কুলে যখন পড়তাম তখন একজন অন্তরঙ্গ বন্ধু ছিল, আজ তাকে কোথাও খুঁজে পাই না। তার নাম অসিত সামন্ত। দীর্ঘদিনের এই বন্ধুর কথা খুব মনে পড়ে। বেহালা থেকে লিখছেন অনিমেষ ভট্টাচার্য। আমাদের জীবনে প্রত্যেকেরই এরকম অনেক অনেক অনেক বন্ধু থাকেন, অনেক পরিজন থাকেন, অনেক শুধুমাত্র পরিচিত ব্যক্তি একজন তিনিও হয়তো থাকেন, অনেক প্রতিবেশী থাকেন, সহকর্মী থাকেন, যাদের সঙ্গে আর হয়তো আমাদের যোগাযোগ নেই, কিন্তু প্রত্যেক মুহূর্তে আমরা সত্যি তাদেরকে খুব মিস করি। এরকম মানুষজনদের সঙ্গে আপনার সম্পর্ক যা আপনি মিস করেন, যা আপনার জীবন থেকে চিরতরে হারিয়ে গিয়েছে, সেরকম সম্পর্কের কথা আজ জানাতে পারেন আমাদের কাছে। পরের বন্ধুর মেসেজ পড়ব। লিখছেন শ্যামসুন্দর দাস, নারকেল বাগান, লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে। তিনি লিখছেন, দিদিভাই আপনাকে অনেক শুভেচ্ছা জানাই, আপনাকেও অনেকখানি শুভেচ্ছা। লিখছেন, ছেলেবেলায় রোদ বৃষ্টিতে দুটি মনের খেলা, দিদির কথায় উঠল ভেসে জল ছবির রঙিন মেলা, স্কুলের টিফিন বেলায় কত খুনসুটি, এত বোকা ছিলাম ভেবে হেসে লুটোপুটি, বন্ধুর যত দুঃখ কষ্ট নিতাম ভাগ করে, বিষণ্ন মনে অশ্রু ঝরত দুজনের নয়ন ভরে, পূজোর সময় নতুন জামার বর্ণের হতো না ভিন্নতা, দুটি হৃদয়ে জুড়ে থাকত বিকশিত হতো মিষ্টতা, একই সঙ্গে লেখাপড়া একই কলেজে যাওয়া, গল্পের আসর জমলে পরে একই গান গাওয়া, জন্মদিনে একই বাটিতে পায়েস নিতাম মুখে, জীবন্তরী বইত স্রোতে সদা একই দিকে, হঠাৎ করে বন্ধু আমার বিদায় হলো নীল আকাশে, নানা স্মৃতি মনে পড়ে সময়ের অবকাশে, ঈশ্বরের কাছে নত শিরে এখনো করি বন্দনা, পরজন্মে মিলিয়ে দিও তোমায় করি প্রার্থনা। শ্যামসুন্দর দাস লিখছেন নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে। এত সুন্দর ছন্দে ছন্দে যে বন্ধুর সঙ্গে কাটানো বা বন্ধুর সঙ্গে থাকা যে মুহূর্তগুলো, সেগুলো ভাগ করে নেওয়া যেতে পারে, সত্যি আপনার মেসেজ না এলে বোধ হয় বুঝতাম না। খুব ভালো লাগলো আপনার এই

0: মেসেজ পড়ে সত্যি পরের বন্ধু দেখি কি লিখছেন। লিখছেন কে, সূর্য কিরণ সোম, পূর্ব বর্ধমান থেকে। তিনি লিখছেন, অন্যান্য সম্পর্কের মতো স্বামী স্ত্রীর সম্পর্ক এক এক সময় হারিয়ে যায়। আমার মনে হয় এটা অনেকটাই কষ্টের। যেমন আমার ক্ষেত্রে যাকে এত বিশ্বাস করলাম সেই আজ ভুল বুঝল। আমি চাই সে যেভাবেই থাকুক ভালো থাকুক। লিখছেন পূর্ব বর্ধমান থেকে সূর্য কিরণ সোম। সত্যি তাই, আমাদের জীবনের হারিয়ে যাওয়া অনেক সম্পর্কের কথা আপনারা লিখছেন, এবং সেই সাথে আপনারা যে মানুষটিকে হারিয়ে ফেলেছেন, সশরীরে হোক বা শরীর হয়তো রয়েছে কিন্তু কোথাও সম্পর্কটা ছিন্ন হয়ে গেছে, এমন মানুষদের কথা আপনারা লিখছেন। এমন মানুষদের কথা জেনে, এমন মানুষদের কথা শুনে সত্যিই বড় ভালো লাগছে। পরের বন্ধুর মেসেজে চলে আসব। আসলে বেশ কিছু মেসেজ জমে রয়েছে, সেই কারণেই আমি আপনাদেরকে একটু চটপট করে মেসেজগুলো একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, যারা যারা লিখেছেন। প্রভাতী ভট্টাচার্য লিখছেন বেহালা থেকে, তবে টেলিফোন লাইনও ব্লিঙ্ক করছে, অবশ্যই টেলিফোনেও আসব। প্রভাতীদির মেসেজ বেহালা থেকে, তিনি লিখেছেন, স্পষ্ট কথা, প্রতিবাদ আমাকে করেছে একা, স্বামী আমার সঙ্গে এখন, আর কারোকে যায়নি রাখা, অন্যায় দেখলে জ্বলে উঠি, ঠিক থাকে না মাথা, বারে বারে চেষ্টা করে বলতে হয় কথা, সম্পর্ক তাই গড়ি না, আর বইকে করেছি সাথী, মোবাইলও সঙ্গে থাকে, অন্যের সাথে হই সমব্যথী। প্রভাতী ভট্টাচার্য লিখছেন বেহালা থেকে। সত্যি এরকমটাও অনেকের জীবনেই ঘটে, অন্য কারোর কথা কি বলবো, আমার নিজের জীবনেই ঘটেছে। আমি কিছু কিছু ক্ষেত্রে বড় বেশি উচিত কথা বলি বটে, আমার বেশ কিছু সহকর্মীদের সঙ্গে, পুরনো এক অফিসে আমি তখন চাকরি করতাম, সেই সময় আমার তখনকার যারা সহকর্মী ছিল তাদের সঙ্গে বেশ অনেকখানিই বলা যেতে পারে দূরত্ব তৈরি হয়েছিল, কিন্তু তাদের অন্যায়ের প্রতিবাদ করার ঠিক আগের দিনটি পর্যন্ত আমরা একসঙ্গে সবাই সবার খাবার ভাগ করে লাঞ্চ করেছি, আমরা একসঙ্গে অফিসে যেটুকু টাইম ফাঁকা পেতাম সেই সময় প্রচুর আড্ডা দিয়েছি, এবং আমাদের যিনি বস ছিলেন তার চোখরাঙানিকে উপেক্ষা করে টুকটাক কথাবার্তাও বলেছি, যেটা হয়তো অফিস আওয়ার্সে একদমই সম্ভব হয়ে ওঠে না, কিন্তু যেটা হয়, সবাই আপনাকে হয়তো ততখানি সময় পর্যন্ত গ্রহণ করতে পারে যতক্ষণ সময় পর্যন্ত আপনি তার হ্যাঁতে হ্যাঁ নাতে না মেলাতে পারেন। যেই আপনার নিজস্ব মতামত তৈরি হয়, বা বলা চলে আপনি যখন তাদের করা কোনো অন্যায়ের প্রতিবাদ করতে চান, সেই সময়টাতেই আপনার সঙ্গে তাদের একটা অদ্ভুত দূরত্ব তৈরি হয়ে যায়। এমন দূরত্ব যদি বন্ধুদের সঙ্গে বন্ধুদের হয়, বা বাড়ির কাছের, বাড়ির ভেতরের কোনো মানুষের সঙ্গে, বা বলতে চাইছি আমাদের পরিবারের কোনো মানুষের সঙ্গেও যদি হয়, তাহলেও বলবো ঠিক আছে, সেটা মেনে নেওয়া যেতেই পারে, কিন্তু কোনোভাবেই অন্যের সঙ্গে আপোষ করে সম্পর্ক বজায় রাখবো এমনটাও যেন না হয়। আমাদের সঙ্গে আবারও বন্ধু চলে এসেছেন, দেখি কে আছেন সঙ্গে। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, আমি স্নেহাশিস কথা বলছি হাওড়া থেকে।
0: হ্যাঁ বলুন।
1: আজকে যে বিষয়টা আপনারা উত্থাপন করেছেন, আপনি সত্যি আমার একটা ঘটনার কথা মনে পড়ছে, সেটা বলি একটু তাহলে।
0: নিশ্চয়ই।
1: আমি যখন মানে মাধ্যমিক দিয়েছিলাম, সেটা আজ থেকে প্রায় 34 বছর আগেকার কথা বলছি, মাধ্যমিক দেওয়ার পরে যে 3 মাস ছুটি তখন আমাদের থাকতো, আমি মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম বাঁকুড়ায়, এবং সেখানে খুব গুরুতর অসুস্থ হয়ে পড়ছে, একটি প্রাইভেট নার্সিংহোমে আমাকে ভর্তি করা হয়েছিল, তা আমার এখনো স্পষ্ট মনে আছে। অনেক দিন আমাকে ওখানে থাকতে হয়েছিল, একজন নার্স, বয়স্কা নার্স, তিনি মানে আমাকে কি বলবো, মায়ের থেকেও বেশি ভালোবেসে যত্ন করে মানে সাহস দিয়েছিলেন। প্রথম কথা হচ্ছে অতটা ছোট, তারপর অনেকটা দূরে যেহেতু ছিলাম, সেরকম ভাবে বাড়ির লোকেদের সাথে যোগাযোগটাও থাকতো না, ভিজিটিং আওয়ার্স ছাড়া। তা যখন মানে ছাড়া পেয়েছিলাম, প্রায় 1 মাস আমাকে থাকতে হয়েছিল, আমার কিন্তু ওই মানে মাইটাকে আমি বলি, এখনো তাকে মাই বলি, সেটা আসতে একটু কষ্ট।

0: হয়েছিল, কিন্তু তারপর অনেক চেষ্টা করেছিলাম আমি ওই নার্সিং হোমে পরে যোগাযোগ করেছিলাম, কোনো যোগাযোগ আমি আর ওনার সাথে করতে পারিনি। ওনারাও ওনার যে ঠিকানা দিয়েছিলেন সেখানে যোগাযোগ করেও আমি পাইনি আর কি। কিন্তু যেটা মানে সেই সিনেমার শেষ অধ্যায়ের মতো, দু তিন বছর আগে একদিন একটা মানে পুজোর ঠিক আগে আগে মানে পঞ্চমী ষষ্ঠী এরকম হবে আমার মনে হচ্ছে, একজন ভদ্র মহিলা এবং একটি বাচ্চা আমার বাড়িতে এসেছিল, এবং তখন উনি পরিচয় দিয়েছিলেন যে মানে উনি আর কি ওই নার্সিং হোম থেকে আমার ঠিকানা মানে যেহেতু আমি আসলে ওনারা এসেছিলেন মানে উনি এসেছিলেন ওনার নাতনিকে এই কলকাতারই একজন বড় ডাক্তারকে দেখাতে, এবং যেহেতু মানে আমার সাথে একটু পরিচয় করার ব্যাপার ছিল, মানে এত বছর পরে ওনাকে দেখে আমি সত্যি ওনাকে চিনতে পারিনি। কিন্তু ঘটনাগুলো যখন উনি বললেন আমার চোখের সামনে সেই 36 বছর আগেকার ঘটনাগুলো, মানে কিছু কিছু সম্পর্ক আসলে থাকে যেগুলো মুছে যে গিয়েও আবার নতুন করে জন্ম নেয়।
1: বাহ, এবং আমি খুব ভালো লাগলো আপনার এই কথা শুনে যে এরকমটাও হয়। তার মানে
0: নিশ্চয়ই আসলে আমি মানে মাঝে মাঝে ভাবি এখন যে সিনেমাতে তো আমরা এগুলো দেখি,
1: ঠিক তাই,
0: এবং যদি দেখা না হতো সত্যি কথা বলতে আমার মনে একটা আফসোস সারা জীবন রয়ে যেত।
1: সেটাই,
0: এখন ওনার সাথে কিন্তু খুব যোগাযোগ আছে, যেহেতু অনেকটা দূরে থাকেন সেহেতু সামনাসামনি দেখা হয় না, এখন ফোনে যোগাযোগ হয়। তখন আসলে ফোনেরও তো ব্যবস্থাটা সেরকম ছিল না, থাকলে যোগাযোগটা থাকতো।
1: খুব ভালো লাগলো আপনার সঙ্গে এই কথা আমরা সবাই জানতে পারলাম, শুনতে পারলাম। সত্যি এমনটা কিন্তু আমাদের ক্ষেত্রে খুব কমই হয়, এটা যে হয়েছে জেনে সত্যি খুব ভালো লাগলো যে এভাবেও যোগাযোগ সম্ভব হতে পারে, এবং যে যোগাযোগ হয়েছিল সেটা হারিয়ে গিয়েছিল সেই মানুষটাকে সত্যিই খোঁজার অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু আবারও তার সঙ্গে পরিচয় হয়ে গেল। এমন যদি আমাদের সব বন্ধুদের সঙ্গে হতো তাহলে বোধহয় বড়ই ভালো হতো। পরের বন্ধু লিখছেন, কোথা থেকে লিখছেন, কার্তিক মণ্ডল লিখেছেন গ্রাম দাউদপুর থানা সন্দেশখালী জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে। তিনি লিখছেন, আমার সবাই আছে আবার কেউ পাশে নেই, বিষয় সম্পত্তির ভাগাভাগি আমার পরিবারের কাল হল, আপনজন সব দূরেই সরে গেল, বিচ্ছিন্ন দ্বীপের মতো যে যার মতো বেঁচে আছে, চিরতরে সব হারিয়ে গেছে, স্মৃতি হয়ে গেছে। লিখছেন কার্তিক মণ্ডল দাউদপুর গ্রাম সন্দেশখালী থানা উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে। পরের বন্ধু মেসেজ করছেন শৈবাল মুখোপাধ্যায় কালীঘাট থেকে। তিনি লিখছেন, জীবনটা হলো ট্রেনে ওঠার মতো, যার যে স্টেশনে নামার কথা সে নির্দিষ্ট স্টেশনে নেমে যায়, এটাই স্বাভাবিক, শুধু মনে পড়ে সহযাত্রীদের কথা, কারণ ভুলে থাকা নয় সে তো ভোলা। আর মান্নাদের গানে গানে তোমার হৃদয় মোর স্মৃতি রেখো না, অনুষ্ঠান খুব ভালো লাগছে। শৈবাল মুখোপাধ্যায় লিখছেন কালীঘাট থেকে। বেশ, আর আপনাদের এই মেসেজ পড়তে পড়তে আমাদের স্টুডিওর ঘড়ির কাটাও কিন্তু দ্রুত গতিতে এগোচ্ছে। দেখি আরও একজন বন্ধুর মেসেজ, শিপ্রাকাড়ার মল্লিকপাড়া লেন বেটোর হাওড়া চার থেকে লিখছেন, ফার্স্টে আপনাকে জানাই আমার অফুরন্ত ভালোবাসা, কি লিখব কেমন করে জানাবো, আমার হারানো প্রিয়জনদের কথা আপনাকে জানি না। ম্যাডাম, যেসব প্রিয়জনরা কোনো কারণে চোখের থেকে দূরে আছে তাদের জন্যে অপেক্ষা থাকা, আশায় থাকা, কোনো দিন আবার দেখা হতে পারে, যেমন আমার অনেক স্কুলের বন্ধুদের সাথে লং ইয়ার পর যোগাযোগ করি ফোন নম্বর খুঁজে, তারপর দেখাও করি 25 সালে, কিন্তু আমার বাবা মা আর জেঠু জেঠিমা এক এক করে চলে গেল নাম না জানা দেশে, 1996 সাল থেকে 2009 সালের কথা তিনি উল্লেখ করেছেন। তারপর যে আমার সব কষ্ট ভুলিয়ে দিয়ে আগলে রেখেছিল সেও 2024 সালে আমায় ফেলে চলে গেল ওই অজানা দেশে। বলতে পারো বন্ধু, এদের আর কোথায় পাবো, চারিদিকে সব শূন্য ফাঁকা, হাজবেন্ডকে আজও অল টাইম খুঁজে বেড়াই, খুব মিস করি, আছেন আর শুধু আপনারা FM গোল্ডের আর যে বন্ধুরা, যাদের চোখে দেখতে পাই না শুধু আত্মার দেখা। এই তো, আপনি তো বলে দিলেন সব কথাগুলো, নিজেই কষ্ট পাচ্ছেন, নিজেই কিন্তু আবার আপনার মন খারাপের ওষুধের কথা নিজেই জানিয়ে দিচ্ছেন। যাদের সাথে চোখে দেখা হয় না তাদের সাথে তো

অন্তরের দেখা এভাবেই হয়। আমরা যারা রয়েছি আমাদের এই প্রান্ত থেকে আপনাদের সঙ্গে জুড়ে, তাদের সঙ্গে দেখা না হলেও তাদের গলার স্বর শুনে অন্তরের মাধ্যমে, আত্মার মাধ্যমে আপনারা একে অপরের সঙ্গে জুড়ে জুড়ে থাকতে পারেন। আর যাদের কণ্ঠস্বরও শুনতে পারেন না, তাদের স্মৃতি তা তো আপনার কাছে অমূল্য, চিরস্মরণীয়। সেই স্মৃতি আপনার মনে সারা জীবন বেঁচে থাকুক, আর আপনিও তাদের সেই স্মৃতি নিয়েই বেঁচে থাকুন। আমাদের এক বন্ধু লিখছেন, কোনো সম্পর্কের কথা না, বিশেষ একটি বিষয়ের কথা, সেটাও একটুখানি আপনাদের সঙ্গে ভাগ করে নিই। শুভঙ্কর বাগচি জলপাইগুড়ি থেকে লিখছেন, একটা সময় প্রচুর বাংলা গানের ক্যাসেট কয়েকজন মিলে শুনতাম, ভালো লাগতো, কিন্তু আজ শোনা অসম্ভব, কারণ সেট খারাপ হয়ে গেছে, টেকনোলজি পাল্টে গেছে, সারানো যাবে না ইত্যাদি। আর যাদের সঙ্গে শুনতাম তারা চলে গেছেন, খুব খারাপ লাগে। জলপাইগুড়ি থেকে লিখছেন শুভঙ্কর বাগচি। আমরা আবারও একটা গানে চলে যাই, তারপর ফিরছি আপনাদের টেলিফোন নিয়ে। 2248 8085, আর ঠিক 30 মিনিট আপনাদের সঙ্গে রয়েছি। আর আপনারা জানাচ্ছেন জীবন থেকে হারিয়ে যাওয়া সম্পর্কের কথা।

0: সুপ্রতি ঘোষের কণ্ঠে গান শুনতে শুনতে চলে এসেছে আবারও আমাদের বন্ধু। নমস্কার বন্ধু, কে আছেন সঙ্গে, কোথা থেকে বলছেন?
1: ভাই, আমি প্রণব ভরচাল বলছি, হাওড়া কান্তিপাড়া থেকে।
0: বলুন প্রণব বাবু।
1: আমার জীবন থেকে অনেক কিছু চলে গেছে জানেন। আমার 12 দিনের ছেলে মারা গেল, তারপরে মা চলে গেল, বাবা চলে গেল, আজ আমি পড়ে আছি সেলিব্রাল স্ট্রোক হয়ে 5 বছর ধরে।
0: আচ্ছা,
1: বন্ধু ফোন করলে আর ধরে না, মানে আগে সব ফোন করলে ধরতে, এখন আর ফোন করলে ধরে না, এটাই সবচেয়ে খারাপ লাগে। এখন যে আমি একটা অনাথ অসহায় একটা জঞ্জাল হয়ে গেছি না, কেউ ফোন ধরে না, এইটা খুব খারাপ লাগে। এই যে আপনাদের সঙ্গে কথা বলি, একটু মনটা হালকা হয় জানেন তো, অনুষ্ঠানটা খুব ভালো লাগে।
0: অসংখ্য ধন্যবাদ বন্ধু আপনাকে, আপনি এভাবেই আমাদের সঙ্গে জুড়ে থাকুন। হয়তো আমার আপনার দেখা হয়নি, জানি না কখনো কোনোদিন হবে কি না, এবং আপনাদের জীবন থেকে অনেকেই দূরে সরে গেছেন, কিন্তু তবুও বলবো আমরা যারা রয়েছি আপনি এভাবেই আমাদের সঙ্গে জুড়ে

0: থাকুন। আর আমাদেরও সত্যি মনে হবে, ওই যে বললাম একটু আগে, আর কেউ না থাকুক, রেডিওর অনেক অনেক শ্রোতা বন্ধুরা তো আমাদের জন্য অপেক্ষায় আছেন, তাই আমাদেরকেও ভালো থাকতেই হবে, আমাদেরকেও বারবার ফিরে আসতেই হবে আপনাদের কাছে, তবেই তো আমরা নিজেরাও ভালো থাকতে পারব। আরও এক বন্ধুর মেসেজ পড়ব, মৃণাল ইন্দুপাল মাস্টারপাড়া বারুইপুর 144 থেকে লিখছেন, আমার মন থেকে নিকটজনকে হারিয়ে যাওয়ার কথা বলতে গিয়ে প্রথমে বাবা মা দুই বোনকে, না ফেরার দেশে চলে যাবার কষ্ট স্মৃতি এখনও আমি 70 বয়সে ভুলতে পারিনি, প্রতিনিয়ত তা ঘুরে ফিরে আসে। তবে আমার মনের মধ্যে এখনও যার কথা জলজল করে সে আমার বাল্য বন্ধু নিখিল বিশু নন্দী, আমার থেকে এক মাসের ছোট ছিল, কিন্তু সে আমাকে সব সময় গার্ড করে রাখত। একদিন কালী পুজোর সময় আমরা পাড়ায় ঠাকুর দেখার পর বাড়ি ফেরার পর বিশু সারা রাত না ঘুমিয়ে বাড়ির ভেতর পায়চারি করতে লাগলো, সবাই এর মধ্যে ভূতে পেয়েছে এমনটা বলতে লাগলো। কাকামণি স্থানীয় এক হাই স্কুলে প্রধান শিক্ষক ছিলেন, সেই সময় আমি আমার মেজদাদাকে সঙ্গে নিয়ে কলকাতার নামি হাসপাতালে চিকিৎসা করার জন্য নিয়ে গিয়েছিলেন, আচ্ছা তাদেরকে নিয়ে গিয়েছিলেন, মানে বিশুকে নিয়ে গিয়েছিলেন বলছেন, তিনি তার মেজদাকে সঙ্গে নিয়ে, বিশুকে সঙ্গে নিয়ে অর্থাৎ সেই বন্ধুকে সঙ্গে নিয়ে, এবং কিছু মাস চিকিৎসার পর বিশু ভালো হয়ে গিয়েছিল। তারপরে কি জানি কেন কাকামণি হঠাৎ বর্ধমানের বড়শুল গ্রামের হাই স্কুলে বদলি হয়ে চলে গেলেন, আমিও তাদের সাথে বাড়ি বদলের সময় বড়শুলে গিয়েছিলাম। এরপর বেশ কয়েকবার আমি বড়শুলে গিয়েছিলাম, বিশুও মাঝে মাঝে আমাদের বাড়িতে এসেছিল। বর্তমানে আমার কর্মব্যস্ততা হোক বা সাংসারিক কাজের জন্য হোক আর দেখা হয়নি, তখন সোশ্যাল মিডিয়া বা ফোন ছিল না, বিশুর কথা ভুলতে পারি না, সে ভালো থাকুক আমার ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। লেখাটা হয়তো বেশি হয়ে গেল, না একদমই না মৃণালেন্দুবাবু, লেখা একেবারেই বেশি হয়নি, মনের কথা জানানোর জন্য এইটুকু ভাষা ঠিকই আছে। নমস্কার, আপনি ভালো থাকবেন, লিখছেন মৃণালেন্দুপাল মাস্টারপাড়া বারুইপুর 144 থেকে। মৃণালেন্দুবাবু আপনিও খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার সেই বন্ধু বিশুর সাথে, যার সাথে অনেকদিন আপনার দেখা হয়নি, যদি তার সঙ্গে একবার দেখা হয়ে যায় তাহলে বড়ই ভালো হয়, তাই তো? আবারও একটা টেলিফোনে বরং আমরা চলে যাই, দেখি কে রয়েছেন সঙ্গে। নমস্কার বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার,
1: মোহাম্মদ সালাউদ্দিন বলছি কামারহাটি থেকে।
0: বেশ বলুন।
1: যখন দেখি যাদের ছোটবেলায় দেখেছি, তারা যখন তাদের গলা রেডিওতে শুনতে পেলে খুব আনন্দ হয়, আমি এখন যাকে বলে টার্মিনালি ইল আছি, তো আমার মৃত্যুর অপেক্ষায়, 70 ওপর বয়স হয়ে গেছে, আমি 37 ধরে 214 এর রুটে কন্ডাক্টরি করেছি।
0: আচ্ছা।
1: এবং আমার বেশিরভাগ যারা চেনা শোনা সব আপনার সোদপুর পানিহাটি সুখচর এই জায়গাতে, আমার খুব এই জায়গাটাকে আমি খুব মিস করি।
0: একদম, তাই তো।
1: বেশি দূরে থাকি না, কামারহাটিতে বিটি রোডে জাস্ট একটু দূর, কিন্তু এখন আমি কোথাও হাঁটা চলা বেশি করতে পারি না, তো বেডরিডেন হয়ে গেছি, কিন্তু খুব মিস করি। ওখানে আমি মোহামেডান হলেও ওখানে একটা আশ্রম আছে, কাঠিয়া বাবার আশ্রম, খুব খুব খুব সুন্দর জায়গা। আমার ছেলে ওইখানে, ওই যে রাজা বিস্কিটের ফ্যাক্টরি আছে ওইখানে মজদুরি করে।
0: আচ্ছা।
1: তো ওই আমার কাছে এই জায়গাটা ভীষণ প্রিয়, এমন কিছু রেগুলার প্যাসেঞ্জার ছিলেন যাদের সঙ্গে রেগুলার এত ভালো আলাপ হয়ে গিয়েছিল, বেশিরভাগই বেঙ্গলি, এবং আমিও তাদের সঙ্গে কথা বলে বলে বেঙ্গলিটা আরো ভালো শিখে গেছি, সব স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সব।

0: শিখেছি, ভালো করে লিখতে পারি, নিজের নামও বেঙ্গলিতে লিখতে পারি, রেডিওতে বেঙ্গলি প্রোগ্রাম শুনি, এবং যখন নাইনটিজে প্রথম ওই তখন সুমন চট্টোপাধ্যায় বলতো, পরে উনি মোহামেডান হয়ে গিয়েছিলেন কবির সুমন, ওনার গান যখন প্রথম এলো ওই তোমাকে চাই, আমার শুনতে খুব ভাল লাগতো, তখন আমি ক্যাসেট শুনেছিলাম, এবং তারপরে আমি একটা ছোট্ট ক্যাসেটের নিজের বেঙ্গলি ক্যাসেটের কালেকশন শুরু করেছিলাম। অঞ্জন দত্ত শুনতে কি চাও বলে একটা অ্যালবাম ছিল, জাতীয় বেলা গানটা ছিল, ওইটা আমার খুব ফেভারিট ছিল। আমার ওয়াইফ বলতো যে খালি এক গান রোজ শুনছো, তখন আমি বলতাম না আমার এটা ভীষণ ভাল লাগে, বললো সত্যি করে বলো বেলা বোস কে আছে, আমি বললাম যে না ও বেলা বোস তো এমনি, ও তো যাকে বলে মানে কল্পনা, কল্পনার জিনিস আছে, কিন্তু আমি খুব এই তখন এখানে যারা বাঙালি ভদ্রলোক ছিলেন আমাদের ওখানে ওই যে কর্পোরেশনের একটা হল ছিল, এখানে ভালো কালচারাল প্রোগ্রাম হতো, আমি আমাদের যখন অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম ইউনিয়নের হতো ওখানে আমি দেখতাম বেঙ্গলি প্রোগ্রাম, ডান্স ড্রামা, এইগুলো আমার খুব ভাল লাগতো। ওই একটা টেগোরের একটা প্রোগ্রাম ছিল, ওই এই ওই যে যিনি রামায়ণ লিখেছেন বাল্মীকি,
1: বাল্মীকি প্রতিভা যেটা ছিল,
0: ওই যে ডান্স ড্রামা আছে, খুব খুব মজা পেতাম। তো ওই জিনিসগুলো এখন শুয়ে শুয়ে এইগুলো খুব মনে পড়ে, এইগুলো খুব আমি ওই আমার টেপ রেকর্ডারটা এবং এই যে টু ইন ওয়ান এটা ওই সন্তোষ কোম্পানির টেপ রেকর্ডার আর এই রেডিও, এইটাতে আমরা এই শুনি এখনো।
1: খুব ভালো লাগলো জেনে, সেই সময়ের কথা আপনি এখনো মনে করেন, সেই সময়ের বিভিন্ন স্মৃতি আজও আপনার মনে ভিড় করে আসে, সেই সময়ের বন্ধুরা, এবং আপনি যেমনটা জানালেন যে আপনি টার্মিনালি ইল আর কি, তো সেই প্রসঙ্গে বলি কি বলি মানে এই প্রসঙ্গে কথা বলাটাও সান্ত্বনা দেওয়া বা কোনো রকম স্তোতবাক্য শোনানোটা হয়তো একেবারেই উচিত হবে না, তাই ভীষণভাবে বাস্তবসম্মতভাবেই বলি, আপনি আপনার জীবনের অনেকখানি অংশের স্মৃতিচারণা করলেন, ভাগ করে নিলেন আমাদের সাথে, এবং সেই স্মৃতির মধ্যে দিয়ে আপনি যে সমস্ত মানুষদের সঙ্গে পরিচিত ছিলেন, রোজ দুবেলা যাদের সঙ্গে আপনার দেখা হতো, আপনার দিন কাটত, তাদের প্রত্যেককে আপনি মিস করেন, সেই সমস্ত সম্পর্ক আপনার জীবন থেকে হারিয়ে গেছে এমনটাই আপনি জানালেন। আপনার ছোটবেলা, আপনার বড়বেলা, আপনার কর্মজীবন, তার অনেকখানি স্মৃতির ঝলক আমরা পেলাম, আর এভাবেই আপনারা যারা আমাদের সঙ্গে জুড়ে থাকেন যতদিন সম্ভব, যতখানি সময় জুড়ে সম্ভব, আমাদের সঙ্গে এভাবেই থাকুন, ভালো থাকুন এমনটাই বারবার বলি। গানে গানে প্রতিমা বন্দ্যোপাধ্যায়, তারপর ফিরছি আবারও আপনাদের মেসেজ নিয়ে, টেলিফোন নিয়ে 2248 8085 এবং সেই সাথে 9903 05999 2 হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই খোলা আছে।

0: প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এ গান শুনতে শুনতে চলে এসেছে আবারও আপনাদের টেলিফোন। দেখি কে রয়েছেন সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি হরিণঘাটার বড়জাগুলি জেলার নদিয়ার থেকে সমীর দাস বলছি।
0: বলুন সমীর বাবু।
1: দেখুন, এমন কিছু ঘটনা, এমন কিছু সম্পর্কের কথা কোনোদিনই ভোলা যায় না। যেমন বিশেষ করে প্রথম দিনের কথা, প্রথম দিনের দেখা, এই জিনিসগুলো কোনোদিনই ভোলা যায় না। আমি শিশু বয়সে আমি আমার গর্ভধারী মাকে হারিয়েছি। মায়ের ভালোবাসা, মায়ের আদর যত্ন কি আমি কোনোটাই কিচ্ছু জানি না। কিন্তু 2018 সালে একজন আমাকে মানে বাঁচার স্বপ্ন দেখিয়েছিল নতুন করে। এই কথাটা আজকে মনে পড়ে গেল একটাই কারণে, যে সেদিন ছিল এই রথ, এই আর কদিন বাদে আমাদের রথের মেলা আসছে। এই প্রথম রথের মেলার দিনই তার সাথে আমার কথা হয়, ফোনে ফোনে কথা হয়। দিয়ে আমার সমস্ত ঘটনা জানলো। জানার পরে আমাকে একটা প্রেরণা যোগায় যে না, তুমি বাঁচো, তোমাকে বাঁচতে হবে, তোমার ভিতরে অনেক কিছু আছে, কেন তুমি নিজেকে কষ্ট বয়ে নিয়ে বেড়াবে, এইভাবে নিজের জীবনটাকে কেন ধ্বংস করবে। আমি সেদিন থেকে নতুন করে একটা বাঁচার স্বপ্ন দেখি, এবং তার সাথে দেখাশোনা করার জন্য প্রায় 150 কিলোমিটার পথ আমি অতিক্রম করে যাই তার সঙ্গে দেখা করি। এবং দেখার পরে এমন একটা জিনিস আমার মাথার মধ্যে ঢুকলো যে সে আমাকে হয়তো বাঁচতে সাহায্য করেছিল, কিছু কথা আমাকে বলেছিল, মনে হয় দেখাটা না হলেই ভালো হতো। কেন দেখা হওয়ার পর আমি বুঝলাম যে সেটা ছিল শুধুমাত্র একটা মিথ্যে অভিনয়, শুধুমাত্র কিছু তার টাকা পয়সা এগুলোর কারণেই সে আমাকে একটা নতুন স্বপ্ন দেখিয়েছিল। তা সেদিন থেকেই আমার মানে মনটা যখন ভেঙে যায়, কিন্তু এখনো আমি তাকে মিস করি, তার কথা ভাবি, যে তুমি, তোমার সাথে যদি আমার দেখা না হতো, তুমি যদি আজকের দিন পর্যন্ত আমার সঙ্গে শুধু কথাটাই বলতে, তাহলে বোধহয় আমি নতুন করে একটা অক্সিজেন পেতাম। তা যাই হোক, তাকে নিয়ে আমি একটা গান রচিত করেছিলাম। আমি ছোট্ট করে আমি গানটা শোনাচ্ছি,
0: খুব ছোট করে, দুই লাইন,
1: সেটাই বলছি। হ্যালো,
0: হ্যাঁ বলছি, খুব ছোট করে দুটো লাইন আমরা শুনতে পারবো, কেমন?
1: আচ্ছা। সেদিন ছিল রথের মেলা, প্রথম কথা হয়, প্রথম দিনের সেই কথা কি, প্রথম দিনের সেই কথা কি বলো ভোলা যায় বন্ধু, বলো ভোলা যায়। সেদিন ছিল
0: স্টুডিওর ঘড়ির কাঁটা একটু একটু করে এগিয়ে চলেছে শেষের দিকে, কিন্তু শেষ মানেই তো পুরোপুরি শেষ নয়। আবারও নিশ্চয়ই আপনাদের সঙ্গে এমনই কিছু বিষয় নিয়ে কথা হবে, আড্ডা হবে। তবে এই মুহূর্তে যে গানটা শুনতে বড্ড ইচ্ছে করছে নির্মলা মিশ্রের কণ্ঠে, সে গান রইল সবার জন্য।

0: রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক। রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে।
1: স্টুডিওর ঘড়ির কাটা বলছে যে আজকের মতো রবিবারের বৈঠক এবার শেষ করার পালা। তবে শেষ বললেই তো সবটা শেষ হয়ে যায় না, শেষ মানেই একটা নতুন শুরু। আর সেভাবেই আজকের দিনটা শেষ হচ্ছে বটে, কিন্তু আগামীকাল আমরা এক নতুন সূর্য দেখব। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যা কিছু না পাওয়া, যা কিছু কষ্ট, যা কিছু মন খারাপ, সবটা যদি আমরা হয়তো ভুলে যেতে পারবো না, কিন্তু যদি আমরা একটু পাশে সরিয়ে রাখতে পারি, তাহলে বোধহয় সব কিছুর মধ্যেও আমরা ভালো থাকতে পারবো। আর আমাদের প্রত্যেকের এই ভালো থাকা, ভালো রাখা, একে অপরের ভালো চাওয়া, এই সবটা নিয়েই তো আমাদের বেঁচে থাকা, আমাদের জীবনে আগামী দিনে এগিয়ে চলা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকের মতন আবারও অন্য কোনো দিন নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবারও কথা হবে। আজ যেমনটা কথা হচ্ছিল হারিয়ে যাওয়া সম্পর্ক নিয়ে, ঠিক সেরকমভাবেই অন্য কোনো বিষয় নিয়ে নিশ্চয়ই আবারও কথা হবে। সব সম্পর্করাই যেন খুব ভালো থাকে, সব সম্পর্কদের আমরা যেন আদরে যত্নে বাঁচিয়ে রাখতে পারি। যাদেরকে আমরা চিরতরে হারিয়ে ফেলেছি তাদেরকে তো আর খুঁজে পাবো না, কিন্তু প্রতিনিয়ত যাদের সঙ্গে চলছি, হাঁটছি, ঘুরছি, ফিরছি, সময় কাটাচ্ছি, আড্ডা দিচ্ছি, তাদেরকে যেন ভুলে না যাই, তারা যেন আমাদের জীবন থেকে হারিয়ে না যায়। আজকের মতো দেবারতি আপনাদেরকে শুভরাত্রি জানাচ্ছে মান্নাদের কণ্ঠে সেই বন্ধুত্বের গান দিয়ে।

এবারে শিল্পী আশা ভোসলে।

আধুনিক গানের পরে এখন শুনব বাংলা ছায়াছবির গান। প্রথম ছায়াছবির গুরুদক্ষিণা, শিল্পী কিশোর কুমার।

এবারের ছায়াছবির নাম পরাঞ্জয় জলিয়ারে, শিল্পী জিৎ গাঙ্গুলি, বাংলা ছায়াছবির গানে অনুষ্ঠানের শেষ গান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ জোন এআইআর অ্যাপে। এখন নানা রঙের গান এই অনুষ্ঠানে প্রথম শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়।

এত জ্বালা বুঝলাম হাড়ে হাড়ে, নামের এত জ্বালা বুঝলাম হাড়ে হাড়ে, চিনতে পেরে আমায় গো সবাই আসি ধরল ঘিরে, তখন ফিরে আসাই হলো দা আমি নাম দিয়েছি ওই আমি।

हो तो ये लगता है कि यहाँ

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 মেগাহার্টজ FM রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীতে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী রাজা আলী খান, শুনবেন রাগ কোমল ঋষভ আশাবরী, তবলায় প্রীতম পল্লে, হারমোনিয়ামে অমিতাভ চক্রবর্তী, তানপুরায় কোয়েল সাহা। কোমল ঋষভ আশাবরীর আগে খেয়াল পরিবেশনায় রাজা আলী খান।

প্রভাদিতে এতক্ষণ শুনলেন খেয়াল, কোমল ঋষভ আশাবুরি রাগে শিল্পী রাজা আলী খানের পরিবেশনায়। এরপরই শুনবেন শরদ, শিল্পী রাজীব চক্রবর্তী, শুনবেন রাগ ভাটিয়ার। ভাটিয়ার রাগে শরদ, শিল্পী রাজীব চক্রবর্তী।

এতক্ষণ শুনলেন শরৎ, ভাটিয়ার রাগে শিল্পী রাজীব চক্রবর্তী। এর সাথেই শেষ হলো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।

স্টুডিও ঘড়ি বলছে ভোর 5:16, 107 মেগাহার্টজ FM রেইনবো। এখন সময় রবীন্দ্রনাথের গানের আনন্দধ্বনি। এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারতি, আজকের আনন্দধ্বনির প্রথম শিল্পী অদিতি গুপ্ত।

107 মেগাহার্টজ FM রেইনবোয়ে শুনছেন আনন্দধ্বনি, রবীন্দ্রনাথের গান। আপনাদের সঙ্গে আমি তপারতি। আনন্দধ্বনির প্রায় অর্ধেকের বেশি সময় পেরিয়ে এলাম। এরপরের শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, তারপরে রণ গুহ ঠাকুরদা।